0: বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ রবিবার 15ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 16ই রবিউল আউয়াল 1448 হিজরি, 30শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুভ সকাল শ্রোতা বন্ধুরা। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। কিছুক্ষণের মধ্যে সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অব সানডে, দ্য 15th of ভাদ্র, দ্য 16th of রবিউল আউয়াল অ্যান্ড অগস্ট 30th। দ্য নিউজ রেড বাই শামস রহমান। First, the headlines. Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards of up to 2 lakh taka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. Russian drone strike on Kiev weapons depot kills at least 37 Ukrainian. And Bangladesh high performance team are now facing Victoria Cricket Academy 11 in first semi-final of top T20 cricket tournament at Darwin. Now the details. Prime Minister Tariq Rahman has pledged to make utmost efforts to fulfill the aspirations of freedom fighters, victims of enforced disappearances, and fighters and martyrs of July mass uprising. He said this after handing over job appointment letters to 10 members of families affected by enforced disappearances and killings and families of July martyrs at a ceremony at his office at Tejgaon in the capital yesterday. A total of 74 people received appointment letters. The Prime Minister said, despite its limited capacity, the government will stand by the families of the victims of disappearances and those of injured and martyred in the July uprising. He said, due to the great sacrifices of the martyrs of the July uprising, people of Bangladesh have been freed from the fascist regime. Mentioning that the sacrifices of the fighters are the great source of motivation, Tariq Rahman said his government would continue to strive to fulfill the hopes and expectations of July mass uprising as long as the people entrusted his party with the responsibility of running the country. In this regard, he also sought everyone's full support. The International Day of the Victims of Enforced Disappearances is being observed in the country today, like elsewhere in the globe. The United Nations has designated 30th August as the International Day of Victims of Enforced Disappearances since 2011. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearance on the global stage and to exert pressure on states to be held accountable. Government and human rights organizations have chalked out elaborate program marking the day. As part of the programs, Liberation War Affairs Ministry has organized a program at Bangladesh-China Friendship Center at Sher-e-Bangla Nagar in the capital today. President Mirza Fakhrul Islam Alamgir will attend the program as the chief guest. Bangladesh Beta will air the program live. Prime Minister Tariq Rahman has directed the authority concerned to resolve traffic congestion in capital, modernize traffic system and restore order in transport sector. He gave the direction while presiding over a meeting at his office at Tejgaon in the capital yesterday. The meeting decided to launch the electronic toll collection ETC system at the toll plazas of expressways and flyovers. The Prime Minister has directed the concerned authorities to complete this work within next 4 months. The meeting directed Bangladesh University of Engineering and Technology, BUET, to submit a report with necessary recommendations within the next 15 days to resolve the traffic congestion on the Jatrabari-Gulistan flyover. Besides, the meeting discussed the relocation of the Phulbaria bus terminal to Keraniganj to make Dhaka's public transport system more orderly, the expansion of the back part of the Gabtuli bus terminal to increase capacity and make vehicle management more effective, the relocation of the Karwan Bazaar kitchen market to Gabtuli, and alternative parking arrangements to reduce traffic congestion around the Secretariat building. The Prime Minister ordered the formulation of a separate policy to make the movement of auto rickshaws in the Dhaka city more orderly and regulated. He also directed the concerned authorities to take necessary measures against the movement of unauthorized double-decker sleeper buses. This is Bangladesh Betar giving you the news. Home Minister Salahuddin Ahmed has announced increased cash rewards for people providing information leading to the recovery of looted and illegal firearms. He made the announcement while briefing newsmen after addressing the quarterly crime review conference at the Bangladesh Police Auditorium at Rajar Bagh in the capital yesterday. The Home Minister said informants will receive from 10,000 taka to maximum 2 lakh taka for providing information of light to heavy weapons. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the country has sufficient fertilizer supplies and warned of strict action against those found creating an artificial shortage or charging farmers excessive prices. He said this at a meeting with government officials at the Deputy Commissioner's office in Faridpur yesterday. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will decide whether Bangladesh will join the Mecca Pact after considering all aspects of the matter. He made the remarks while responding to questions from journalists after attending a reception for meritorious students of Jinnah Collectorate School and College yesterday. The law minister said India would act according to its foreign policy while Bangladesh would follow its own. At least 37 people have been killed after a Russian drone strike on an ammunition depot near Kiev triggered a major explosion. The attack happened late on Friday in the village of Maila as Russian air attacks on Kiev and the surrounding region entered a third consecutive day. Ukrainian President Volodymyr Zelensky says dozens of people were injured and more than 370 people were evacuated from the area. Volodymyr Zelensky vowed to hold those responsible accountable, saying ammunition should not be stored near residential areas. Cricket and Bangladesh High Performance 11 are now batting against Victoria Cricket Academy 11 in the first semi-final of the top T20 series at Darwin in Australia. They were 95 for 8 in 15 overs when reports last came in. Earlier, Victoria Cricket Academy 11 won the toss and decided to field first. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining West Bengal, North Odisha coasts. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards up to 2 lakh taka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. Russian drone strike on Kiev weapons depot kills at least 37 Ukrainian. And Bangladesh high performance team are now facing Victoria Cricket Academy 11 in first semi-final of top T20 cricket tournament at Darwin. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতিবছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনায় মানবাধিকার সংগঠন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সবকিছু যাচাই বাছাই এবং জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। ভারত তাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করব। ভারত চলবে ভারতের মতো আর বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। তিনি গতকাল ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কিনা সেটি বিষয় নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশিদ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশ থেকে পালিয়ে থাকা সব অপরাধীকে ফিরিয়ে দিতে ইতিবাচক মনোভাব দেখায় তাহলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। দেশের জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না। মোহাম্মদ রাশিদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে, একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে এবং নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন সে লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি গতকাল যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সদরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ও অসহায় নারীদের সেলাই মেশিন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের গৃহীত শিক্ষা ও স্বনির্ভরতা কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক, নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, ক্রীড়া সংগঠক সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 4 জন নারীকে সেলাই মেশিন, 6 শিক্ষার্থীকে বাইসাইকেল, 38 জনকে শিক্ষাবৃত্তি এবং 138 শিক্ষা প্রতিষ্ঠান ও 5 ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এর আগে প্রতিমন্ত্রী সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করেন। ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে খুলনা সদর থানা জামায়াতের উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডের শান্তিধাম মোড় এলাকায় গতকাল 3 দিনব্যাপী বিশেষ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মহানগর প্রচার ও মিডিয়া সেক্রেটারি, সদর থানা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে 7 ও 27 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব বিশেষ অতিথি ছিলেন। খেলার খবর ফুটবল। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় পৌরসভা 11-4 2 গোলে সদর উপজেলা 11কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম, গানের কথা সাজিয়েছেন রফিকুর রশিদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানটির কথায় সৈয়দ আব্দুল মতিন এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনজালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গান শুনবেন MM জাফর ইকবালের কণ্ঠে। গানের কথায় ইমরুল কায়েস, সুর করেছেন শেখ আলী আহমেদ।

আধুনিক গান শুনছেন আপনারা। এবারে শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে, গানের কথায় শামসুর আলী বিশ্বাস, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: जुलेखा, जुलेखा।
1: अरे भोर भी है ने कावरी किसी ना बोले कोई गई सिला।
2: बड़ो बाजारे।
1: आमारो तो कोई आजाई तो पड़ता।
0: ओए यानो, भैन गरी उठाने नहीं आए।
1: भैन गरी? अरे शोरपुनाश, भैन भोरती है तो किसू?
2: कत्तु बड़ो बड़ो मासंसी, देख सो, अर मांगशो, गोटा खासी ऑब्जेक्ट नहीं आई सी।
1: की जे पागला मैं करूँ ना तुमी, यह तो बाजार आंसू कैन को दो, बाई ते तो कारो बी आला गे नाई, यह तो मास मांगशो कोई रखूँ मम्मी, फिरी ते तो जाएगा नाई।
2: जाएगा काम नाई, रांते पार बाकी ना को, अन्ना पाले, बाबूर सी अनुम।
1: ऐ हुनो, तुमी मोनो एक टुबे शी पागला मैं करता सो, एक बार विदेश थी का आशुने पड़ थे का, तुम्हार भाव भोंगे कैमों से नहीं ठेकता से। किशर बाजार, किशर बाबूर सी, कारो लगे कोनो परामर्श नाई?
2: मामू ऐ तसे।
1: किशर मामू है? किशर मामू कौन मामू कार मामू
2: कॉन्ट्रैक्टर मामू
1: कॉन्ट्रैक्टर मामू कॉन्ट्रैक्टर मामू लेके आया तू है जोन बिशर्ट आखिर तो हमारे कासे खोट का लगता से तुम्हारे मौत लोप टेकी शुनी है
2: अरे ना जो लगा तुम्ही जा भाप तसो शेर कोम कुनो मौत लो बामन नहीं जानो ना तुम्ही विदेश थे क्या प्रति राती तो तुम्हारे साथे कोता हुई तो हमार मामूरे दावा दिसी उन्नो कारणे
1: की कारण
2: मामूर टेका से মুঠাভর্তি টাকা নগদ নগদ
1: তার মানে মামুরে খাওয়াইলে সব টাকা তোমারে এমনি এমনি দিয়া দিব না কন্ট্রাক্টর মানুষ এক টাকা দিলে দুই টাকা উসুল কইরা নিব
2: মোট কথা আমার এখন নগদ টাকার দরকার
1: টাকা দিয়ে তুমি কি করবা হ্যাঁ
2: বাড়ির সামনে রাস্তাটা পাকা করুম আর পাঁচটা বছর বিদেশ কইরা তারপর আমি আবার ফিরে আসুম তখন গাড়ি কিনুম সদর থেকে গাড়ি চালাইয়া বাড়ির উঠান আর উঠান থেকে গাড়ি চালাইয়া সদর বিশ্বাস করে জুলেখা বিদেশে একলা থাকতে আমার ভাল লাগে না
1: মামুর কাছে কি জমি বেচবা
2: পাগলের মাথা খারাপ এত কষ্ট জমি কিনছি আমি মামুর কাছে বেচনের লাগা
1: তাইলে
2: বাড়ির পশ্চিম পাশে গাছ গাছালি বাগিচাটা আছে না ওটা বেচে দিব কথা পাকা হয়ে গেছে আজ আসবো টাকা নিয়া নগদ কসকসা টাকা হ্যাঁ
3: সমেদ
2: মামু সমেদ না সামাদ
3: আরে হইল সারা জীবন সমেদ কই এই ডাকছি বিদেশ করো বইলে তো আর নাম পাল্টাইতে পারি না কি কইবা ক
2: গাছের দাম তো সাইয়া নাও দিলেন না অথচ কুড়াল করাত লোক লস্ট লাগাই দিছেন গাছ কাটতে
3: যথা সময়ে টাকা পেয়ে যাবে এখন কাটতে দাও ট্রাক নিয়ে আসছি লেবার নিয়ে আসছি করাতকল থেকে টাকা নিয়া তোমারে আরো কিছু যত সামান্য দিয়ে দেব
2: আরো কিছু যত সামান্য দিয়ে দেব মানে এমনি তো 5 লাখ টাকার গাছ 1.5 লাখ টাকা ফুরাইছেন মামু বললো কি
3: মামু ভাগনা যেইখানে মুশকিল আসান সেইখানে আমি তো আসি ভাগনা রোড বানাবার সময় তোমারে কনসেশন করে দেব মনে
4: পরিবেশ কর্মী হিসাবে আমার কিছু বলার আছে
3: বলেন পরিবেশ কর্মী আপা কি বলার আছে পুরা বাগিচা আমি কিনা নিছি আমার গাছ আমি কাটো এইটাতে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু কারো নাই
4: ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু সামাদ ভাই
2: যে বলেন রূপিয়াপা এই দেখো দেখো দেখো তোমরা কুড়াল করা থামাও আপা এবার বলেন
4: এই এত বড় বাগিচার আম জাম কাঁঠাল গাছ এভাবে কাটতেছেন কেন এগুলো তো এখনো ফল দিতেছে প্রতি বছর আপনি ফল বেচা কত টাকা পান বলেন তাছাড়া এই গাছগুলা বেচে আপনার টাকা ইনকাম করতে হইব
2: মানে আমি রাস্তা পাকা করুম তো আমার টাকার দরকার আপা
4: আচ্ছা বুঝলাম কিন্তু এইভাবে গাছ কাটলে তো পরিবেশের অনেক ক্ষতি হয় সেটা তো আপনি জানেন
3: সারা দেশে গাছ কাটা বন্ধ করবেন কেমনে দরকারে গাছ কাটবো না মানছে
4: ঠিক আছে আপনার কথাও ঠিক আছে কাটবেন তবে একটা কাটলে দুইটা লাগাইতে হবে গাছ না থাকলে মানুষ পশু পাখি তো বাঁচতে পারে না সেটা বুঝতে হবে না
3: কি যে বলেন না রুবিয়াপা পরিবেশ
4: আপনি নিশ্চয়ই জানেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর আমাদের নিঃশ্বাসের সাথে বাইর হওয়া কার্বন ডাই অক্সাইডের মতন বিষাক্ত গ্যাস শোষণ কইরা গাছ বাচ্চা থাকে। গাছ মাটির আর্দ্রতাকে ধইরা রাখে, মাটির ধস ঠেকায়। তাই আমরা সামাজিক বনায়নের কর্মসূচিও চালায়া যাইতেছি, এটা সবাই জানেন তো?
2: জানি জানি।
4: আপনার দেখা দেখি সবাই যদি দরকারে অদরকারে এইভাবে গাছ কাটা শুরু করে, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো সামাদ ভাই। আপনি বরং সবাই উৎসাহ দেন যেন বেশি বেশি কইরা গাছ রোপণ করে। এই যেমন ধরেন ফলের গাছ, ঔষধি গাছ, জ্বালানির গাছ, রাস্তার পাশে বাড়ির পাশের খালি জায়গায় এসব লাগাতে হবে। গাছ আমাদেরকে ছায়া দেয়, উষ্ণতা কমায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পাখিদের নিরাপদ আশ্রয়ও কিন্তু এই গাছ। কাজেই পরিবেশ, জলবায়ু আর জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান। মানুষ আর পশু পাখি সহ প্রাণীদেরকে বাঁচাতে হবে, কি বুঝতে পারছেন?
2: জি জি বুঝতে পারছি।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানের শিল্পী শাহানা সুলতানা বিউটি, গানের কথায় সঞ্জীব কুমার রায়, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

বর্ণালি অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ অর্থাৎ 30 আগস্ট 2024 তারিখ সকাল 11:00 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গুমখুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের 74 জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগ পত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়ে বর্তমানে দেশের 20 কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতিবছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানীর শেরে বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ঢাকা শহরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 4 মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল, কেরানীগঞ্জে স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারে কাঁচাবাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পূর্ণ নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশের বেঁধে দেওয়া 102 রানের জয়ের লক্ষ্যে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 2 উইকেটে 53 রান করেছে। এর আগে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ 17 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 101 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিও দিয়ে মুহূর্তের সময় ঠিক সকাল 9:05 হয়ে 10 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের এই পছন্দ করার জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালি। হ্যাঁ, রূপালির আয়োজনে আজকেও প্রত্যেকটি মাধ্যম আপনার জন্য থাকছে। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 01974-1219-70 নম্বরে। এছাড়া আপনি অবশ্যই চিঠি লিখতে পারেন এবং চিঠি তোমাদের হাতে রয়েছে, তারপরেও চিঠি লেখার ঠিকানাটি আপনাকে আরেকবার জানিয়ে দিই। চিঠি লিখবেন, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। অবশ্যই আমরা আপনাদের চিঠি থেকে আপনাদের অনুরোধের গানগুলো শুনিয়ে দেব। তো অবশ্যই কথা গান আড্ডায় কাটবে পুরোটা সময় এমন প্রত্যাশা নিয়ে চলুন প্রথম চিঠি হাতে তুলে নেই। লিখেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে। বন্ধু একেবারে সংক্ষেপেই লিখেছেন, রূপালী অনুষ্ঠানে চিঠি লিখতে লিখতে আমি ক্লান্ত, তারপরও চিঠি পড়া হচ্ছে না এবং গানও শোনানো হচ্ছে না। এই যে আপনি ক্লান্ত হতে হতে এই যে লিখলেন, এবং আপনার লেখার ধরনটা কিন্তু অসাধারণ, দুটি তিনটি কালির সংমিশ্রণ রয়েছে এবং ভীষণ সুন্দর লাগছে চিঠিটি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের গান শোনানোর জন্য, চিঠি পড়ার জন্য, কিন্তু অনেক সময় হয়তো অন্য বন্ধুদের গান শোনানো হয়, ধারাবাহিকভাবে আপনার চিঠিটিও আজকে পড়া হয়ে গেল। আপনি শুনতে চেয়েছেন চিঠিতে প্রেমিক ক্রুশ বাণীচিত্রের গান। হ্যাঁ, আপনাকে শোনাচ্ছি আসিফ এবং টলিশা অ্যান্টনির কণ্ঠে, নিশ্চয়ই সাথে রয়েছেন।

রুবালি রাজনে আপনি শুনছিলেন চিঠির গান। এবারে গান শোনাব রুবেল খালিশপুর খুলনার বন্ধুর অনুরোধে, যিনি ফোন করে অনুরোধ করেছিলেন মিলন তারা বাণীচিত্রের গান শুনতে চেয়ে আবিদা সুলতানের কণ্ঠে। শুনুন।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: রূপালী আয়োজনে আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন আব্দুল আলীমের কণ্ঠে আপন দুলাল বাণীচিত্র থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন দেওয়াতলা বটিয়াঘাটার বন্ধু আফজাল বল্লা।

রুবালি আয়োজনে শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই ফোন করবেন 01974121970 নম্বরটিতে, আর কিছুক্ষণ বাদেই আপনার সাথে যুক্ত হয়ে যাব ফোনের মাধ্যমে। তবে চলুন আবারও একটি গান শুনিয়ে আসি। উজ্জ্বল, আপনি বাগেরহাট থেকে অনুরোধ করেছিলেন কেয়ামত থেকে কেয়ামত বাণীচিত্রের গান শুনতে চেয়ে। আপনার জন্য এবারের গান রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে।

0: কিরে তানভীর, এই আমার ফোনের মধ্যে ঢুকে যাবি নাকি? তুই হাসছিস কেন? এই
1: আরে দেখ দেখ, আমাদের ডিপার্টমেন্টের নীলা নাকি কার সাথে রাত বিরেতে ঘুরে বেড়াই, সেই ছবি ফেসবুকে লিক হয়েছে।
0: কি বলিস?
1: একটা গ্রুপে পোস্ট করেছে, আমি তো দেখি শেয়ার মেরে দিলাম, সাথে একটু রসিয়ে কমেন্টও করেছি।
0: দেখি দেখি, দে তো
1: এনে দেখ।
0: আরে বোকা, আগে ভালো করে দেখ। আরে এটা তো নীলার ছবি এডিট বা বিকৃত করা হয়েছে।
1: কি?
0: হ্যাঁ, আরে ব্যাকগ্রাউন্ড আর মুখের আলো দেখলেই তো বোঝা যায়, তুই এটা যাচাই না করে শেয়ার করে দিলি।
1: আরে ধুর, রাখ তো, সবাই শেয়ার করেছে, ট্রল করছে, আমিও করলাম, এতে এত ভাবার কি আছে? হ্যাঁ তো মেয়ে মানুষ, একটু একটু কথা তো হবেই।
2: আমি এখন কলেজে মুখ দেখাবো কিভাবে? এই ভুয়া ছবিটা সবাই আসল ভেবে আমাকে ইনবক্সে নোংরা নোংরা মেসেজ পাঠাচ্ছে, অপরিচিত মানুষ জন্য ফোন দিচ্ছে, আমার কি কোনো সম্মান নেই? না, আমি আর বাঁচতে চাই না।
0: তানভীর, তোর মাত্র একটা ক্লিকের কারণে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এটা তুই মজা ভাবছিস, কিন্তু আইনত এটা একটা বড় অপরাধ।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, সাইবার আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু সোহেল। আজ আমাদের আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং সাইবার বুলিং বা অনলাইনে গুজব ও হয়রানি থেকে বাঁচার উপায়। আজ আমাদের স্টুডিওতে এমন একজন সাহসী অতিথি আছেন যিনি সাইবার বুলিং এর অন্ধকার পেরিয়ে এসেছেন। আমাদের সাথে আছেন মিস নীলা। নীলা, আপনার সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন।
2: আসলে আমি ভাবতেও পারিনি আমার নিজের পরিচিত বন্ধুরা এইভাবে আমার ক্ষতি করতে পারে। ফেসবুকে আমার একটা ছবি বিকৃত করে কিছু ভুয়া আইডির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, অপরিচিত মানুষজন আমাকে মেসেঞ্জারে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময়টাতে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে পড়ালেখাও প্রায় ছেড়ে দিয়েছিলাম।
3: এটা সত্যি খুব মর্মান্তিক। নীলা, এই অন্ধকার সময়টা আপনি আসলে কিভাবে পার করলেন?
2: সোহেল ভাই, আমি প্রথম প্রথম অনেক ভেঙে পড়েছিলাম। আমি ঘরে বন্দি হয়ে গিয়েছিলাম, কারো সাথে কথা বলতাম না, বাইরে যেতাম না, মিশতাম না কারো সাথে। ওই সময়টাতে আমার পরিবার এবং আবির ভাই আমাকে অনেক সাহস দেন। আমি বুঝতে পারি দোষটা আসলে আমার না, দোষটা সেই অপরাধীদের যারা ভুয়া তথ্য ছড়ায়। আমরা স্ক্রিনশট নিয়ে পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন উইংয়ে আর সিআইডিতে অভিযোগ করি। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ভুয়া আইডিগুলো ব্লক করে দেয় এবং অপরাধীদেরকে শনাক্ত করে।
3: চমৎকার সিদ্ধান্ত। অপরাধীদের দমনে আইনের আশ্রয় নেওয়াটাই সবচেয়ে বড় অস্ত্র। আমাদের সাথে তানভীরও আছেন। তানভীর, আপনি তো এই ঘটনার সাথে কোনোভাবে জড়িয়ে পড়েছিলেন, তাই না?
4: জি সোহেল ভাই, আমি না বুঝেই নীলার সেই এডিটেড ছবিটা

0: দিয়ে যাবে। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন আমি আমার ভুলটা বুঝতে পারি। আমি নীলার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আর কখনো না জেনে কোনো তথ্য বা ছবি আমি ইন্টারনেটে শেয়ার করব না।
1: আবির, একজন সচেতন নেটিজেন হিসেবে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
2: দেখুন, আমি বলবো ইন্টারনেট কোনো ফাজলামোর জায়গা না। এখানে কারো ব্যক্তিগত ছবি বা তথ্য নিয়ে গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। কোনো তথ্য বা ছবি দেখলেই তা বিশ্বাস করবেন না, আগে মূল সোর্স যাচাই করুন। বিশেষ করে নারীদের হেনস্থা করার মানসিকতা আমাদের অবশ্যই পরিহার করতে হবে।
1: একদম ঠিক বলেছেন আবির, আমাদের মা বোন বন্ধু বান্ধব কেউ যেন অনলাইনে এই ধরনের হেনস্থার শিকার না হন, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। নীলা, এখন আপনি কেমন আছেন?
3: এখন আমি অনেকটাই শক্ত আছি। আমি চাই না আর কোনো মেয়ে অনলাইনে হেনস্থার শিকার হয়ে চুপ থাকুক, বরং আমাদের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
1: শ্রোতা বন্ধুরা, নীলার কথায় নিশ্চয়ই আপনারা সাহস খুঁজে পেয়েছেন। কোনোভাবেই সাইবার বুলিং বা অপপ্রচারের কাছে মাথা নত করবেন না। কোনো সমস্যা হলে পুলিশ, সাইবার সাপোর্ট ফর উইমেন বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। মনে রাখবেন শ্রোতা বন্ধুরা, আপনার একটি শেয়ার বা কমেন্ট কারো জীবন কেড়ে নিতে পারে, আবার একটি সচেতন পদক্ষেপ অপরাধীকে জেলের ভাত খাওয়াতে পারে। তাই অনলাইনে সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম কথা বন্ধু সোহেল। শুভকামনা।
4: শ্রোতা বন্ধুরা, রূপালীর আয়োজনে আপনারা ছায়াছবির গান শুনছিলেন, সচেতনতার বার্তা শুনলেন। এই মুহূর্তে আপনার সাথে আমরা যুক্ত হয়ে যেতে চাই। হ্যাঁ, 01974121970 নম্বরের অপর প্রান্তে যে বন্ধু প্রথমে।
5: নমস্কার দাদা।
4: নমস্কার।
5: গোবিন্দ হীরা রূপসা থেকে।
4: গোবিন্দ দা বলুন।
5: ওই চুরিওয়ালা ছবির মানুষ প্রতীক বেশে ঘুরছে দেশে দেশে দাদা, এই গানটা শুনছেন?
4: চুরিওয়ালা ছবি থেকে, তাই তো?
5: জি স্যার।
4: আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আপনার পছন্দ করা গান আমরা শুনিয়ে দিব। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে ফোন কলে, তার সাথে কথা বলে নেব। হ্যালো,
6: শুভ সকাল।
4: শুভ সকাল।
6: কথা বলছিলাম প্রবীর কুমার, পান্টি বাজার, কুমারখালী, কুষ্টিয়া থেকে।
4: আচ্ছা,
6: আমাকে গান শোনাবেন আত্মত্যাগ ছবি থেকে, শিল্পী পূর্ণিমা। গানের কথা, আমি সুরেলা গানের পাখি।
4: আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি সুরেলা গানের পাখি, চমৎকার একটি গান। আপনার পছন্দ করা গান নিয়ে আগামী আয়োজনে নিশ্চয়ই ফিরে আসব, সাথে থাকবেন। কে যুক্ত?
7: দাদা নমস্কার।
4: নমস্কার
7: দাদা, কেমন আছেন?
4: ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা বলুন
7: দাদা, আমাকে গান শোনাবেন? ঘাটের মাঝে ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন, আর আপনি ভালো থাকবেন।
4: আচ্ছা, ঘাটের মাঝি মানে চিত্রের গান শুনিয়ে দেব দীপঙ্কর, সাথে থাকবেন। কে রয়েছেন?
8: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
8: ভাইয়া ভালো আছেন?
4: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
8: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে ভাইয়া।
4: আচ্ছা বুলবুল ভাই বলুন।
8: প্রথমে আমার পক্ষ থেকে পৃথিবীর বুকে যত মা আছে আমার সালাম দেন তাদের।
4: জি।
8: আর গান শোনাবেন ছায়াছবির নাম জীবন নিয়ে যুদ্ধ। জীবন নিয়ে যুদ্ধ ছায়াছবি থেকে এসআই কুটুলের কণ্ঠে। আবার জন্ম দাও হে প্রভু, মরণেরই পরে জন্ম দিও এই আমারে, এই মায়ের চরণ ধরে। অবশ্যই শোনাবেন।
4: ঠিক আছে, ফোন করার জন্য অনেক ধন্যবাদ বুলবুল ভাই। কে রয়েছেন এবারে?
9: নমস্কার।
4: নমস্কার। আচ্ছা পলাশ বলুন। ভালো, আপনি কেমন আছেন? আপনিও ভালো থাকবেন পলাশ, আমাদের নিয়মিত বন্ধু। কে রয়েছেন?
10: ভালো আছেন?
4: জি ভালো আছি, আপনি ভালো আছেন?
10: ভালো আছি, খুব ভালো আছি। মানিক
4: দাদা,
10: আমি তো সবসময় খোসের গান শুনি, রুমার আলার কণ্ঠে একটা গান শোনা।

0: ফোন ভয় ছবির যে ধনেশ্বর ও আমার তালের পাঙ্কারে।
1: আচ্ছা ঠিক আছে,
0: তালের পাঙ্কারে গান।
1: ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন।
0: ধন্যবাদ ধন্যবাদ বাবা।
1: জি আপনি ভালো থাকবেন এবং সবসময় সাথে থাকবেন। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: রফিকুল বলছি।
1: রফিকুল ভাই কোথা থেকে?
2: দিঘলিয়া।
1: দিঘলিয়া থেকে বলুন।
2: আমার একটা গান শোনাবেন, মেঘাশোক ছায়াছবি, জীবনের গল্প।
1: কিছু ছবির নাম আর একবার।
2: ভেজাচোক। ভেজাচোক।
1: ভেজাচোক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ রফিকুল ভাই, সাথে থাকবেন। ভেজা চোখ ছবি থেকে শোনাবো গান। ফোন করতে হয় 019-741-2190 নম্বরটিতে। যিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে, তার সাথে কথা বলে নেব। আজকে একেবারে সংক্ষেপে বন্ধুরা তাদের কথাগুলো বলে দিচ্ছেন, এটি ভীষণ ভালো লাগার একটি বিষয়। এবং সবসময় এভাবেই যদি বলেন তাহলে নতুন নতুন যে বন্ধুরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন তারা অবশ্যই সংযোগ পেয়ে যাবেন, এবং এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার একটা মাত্রা যোগ করবে। কারণ নতুন বন্ধু যুক্ত হলে আমাদের বেতার পরিবারের সদস্য বাড়বে, তাই না? কে রয়েছেন? দুঃখিত বলতে হলো ভাই বা বোন যিনি ছিলেন সংযোগটি হারানোর জন্য। কে রয়েছেন?
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি খুলনা 0 পয়েন্ট থেকে।
1: জি
3: আমি ইসমাইল, সাথে আছে রমিজ ভাই।
1: আচ্ছা,
3: গান শুনতে চাই আব্বাজান ছবি থেকে, আব্বাজান গানটা শুনতে চাই।
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যালো
4: দাদা নমস্কার।
1: নমস্কার,
4: আমি অনেকদিন পর কাকলি বলছি, শ্যামনগর কুলতলি থেকে।
1: হ্যাঁ কাকলি বলুন।
4: আপনি কেমন আছেন দাদা?
1: ভালো আছি। অনেক প্রথম প্রশ্ন হচ্ছে অনেক অনেক দিন পর কেন? সব সময়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মিত পাবো অবশ্যই।
4: হ্যাঁ নিয়মিত থাকবো।
1: ঠিক আছে বলুন।
4: আমার দেশ আমার প্রেম ছবি, রোনাল এলাকান্তে কি ভালো লাগে রে যা দেখি তোকে রে।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার দেশ আমার প্রেম বাণীচিত্রের গান শুনতে চেয়েছেন কাকলি। আর এই যে আপনারা সবসময় সাথে থাকেন এটি আমাদের ভালো লাগে এবং সবসময় সাথে থাকবেন। কে রয়েছেন?
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আমার কিশোর দাদা ভালো আছেন? আপনি
1: ভালো আছেন, আপনি কেমন আছেন?
5: আমি ভালো আছি, আমি মোহাম্মদ লুৎফর দত্তা বড়ফুলা পাং সাথে বলতে দাদা ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: হ্যাঁ বলুন।
5: গানটা শোনাবেন দাদা?
1: হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। গানও শোনাবো নিশ্চয়ই, সাথে থাকতে হবে। সবশেষ ফোন কল টি নিয়েছি এই মুহূর্তের। কে রয়েছেন?
6: নমস্কার দাদা।
1: নমস্কার,
6: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
1: সুনীল দা বলুন।
6: আমাকে শোনাবেন সমাধি ছায়াছবি থেকে, এসআই টুটুলের কণ্ঠে। যে আমার মনের মানুষ গো সে আমার মনে রাখলো না, এই গানটি শোনাবেন আর আপনি ভালো থাকবেন।
1: অবশ্যই আপনিও ভালো থাকবেন, আমরা কিন্তু আপনাদের সবসময় মনে রাখি, আর এই মনে রাখার মধ্য দিয়েই কিন্তু আমাদের সময়টা এগিয়ে চলে, এবং আপনারা ভালোবাসেন বলেই এই বিনাতারে বন্ধন বেতারের সাথে আপনারা থাকেন যুক্ত। তো কথা হলো অনেক, আবারও কথা হবে হাতে সময় থাকলে। অনেকগুলো গান রয়েছে তো আপনাদের পছন্দ করা, চলুন আবারও গানে ফিরি। এবারে গান শোনাবো গাড়িয়াল ভাই বাণীচিত্র থেকে, রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতেছে বাবুখালী মাগুরার বন্ধু নায়েব মল্লিক, আপনি অনুরোধ করেছিলেন।

হ্যাঁ বন্ধু, আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। চলুন আরেকটি গান শোনা যাক। এবারের গান শোনাবো রাধাকৃষ্ণ বাণীচিত্র থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতেছি এবং অনুরোধকারী শ্রোতা হলেন আনোয়ার হোসেন, আপনি জামালপুরের বন্ধু।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো। আপনাদেরই পছন্দ করার জনপ্রিয় সবচেয়ে আছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী। আগামীকাল একই সময় অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বলছি শুভ বিদায়।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ টড়ি রাগে খেয়াল শুনবেন শিল্পী সাধন সরকার।

0: Jägarna.
1: এতক্ষণ টরির আগে খেয়াল শুনলেন, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগরং এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:45। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 10:45 सुप्रिय श्रोता बंधुरा शुरू हलो आमादेर आजकेर द्वितीय अधिवेशन अनुष्ठान प्रचारित होच्छे मीडियम वेव 533.63 मीटारे 558 किलोहार्ज़े একই সাথে FM 88.8 মেগাহার্জে সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজনটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 533.63 মিটারে 558 কিলোহার্জে একই সাথে FM 88.8 মেগাহার্জে সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান

0: পূর্বনির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি। আজকের অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি। শ্রোতা বন্ধুরা, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, এটি কিন্তু দেশে দেশেই আমরা সবাই বুঝি এবং এ নিয়ে কিন্তু বিশ্বের সব জায়গায় কিন্তু উদ্বিগ্নতা বিরাজ করে। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এই ধরনের কৌশল ব্যবহার করে থাকে, ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই জানতে পারে না এবং বিচার পাওয়ার অধিকার থেকেও তারা বঞ্চিত হয়। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট অর্থাৎ আজকের দিনটিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। এবং বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ সরকার ২০২৫ সালে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধের সনদ জাতিসংঘের সেখানে স্বাক্ষর করে এবং দিবসটির এবছরের যে প্রতিপাদ্য মূল উদ্দেশ্য যে ধরা হয়েছে এবং প্রতিপাদ্যকে নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু একেবারেই সময় উপযোগী। আমরা আপনাদেরকে সেগুলো একটু জানিয়ে দিতে চাই। সে প্রতিপাদ্যের বিষয়টা হচ্ছে গুমের প্রতি যে মানুষের আস্থার যে অভাব এতদিন ছিল, গুম হওয়া পরিবারগুলোর যে আস্থা ছিল না যে তারা বিচার ফেরত পাবে, সেটি কিন্তু এখানে পুনর্বিবেচনায় আনা হয়েছে এবং সেজন্য এবারে যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু বলা হয়েছে এবং আমরা সেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এবারের সবচেয়ে যে সমসাময়িক বিষয়টিকে পুঁজি করে নেওয়া হয়েছে এবারের প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছিল এবারে যে প্রতিপাদ্য সেটি হচ্ছে ভিকটিমস ফার্স্ট অ্যাকশন নাও। এই প্রতিপাদ্যই কিন্তু এবারের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল গত ১৫ বছরে কিন্তু ব্যাপক হারে বাংলাদেশে গুম হয়েছে এবং গুমের শিকার হওয়া পরিবারগুলো বিচার পর্যন্ত পায়নি। আমরা একটু যদি তাদের মধ্যে স্মরণ করি, বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন আহমেদ যিনি আজকের প্রধান বিশেষ অতিথি, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, জামাতে ইসলামের নেতা নেতা আবদুল্লাহি লামা নাজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম যিনি মাননীয় সংসদ সদস্য, এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের মতো ঘটনাগুলো যারা আসলে গুম হয়েছেন, ফেরত আসেননি। এই গুমের বিচার যেন সঠিকভাবে হয় সেজন্য কিন্তু সাম্প্রতিক কালে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, জাতিসংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আধুনিক টেকসই যুগোপযোগী একটি আইনের উত্থাপন করেছেন, যেটি বিধিমালা হিসাবেই এবং আইনের মাধ্যমেই কিন্তু যেন বিচার নিশ্চিত হয় সেই ব্যবস্থা সংসদে পেশ করা হয়েছে, এবং সংসদে কিন্তু সেটি এখনও বিবেচনাধীন রয়েছেন। এবং এর মধ্য দিয়ে কেবলমাত্র বিচার নিশ্চিত করা নয়, এবং গুম কমিশন যে রিপোর্ট দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে গুম কমিশন গঠন করে রিপোর্ট প্রদান করেছে, সেখানে কী কীভাবে গুম করা হয়েছে, কীভাবে প্রতিকার পাওয়া সম্ভব, এবং এদের বিচার নিশ্চিত করার যে অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল, বর্তমান সরকার কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে কিন্তু সেই বিচার ব্যবস্থার কার্যক্রম শুরু করেছেন। এবং আরও একটি মানবিক বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, গুম হওয়া পরিবারের সদস্যরা যেন একেবারে অসহায় হয়ে না পড়ে বা বিচারহীনতার মধ্যে না ভোগে, এটির নিশ্চয়তা বর্তমান সরকার একদিকে যেমন আইনি প্রক্রিয়া দিচ্ছে, অন্যদিকে কিন্তু তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা, এবং গত শনিবার আমরা যদি একটু মনে করতে চাই, প্রায় 74 জন গুম খুন হওয়া পরিবারের সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাকুরির যে নিয়োগপত্রটি তুলে দিয়ে আরও একটি পথ সুপ্রসার করেছেন, অর্থাৎ তোমরা একা নয়, রাষ্ট্র সরকার তোমাদের পাশে আছে, সেটি যেন বোঝাবার চেষ্টা করেছেন। এইভাবেই কিন্তু আসলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আজকের ভাষা হওয়া উচিত, যারাই যেভাবে গুম হয়েছেন, যারাই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিগত আমলগুলোতে, আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়াই, রাষ্ট্র যেমন দাঁড়াচ্ছে, সরকার যেমন দাঁড়াচ্ছে, আমাদের উচিত সবাই তাদের পাশে দাঁড়িয়ে এবং একটি শুদ্ধ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে 24-এ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং বর্তমান গণতান্ত্রিক সরকার যে অব্যাহত ধারার মধ্য দিয়ে একটি শুদ্ধ সমাজ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আমরা যেন সেগুলোতে মনোনিবেশ করি, আমরা যেন সরকারকে সহযোগিতা করি, এবং এর মধ্য দিয়ে যেন সকল ধরনের গুম সহ মানবতা বিরোধী অপরাধগুলোর বাংলাদেশে আর পুনরাবৃত্তি না ঘটে, সেটি যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন, এবং জাতিসংগীতের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি গুম হওয়া পরিবারের সদস্যরা বৃন্দ এবং মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, বিশিষ্ট জনেরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আসা মাত্রই আজকের অনুষ্ঠানটি শুরু হবে এবং তখন আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: ধন্যবাদ সবাইকে।
1: থ্যাংক ইউ।
0: সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি।
1: এক্সেলেন্সিজ, ডিস্টিংগুইশড লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম এন্ড এ ভেরি গুড মর্নিং। অন দি ওকেশন অফ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স 2026, অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, ইট ইজ আ গ্রেট অনার অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ উইথ আস আওয়ার চিফ গেস্ট, Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Mirza Fakhrul Islam Alamgir. The event is being chaired by Honorable Minister, Minister of Liberation War Affairs, Mr. Ahmed Azam Khan, MP.
0: বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এবং জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অনুষ্ঠানে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: We are honored by the presence of the Honorable Members of Cabinet, Honorable Members of Parliament, senior military and civil officials, family members of the victims of enforced disappearance, representatives from print and electronic media, and distinguished invited guests. Ladies and gentlemen, on behalf of the Ministry of Liberation War Affairs, allow me to warmly welcome you all to this solemn and significant discussion program organized in observance of International Day of the Victims of Enforced Disappearances 2026.
0: অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সদয় অনুমতি প্রার্থনা করছি।
1: With kind permission of the Honorable President, we would like to commence today's program.
0: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
1: Thank you, Honorable President.
0: সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান।

0: তিলাওয়াত কিত সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো, তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে ক্ষমতাশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দগোপাল গোস্বামী।
2: নাও রেসিটেশন ফ্রম দ্য হোলি গীতা শ্রী নন্দগোপাল গোস্বামী।
3: নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের পঞ্চদশ শ্লোক শ্রী ভগবান উবাচ, যস্মান্নোদ্বিজতে লোক লোকান্নোদ্বিজতে চ য হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর্মুক্ত য স চ মে প্রিয়। সরলার্থ, জ্ঞানমুদ্রাধারী ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে বলছেন, যে ব্যক্তি পরের ক্ষতি সাধন করেন না, পরের সর্বনাশ করেন না, তথা কোনো প্রকারে কারোর উদ্বেগের কারণ হন না, নিজেও দুঃখ কষ্টে অবিচল থাকেন, এবং যিনি হর্ষ ক্রোধ উদ্বেগ এবং ভয় মুক্ত, তিনি আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় ভাজন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ থাকুক, সকলেই সকলের বন্ধু হয়ে উঠুক, কেউ যেন দুঃখ ভোগ না করেন। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্তে।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড পাস্টর বিনয় সাউর।
2: Ladies and gentlemen, now recitation from the Holy Bible, Reverend Pastor Binoy Saur.
4: Emmanuel, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গীত সংহিতা ৮২ অধ্যায় ১ থেকে ৪ এবং মিখা ৬ অধ্যায় ৮ পদ। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকদের মুখাপেক্ষা করিবে? দীনহীন পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দীনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করো। হে মনুষ্য, যাহা ভালো তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরিকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? তাহাদেরকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বদ্ধভূমিতে যাইতেছে, আহা তাহাদেরকে রক্ষা করো। ইহাই প্রভুবাণী, প্রভু জয় হোক।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।
2: Now recitation from the Holy Tripitaka, Srimad Anandamitra Bhikkhu.

সবাইকে মৈত্রীময়ী শুভেচ্ছা জানিয়ে গৌতম বুদ্ধকে বন্দনা করে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি।

0: सवनं एतं मंगलमुत्तमं। गौरवणीय व्यक्तिर गौरव करा, तादिर प्रति सम्मान प्रदर्शन करा, प्राप्त विषय सन्तुष्ट थका, उपकारी उपकार स्वीकार करा, सत्कर्मी निजेके निविष्ट थका, इहाई उत्तम मंगल। जरा खून गुण হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের প্রভাবে যেন জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করো।
1: শ্রোতৃবৃন্দ, এ পর্যায়ে গুমের শিকার ব্যক্তিগণের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য আপনাদেরকে অনুরোধ করছি।
2: Ladies and gentlemen, we shall now observe 1 minute silence in memory of the victims of enforced disappearance.

0: সম্মানিত সুধী, অনুষ্ঠানে এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ এনডিসি।
1: May I have the pleasure to invite Mr. Ziauddin Ahmed, NDC, Additional Secretary, entrusted with the routine duties of Secretary, Ministry of Liberation War Affairs, to please deliver welcome address.

0: বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, সম্মানিত বিশেষ অতিথি, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীবৃন্দ, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত নাগরিক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। বিশেষভাবে গভীর শ্রদ্ধা জানাই আমাদের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতিকে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি রাষ্ট্রের সংহতি ও দায়বদ্ধতার যে মর্যাদাপূর্ণ প্রকাশ ঘটিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। তাঁদের মূল্যবান উপস্থিতি আজকের আয়োজনকে করেছে তাৎপর্যমণ্ডিত ও মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, গুম শুধু একজন মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা, উৎকণ্ঠা এবং গভীর বেদনা। একজন মানুষ যখন নিখোঁজ হন, তখন তার পরিবার শুধু একজন প্রিয়জনকে হারানোর বেদনা বহন করে না, অনেক সময় তাদের জীবন, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আমাদের কাছে শুধু স্মরণ ও শোকের দিন নয়, এটি সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার, প্রতিকার ও পুনর্বাসন নিশ্চিত করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় অঙ্গীকারকে পুনর্ব্যক্তি করারও একটি গুরুত্বপূর্ণ দিন। আন্তর্জাতিক গুম দিবসের এই বছরের প্রতিপাদ্য ভিকটিমস ফার্স্ট অ্যাকশনস নাও, অর্থাৎ ভুক্তভোগী সবার আগে কার্যকর পদক্ষেপ এখনই। এই বার্তা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ববোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় ভুক্তভোগীরা কেবল অতীতের কোনো স্মৃতি নয়, তারা রাষ্ট্রের দায়িত্ব ও মানবিকতার কেন্দ্রবিন্দু। জীবন তাদের বেদনা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার, প্রতিকার ও পুনর্বাসনের জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ ন্যায় বিচারের জন্য অপেক্ষা যত দীর্ঘ হয়, ভুক্তভোগী পরিবারের বেদনা ততই গভীর হয়। সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মনে করে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো কেবল একটি মানবিক দায়িত্ব নয়, একটি রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্বের অংশ। এই উপলব্ধি থেকেই তাঁদের অধিকার, প্রতিকার, কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি সমন্বিত, স্থায়ী ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো তথা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হবে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে ভুক্তভোগী তাদের পরিবার ও পরিবারের রাষ্ট্রীয় সেবা ও ন্যায্য অধিকার পাওয়ার জন্য বছরের পর বছর সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই প্রয়োজন অনুযায়ী তাঁদের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে সত্য উদ্ঘাটন, তথ্যের যথার্থতা, আইনগত প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং ভুক্তভোগী কেন্দ্রিক প্রতিকার, এই বিষয়গুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই। প্রিয় সুধী, একটি রাষ্ট্রের মানবিকতা ও ন্যায়বোধের অন্যতম মাপকাঠি হল রাষ্ট্র তার ক্ষতিগ্রস্ত ও বিপন্ন নাগরিকের পাশে কতটা দায়িত্বশীলতার সাথে দাঁড়িয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ জীবন ও মর্যাদা সর্বোচ্চ মূল্য পাবে, আইনের শাসন সমুন্নত থাকবে, সত্য জানার অধিকার নিশ্চিত হবে এবং কোনো পরিবারকে প্রিয়জনের সন্ধানে অনিশ্চয়তার অন্তহীন প্রতীক্ষায় থাকতে হবে না। আজকের এই অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের উপস্থিতি আমাদের দায়িত্বকে আরও গভীর ও অর্থবহ করে তুলেছে। তাদের বক্তব্য, অনুভূতির প্রকাশ ও অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কার্যক্রমকে আরো মানবিক, বাস্তব ভিত্তিক ও কার্যকর করতে সহায়ক হবে বলে আমরা আশা করি। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করার জন্য মহামান্য রাষ্ট্রপতি, সকল মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সম্মানিত অতিথি এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ন্যায়, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তৌফিক দান করুন। ধন্যবাদ, খোদা হাফেজ।
1: সচিব মহোদয়কে ধন্যবাদ।
2: থ্যাংক ইউ ভেরি মাচ রেসপেক্টেড সেক্রেটারি।
1: সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের উপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
2: Ladies and gentlemen, we now present a documentary on International Day of the Victims of Enforced Disappearance. May I invite you all to kindly watch the documentary.

0: প্রশ্নগুলোর জবাব কে দেবে?
1: অবৈধ সরকার কেন এই আন্তর্জাতিক গুণ দিবসটা পালন করল না? কারণ তারা আজকে পরিষ্কার এই কাজটির সঙ্গে তারা জড়িত।
2: বিএনপি আবার পাওয়ার আসবে।
3: ইলিয়াস আলীর সেই দৃঢ় চেতা সংকল্প সত্যি হয়েছে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, শুধু মানুষটা আর ফিরলেন না। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে গুম হওয়া এমন শত শত মানুষের খোঁজ আজও পাওয়া যায়নি, যারা থেকে গেছেন প্রিয়জনের চোখের জলে, ছবিতে আর দীর্ঘশ্বাসে। বাবাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। সন্তানকে একবার দেখতে পাবেন সে আশায় মায়েরা এখনো যায় না মাঝে।
4: আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই।
3: প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি আর অপেক্ষা নিয়ে জীবনে কখন যেন বার্ধক্য নেমেছে সে হিসেব নেই অসংখ্য নারীর। কিভাবে, কতটা নৃশংস হলে, ক্ষমতা লোভের পাল্লা কতটা ভারী হলে, মনুষ্যত্ব কতটা বিবর্জিত হলে নির্দ্বিধায় এমন গুম খুন করা যায়? শুধুমাত্র বিরোধী মত দমন আর নিজের অবৈধ মসনদ টিকিয়ে রাখতে বাংলাদেশের ইতিহাসের ঘৃণিত স্বৈর শাসক দিনের পর দিন রাষ্ট্রীয়ভাবে এই অপকর্ম চালিয়ে গেছে। তার রোশনল থেকে বাদ যায়নি ফ্যাসিবাদ বিরোধী কোনো দল। বিএনপি জামায়াত নেতা কর্মীরা তো বটেই, বিরোধী মতের সাধারণ মানুষও বাদ যাননি।
5: আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোন পরিস্থিতি না পড়ি।
3: হাজারো জীবন আর আজন্ম পঙ্গুত্বের বিনিময়ে আমরা সেই দুঃস্বপ্নের দিন কাটিয়েছি। তারপর নতুন এক ভোরে আরো পরিষ্কার হয় দেড় যুগের ভয়াবহতা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন বলছে, গুমের পর এখনো নিখোঁজ থাকাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামায়াত শিবিরের। প্রতিবেদনে বলা হয়, গুম হওয়া 1282 জন ফিরে আসলেও এখনো খোঁজ মেলেনি 251 জনের। মরদেহ পাওয়া গেছে 36 জনের, যাদের মধ্যে অনেকেই ছিলেন কথিত বন্দুকযুদ্ধের শিকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরে সোরে শুরু হয়েছে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীতে থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইন অনুযায়ী বিচার কাজ শুরু হয়েছে। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অধিবেশনেই সংসদে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 উত্থাপন করা হয়েছে।
6: মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 মহান সংসদ উত্থাপন করিলাম।
3: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং গুমের শিকার। দীর্ঘ গুমের দুঃস্বপ্নের দিন পেরিয়ে যে সংসদে একাধিক সদস্য আজ নির্বাচিত প্রতিনিধি, সেই বাংলাদেশে বিরোধী মত দমনের নামে আর ফিরবে না গুম খুনের রাজনীতি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এটাই আমাদের অঙ্গীকার।
7: বহু গণতান্ত্রিকময় মানুষ যারা বিভিন্নভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।

0: প্রামাণ্যচিত্রটি উপভোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যগণ তাদের অভিব্যক্তি ব্যক্ত করবেন।
1: Ladies and gentlemen, the voice of the victims and families remain at the heart of today's program. We'll now hear heartfelt expressions and experience of the victims of enforced disappearance and family members of those who have gone missing.
0: প্রথমে অভিব্যক্তি ব্যক্ত করবেন মিস আদিবা ইসলাম রিধি, গুম হওয়া পারভেজ হোসেনের মেয়ে। বিনয়ের সঙ্গে আপনাকে জানাচ্ছি আপনার জন্য নির্ধারিত সময় 4 মিনিট।
1: Miss Adiba Islam Ridhi,
2: Assalamu alaikum. আমি আদিবা ইসলাম রিধি, আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে ঢাকা শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজকে আন্তর্জাতিক গুম দিবস। এই দিনটা আমাদের আবারও মনে করিয়ে দেয় কত পরিবার এখনো তাদের স্বজনদের অপেক্ষা করে, আমিও তার মধ্যে একজন। বাবা কেমন আছেন, কোথায় আছেন, বেঁচে আছেন কি না এটা আমি জানি না। এর থেকে কষ্টের একটা বিষয় সন্তানের জন্য কি হইতে পারে। প্রতিটা দিন যায় বাবার অপেক্ষায়, বাবা কবে আসবে। ছোট থেকে বড় হয়ে গেলাম বাবাকে খুঁজতে খুঁজতে, এখন পর্যন্ত ওই স্বপ্নটা পূরণ হলো না বাবার হাত ধরে স্কুলে যাব। আমরা কি বাবাকে ফিরত পাবো না? আমার এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই সত্যটা জানতে, ন্যায় বিচার। যদি আমার বাবা বেঁচে থাকে আমার বাবাকে আমার কাছে এনে দেওয়া হোক, আর যদি আমার বাবা আমার বাবার সাথে কোনো অন্যায় করে হয়ে থাকে আমাদের এটা জানানো হোক, এবং যারা এটার সাথে ছিল তাদের আইনের আওতায় আনা হোক। আমার আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা প্রতিটা ব্যক্তি যারা গুম হয়েছে তাদের পরিবারের কষ্টটা আপনারা বুঝেন। আমার বাবাকে ফিরত চাই আমি। আমি আর কান্না করতে চাই না, আর কতদিন আমরা কান্না করব? এই গুমখুনের বিচার কবে হবে? বাংলাদেশের মাটিতে এই গুমখুনের বিচার হবে? ধন্যবাদ আমাদের মায়ের ডাকে সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিপুপ্পিকে আমাকে প্রতিবাদ করা শেখানোর জন্য। ধন্যবাদ হামিদুর রহমান হামিদ চাচু সাত আসনের আমাদের পাশে থাকার জন্য, ঈশ্বর চাচুকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
0: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম সাত জনাব হুমাম কাদের চৌধুরী।
1: মিস্টার হুমাম কাদের চৌধুরী, এমপি, চট্টগ্রাম 7 কনস্টিটিউয়েন্সি নাম্বার 284।
0: বিনয়ের সঙ্গে মাননীয় সাংসদকে বলতে চাই 4 মিনিটের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করলে আমরা খুশি হব।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে প্রথমবারের মতো আমি আমার চাচার সামনে বক্তব্য রাখছি না, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সামনে বক্তব্য রাখছি। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। 2016 সালে আমাকে গুম করা হয়েছিল, 7 মাস গুম ছিলাম। গুম থেকে ফিরে আসার পরে প্রথমবারের মতো যখন আমাদের রাষ্ট্রপতি সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যখন আমার দেখা হয়েছিল, উনি আমার ঠিক সামনে দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন, কারণ উনি আমাকে চিনতে পারেননি। আমার প্রায় 30 কেজি শরীর থেকে চলে গিয়েছিল, পরবর্তীতে উনি ঘুরে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। আজকে এমন একজন ব্যক্তির সামনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি যিনি গত 10 বছর ধরে আমাদের পাশে ছিলেন, প্রতিটা মুহূর্তে যখন আমাদের কোনো সমস্যা হয়েছিল আমরা ওনাকে ঠিক আমাদের পাশেই পেয়েছিলাম, ওনার সাথে কথা বলে হয়তো মনটা একটু হালকা হতো, সেই কারণে তার কাছে আমরা বারবার করে ছুটে যেতাম। আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি প্রতি বছর যখন এই 30 তারিখ আমাদের কাছে চলে আসে, আমি জানি যে আমাদের এই গুম পরিবার যারা আছেন তাদের সকলের সাথে দেখা হবে, সেই কারণেই হয়তো পুরো মাসটাই আমাদের একটু কষ্টের সাথে কাটে। গতকালকে আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি বক্তব্য রেখেছিলেন একটি প্রোগ্রামে, মায়ের ডাকের আয়োজিত একটি প্রোগ্রামে, শুনে অনেক ভালো লেগেছিল। কারণ প্রথমবারের মতো উনি খুব সুন্দর করে গুছিয়ে একটা কথা বলল যে আমরা যারা গুম হয়েছিলাম, যারা আমরা ফিরে এসেছি, আমরা আসলে বেশ কয়েকটা পরিচয় দিতে পারি। ওনার বক্তব্যের সময় উনি বলেছিল আমি শুরু করছি একজন গুমের ভিকটিম হিসাবে। উনি ওনার সাথে কি ঘটেছিল ওটা বর্ণনা করল, তারপরে উনি বলল যে আমি এখন কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। পরবর্তীতে উনি আবারও বলল যে এখন আমি বলছি, এখন কথা বলছি একজন রাজনীতিবিদ হিসাবে। আমাদের যারা আমরা ফিরে এসেছি, আমাদের হয়তো সবচেয়ে বড় পরিচয়ই এখন হয়ে গেছে যে আমরা গুমের ভিকটিম। তবে আপনাদের সকলের সামনে আজকে একটা জিনিস বলে দিতে চাই, আমরা ভিকটিম না, আমরা সার্ভাইভার, আমরা এখন অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিজম আগে করেছিলাম বিচারের জন্য, এখন অ্যাক্টিভিজম করছি যেন এই ধরনের ঘটনা আর কোনো সময় বাংলাদেশের মাটিতে আর না হয়। সেই ব্যাপারে চিন্তা করলে অনেক গর্বের সাথে বলতে পারি যে এমন দুটি আইন করা হয়েছে বাংলাদেশে যে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশের মাটিতে আর হবে না। তবে তার সাথে সাথে আমি যোগ করে রাখতে চাই, বাংলাদেশে অথবা বিশ্বে যখন একটা আইন লেখা হয় এটা সবসময় একটা ইভলভিং ল হয়ে থাকে। আমরা স্বীকার করছি যে যেই আইনটা আছে ওটা হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, সেটার জন্য এখানে মঞ্চে যারা উপস্থিত আছে তাদের সকলের সহযোগিতা লাগবে। যে পরিবারগুলি আমাদের সাথে এতদিন পাশে ছিল, লড়াই করেছে, তাদেরও সহযোগিতা লাগবে। আমার বক্তব্যর বেশি সময় নেই, তাও আমি একটা জিনিস বলে শেষ করতে চাই। আমরা যারা ভিকটিমস আছি, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা সার্ভাইভার আছি, অনলাইনে আমাদের অনেক ধরনের ট্রোলের শিকার হতে হয়। এখনো ওই বট বাহিনী খুবই অ্যাক্টিভ আছে। আমাদের এই ধরনের প্রোগ্রামে আসার পরে ফেসবুক অনলাইনে আমরা দেখব যে আয়নাঘর বলে আসলে কিছু ছিলই না, গুম বলে কিছু হয়নি বাংলাদেশে। প্রমাণ হিসাবে আমরা নিজেরা সশরীরে আয়নাঘর ঘুরে এসেছি। প্রধানমন্ত্রী নিজে একজন গুমের ভিকটিম। আমাকে যখন আয়নাঘরে রাখা হয়েছিল আমার খুব কষ্টের দিনে আমাকে সান্ত্বনা

0: সত্যি করে বলতে, তখন মনের মধ্যে আসলে একটা সাহস চলে এসেছিল যে যদি আমার, তখন আমার চেয়ারম্যান সাহেব, এখন প্রধানমন্ত্রী, উনি যদি এখানে সার্ভাইভ করে আসতে পারে তাহলে ইনশাল্লাহ আমিও সার্ভাইভ করতে পারবো। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, এটা পুরো দুনিয়া দেখে আমাদের উপরে একটা নতুনভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন আমরা নিজেদের একটা নতুন পরিচয় দিতে চাই। আমরা বাংলাদেশকে এমনভাবে পরিচয় দিতে চাই যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখান থেকে গুম পুরোপুরি উধাও হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চে যারা উপস্থিত আছেন আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তবে শেষ করব একটা কথা বলে, আমরা বেশি কিছু চাই না, খালি একটু সম্মান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার, তিনি গুমের শিকার হয়েছিলেন। মাননীয় সাংসদ, আপনার জন্য 4 মিনিট দয়া করে।
2: আনিসুর রহমান তালুকদার, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, ভিকটিম অফ ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জানাই আল্লাহ রহমান আল্লাহ তাআলার কাছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি দায়িত্বে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী 3 জন দায়িত্বে এসেছেন। 3 জনেই এই নির্যাতিত মানুষগুলোর প্রতিনিধি, তারা নিজেরাই নির্যাতিত। যেমন এই গুমের শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান, যেমনি গুমের শিকার হয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, তেমনি সর্বোচ্চ নির্যাতিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহামান্য রাষ্ট্রপতি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমাদের এই গুম খুনের শিকার হওয়া মানুষগুলোর অভিভাবক হিসাবে আমরা এই 3 জনকে পেয়েছি। যখনই এই গুম দিবস আমরা পালন করি, যখন এই গুম হওয়া পরিবারগুলোর সামনে আমরা উপস্থিত হই, তখন ঠিক আমার সন্তানদের কথাই মনে হয়, যেভাবে আমি গুম থাকা অবস্থায় আমার 2 সন্তানকে সবসময় 2 চোখে মনি হিসাবে দেখতাম, শুধু কল্পনায় ওদেরকেই দেখতাম, মনে হয় ওরাই আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘুম শুধু যে ভিকটিম সেই থাকে না, ঘুমের চাইতো বেশি নির্যাতিত হয় তার পরিবার, কষ্টে থাকে তার পরিবার। শুধু 2টি কথা আমি বলছি, আজকে সময় কম। আমি যখন ঘুম থেকে ফিরে আসি, যখন আমার স্ত্রীর কাছে আমি আমার ঘুম থাকার সময় গল্পগুলো শুনেছি, আমার সন্তানের বয়স, বড়টার বয়স ছিল তখন 4 বছর, তখন সে বিকালবেলা আমার পাশের বাসা থেকে একটা ছেলে খেলতে আসতো, তার বয়সই 4 বছর বয়স, সেই ছেলেটার বয়স মনে হয় 5 বছরের মতো ছিল। সে বলতেছিল যে চলো আমরা খেলতে যাই, খেলবা না? বলতেছে না, 2 বার বলছে খেলতে যাবা না, বলছে না, বলছে আমার বাবা তো মারা গেছে, আমার মনটা ভালো নাই। আমার সন্তানও জানতো যে আমি মারা গেছি, তখন তাদের মনের অবস্থা কি ছিল? আমার স্ত্রীকে একদিন নরসিংদী থানা থেকে ওসি সাহেব ফোন দিয়ে বললেন, আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান? বলছে জি। দেখতে এমন? বলছে জি। বলছে ওনার লাশটা আমাদের থানায়।

0: সে আপনি এসে নিয়ে যান। তখন আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, কিছুক্ষণের জন্য সে সেন্সলেস হয়ে গেছে। এরকম নির্যাতিত হতে হয়, নির্যাতিত হয়েছে ঘুম হওয়া পরিবার। তাহলে আজকে যাদের স্বজনরা 10 বছর 12 বছর ফিরে আসে নাই, তাহলে তাদের পরিবারের অবস্থাটা কি, তাদের মনের অবস্থাটা কি, আমরা তাদের কিভাবে সান্ত্বনা দিব? আজকে আমরা এমপি হয়েছি, বিএনপিও ক্ষমতায় আসছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু যাদের এ সকল সহযোদ্ধাদের এখনো আমরা ফিরে পাই নাই, তাদের পরিবারকে কিভাবে আমরা সান্ত্বনা দিব? যে কোনো কিছুর বিনিময়ে যে সকল প্রশাসনের ফ্যাসিস্টদের সারা এই গুমের সাথে জড়িত, প্রত্যেককে তার শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে শাস্তি তাদের। যদি তা না হয় তাহলে এই ধরনের ঘটনা আবার ঘটবে। আমরা চাই না একজন রাজনীতি কর্মী হিসাবে, যে দলের কর্মী হোক, ভবিষ্যতে এরকম গুমের শিকার হোক। সেই ধরনের গুমের কালচার আমরা বাংলাদেশে দেখতে চাই না। মহামান্য রাষ্ট্রপতি, খুবই ভালো লাগছে আজকে রাষ্ট্রপতির সামনে আমরা বক্তব্য করছি। আপনি যেভাবে ছিলেন এই 17 বছর এই নির্যাতিত পরিবারের সাথে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই পরিবারগুলোর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, কিভাবে তাদের পাশে থাকা যায়, কিভাবে এই স্বজনদের সান্ত্বনা দেওয়া যায়, কিভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত কিভাবে তাদের শাস্তি দেওয়া যায়, সেই আশা এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য সিলেট 2 মিস তাহসিনা রুশদীর লুনা।
2: তাহসিনা রুশদীর লুনা, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, সিলেট 2 কনস্টিটিউয়েন্সি 230।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आंतर्जातिक गुम दिवस उपलक्षे मुक्तिजोद्धा मंत्रणालय कर्तृक आयोजित आज के आंतर्जातिक गुम प्रतिरोध दिवस आलोचना सभाई सभापति हिसाब से उपस्थित आछेन गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर मुक्तिजोद्धा विषयक मंत्रणालयेर माननीय मंत्री। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, গুমের শিকার ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। গুম দিবস প্রতি বছরই আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। আমার স্বামী এম ইলিয়াস আলী সাবেক সংসদ সদস্য, তাকে গুম করা হয় 2012 সালের 17 এপ্রিল। 17 এপ্রিল 2012 সালের পূর্বে আমাদের বাংলাদেশের মানুষের কাছে গুম শব্দটা পরিচিত ছিল না, একটি অপরিচিত শব্দ ছিল গুম। গুম বলতে আসলে কি বোঝায় বাংলাদেশের মানুষ সেটা জানত না। ইলিয়াস আলী গুমের মাধ্যমে বাংলাদেশে যে বৃহত্তর আন্দোলন সূচিত হয়েছিল সেই আন্দোলন এবং তার পরবর্তীতে অসংখ্য নেতাকর্মীদের গুমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে গুম একটি পরিচিত শব্দ হিসাবে, তো সেখানে যে গুম আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যায়, তারা গুম করে, কিন্তু বাংলাদেশেই সর্বপ্রথম রাষ্ট্রীয় প্ররোচনায়, রাষ্ট্রীয় পরিকল্পনায়, রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্যে এই গুমের প্রচলন ফ্যাসিস্ট সরকারের সময় শুরু হয়, এটা সূচনা হয়। গুমের শিকার ব্যক্তির পরিবার যে শুধুমাত্র গুমের কারণে আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের অনিশ্চয়তা এবং কষ্ট সেটাই শুধু তারা অনুভব করে না, তাদেরকে যেতে হয় একটি সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে। সেই পরিস্থিতিটা হলো সবসময় তারা যেখানেই যায় সেখানেই মানুষের একটু করুণা, অথবা আমরা যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে আমাদের পরিবারের সদস্যরা গুম হওয়ার পরেও মনে হয়েছিল বিগত সরকারের আচরণে যে এই গুমের জন্যে আমরাই মনে হয় দায়ী, এই গুমটা মনে হয় আমরা গুম হয়েছে, আমাদের পরিবার আমরাই অপরাধী, সেরকমভাবেই আমাদের পরিবারগুলোকে ট্রিট করা হতো। তো সেই সময় আমার স্বামী যখন গুম হয়, আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল, পরের দিন 17 এপ্রিলের পরের দিন 18 তারিখ ওর কেমিস্ট্রি পরীক্ষা ছিল। যখন আমি তাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু তার প্রিপারেশন ছিল, সেই অবস্থাতেও আমি সঙ্গে করে তাকে পরীক্ষা দিতে যখন নিয়ে যাচ্ছিলাম, তখন পত্রিকা, যখন ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়েছিল তখন পত্রিকা সাংবাদিক পত্রিকা বিক্রি করছিল, ইলিয়াস আলী গুম, ইলিয়াস আলী গুম। সেই কথাটা শুনতে শুনতে আমার ছেলে পরীক্ষার হলে গিয়েছিল। আমার ছোট মেয়েটা অনেক ছোট ছিল, সে স্কুলে গেলে তাকে মানুষ প্রশ্ন করত, তোমার বাবার খবর কি, অথবা কেউ হাসাহাসিও করেছে সেটা নিয়ে। আমার ছোট মেয়েটাকে স্কুল বদলাতে হয়েছিল, পরবর্তীতে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা বন্ধ করে দিয়েছিলাম, মানুষ যাতে তাদেরকে না চিনে, তাদেরকে বড় হওয়া, তাদের বড় হওয়া সেগুলা একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে। তারপরেও আমরা শুধুমাত্র আজকের যে গুম দিবস সেটা নয়, আমরা প্রতিনিয়ত এখন পর্যন্ত এবং আমার মনে হয় যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমাদেরকে এটাকে ক্যারি করতে হবে যে আমরা গুম পরিবারের সদস্য বা আমাদের পরিবারের কেউ গুম হয়েছে, সেটা আমরা পাবলিক প্লেসে যাই অথবা যেখানেই যাই না কেন সেটা বাসার থেকে বের হওয়ার পর্যন্ত যত মানুষের সঙ্গে দেখা হয় সারাক্ষণ মনের মধ্যে ওটাই আমাদের কাজ করে যে আমাদের পরিবার গুম হয়েছে, আমার স্বামী গুম হয়েছে বা আমার সন্তানরা মনে করে তাদের বাবা গুম হয়েছে। সেই বিষয়টা আমরা আসলে কোনো অবস্থাতেই এটার থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই। আমি সময় কম, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, উনি সবসময় আমাদের যারা গুম পরিবার সেই গুমের ফ্যামিলির সঙ্গে সবসময় থেকেছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রায় সময় উনি আমাদের বাসায়ও গিয়েছেন, অনেক ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং আরও যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের এই দুঃসময়ে অথবা আত্মীয় স্বজন অথবা শুভার্থী অথবা যারা আমাদের এই দুঃসময়ে আমাদের পাশে থেকে সামান্যতম সাহস জুগিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আজকে জাতীয় সংসদে গুম আইন উত্থাপন করা হয়েছে। আমি যে বিষয়টি বলবো সেটি হলো যে আমাদের যারা বিরোধী দল আছেন বর্তমানে ওনারাও গুমের শিকার হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গুম যে আইন সেটা উত্থাপনের দিন ওনারা কী কারণে বয়কট করলেন সংসদ, ওনারা ওয়াক আউট করলেন, সে বিষয়টা আসলে বোধগম্য নয়। আমি এখনও আসলে বুঝতে পারি না যে ওনাদের এটা কোন ইসের ভিত্তিতে ওনারা এই ওনারা যে গুম আইন নিয়ে বারবার ওনারা বলেছেন বিএনপি গুম আইন চায় না, কিন্তু ওনারা সেই দিনটাতেই ওনারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, অথচ সেই গুমের আইন উত্থাপনের দিন ওনারা কেন এই সংসদ বর্জন করলেন, বিষয়টি একটি প্রশ্ন থেকে গেল। আর আমি আশা করব যে এই গুম আইন প্রণয়ন এবং যদি কোনো এর অসঙ্গতি থেকে থাকে পরবর্তীতে এটা সংশোধন, এবং সর্বোচ্চ যে এই গুম আইন শুধু নয় এটা যাতে সঠিক প্রয়োগ হয় এবং সঠিক বিচারের মাধ্যমে এটা এমন জন্য শাস্তির ব্যবস্থা করা হয়, বিশেষভাবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয়, সারা জাতি দেশ যেন সেটা দেখে এবং সেটা থেকে শিক্ষা নেয়, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন কেউ ঘটনা ঘটানোর সাহস না পায়। আমি মনে করি যে আমাদের কোনো শত্রু মহাশত্রু যেন এরকম ধরনের ঘটনার শিকার না হয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ধন্যবাদ সবাইকে।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন 16 মিস সঞ্জিদা ইয়াসমিন তুলি, আপনার জন্য নির্ধারিত সময় 4 মিনিট।
2: Ms. Sanjida Yasmin Tuli, Honorable Member of Parliament, Reserve Women's Seat No. 16.
3: Assalamu alaikum. Sanjida Islam Tuli. Shobaike antarik bhabe dhonnobad o kritoggota. Amar mohamanno rashtrapati, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব, আমাদের স্যার, আমার স্যার, রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় প্রোগ্রামে আজকে আন্তর্জাতিক দিবস, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে তাকেই আমরা প্রথমেই পেলাম, এই জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইনমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি এখানে কথা বলছি সঞ্জিদা ইসলাম তুলি সংসদ সদস্য হিসেবে কিছুটা এই পারে, কিন্তু বিগত স্বৈর শাসনের আমলে আমরা যারা ফ্যামিলিরা একসাথে, ভিকটিম ফ্যামিলিরা একসাথে সারা আপনাদের সামনে আছে, আপনাদের সকলের সামনে আছে, এখানে হাজারো পরিবার আছে যাদের পরিবার থেকে সন্তানকে গুম করা হয়েছে বা বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে, তাদের হয়ে এখানে কথা বলছি। এবং এই সুযোগ দেওয়ার জন্য আমি আমার সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে আন্তর্জাতিক দিবস গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে পালন করা 2013 সাল থেকে 2026 পর্যন্ত আমরা মায়ের ডাক থেকে আমাদের উদ্যোগে প্রত্যেকটা বছর এই দিবসটাকে সামনে রেখে শুধু ছবিগুলো আঁকড়ে ধরে দাঁড়াতে চেয়েছিলাম এবং চেষ্টা করেছি সেই জায়গাটাতে থাকতে। আসলে এবং এই যদি বলি এই 14 বছর এক যুগেরও বেশি সময় প্রতিটা 30শে অগস্ট আমাদের জন্য ছিল একটা সম্মুখ লড়াই। বিভিন্ন বাহিনী দ্বারা যখন রাস্তা ব্লক করে দেওয়া হতো, যখন ভেনু থেকে আমাদেরকে সরায় দেওয়া হতো, যখন কোনো ভেনুতে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না, আমরা তখনও আওয়াজ তুলেছি। যখন শাহবাগে আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি, ছবিটা তুলে ধরে পোস্টারটা ব্যানারটা তুলে ধরে তখনও দাঁড়িয়েছি, আওয়াজ তুলেছি। কারণ মনে হয়েছিল যে যেই ভাইকে ধরে নিয়ে গেছে, যারা আয়না ঘরে আছে, যারা সিক্রেট ডিটেনশন সেলে আছে, তাদের আওয়াজটা তো আসছে না, তাদেরকে তো দেখা যাচ্ছে না। আয়নাঘরের যে ইনকোয়ারি কমিশন যেই বক্তব্য বা সাক্ষ্য প্রমাণগুলো তুলে এনেছে, ইনকোয়ারি কমিশন যেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠন করা হয়েছিল, সেখানে যে ভয়ঙ্কর সব বর্ণনা যে তাদের সাথে কিরকম টর্চার করা হতো, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে রেখে হাত পা বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হতো, রিভলভিং চেয়ারে এমনভাবে টর্চার করা হতো যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখানে আমার হুমাম ভাই ফেরত এসছেন, আরমান ভাই ফেরত এসছেন, খোকন ভাই ফেরত এসছেন, অনেক ভাইরা, তাদের কাছ থেকে যে বর্ণনা শুনেছি, তারা জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করে ফিরে এসেছেন। আমি 14 বছর সবার জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার ভাইটার তখন কেমন লাগছিল, আমার ভাইটা তো শেষ সময়টাতে কি হয়েছিল তার সাথে, এই জিনিসটা কখনো সামনে বলতে পারিনি। কারণ আমি যদি কানতাম, আমি যদি দুর্বল হতাম, আমি জানতাম আমার হাজারো পরিবার তারা হয়তো সাহস পাবে না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, আমাদের দেশ নেত্রী, আপোষহীন দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার, যে স্বপ্ন নিয়ে আমাদের পেছনে অনুপ্রেরণা হয়েছিলেন, যারা শিখিয়েছিলেন অন্যায়ের সাথে আপোষ না করতে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা জানি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 নিয়ে কাজ হচ্ছে, উত্থাপন করা হয়েছে জাতীয় মহান সংসদে। এই আইনের আমরা, আমি আইনজ্ঞ না, বাট আমরা সকলের কাছ থেকে মতামতগুলো নিচ্ছি, জানছি যে আইনের মধ্যে এই আইনটাকে যেন আমরা সকলের কাছে গ্রহণযোগ্য করে এবং সব সর্বোপরি যেটা দেখা দরকার যে ন্যায় বিচারটা নিশ্চিত করার ক্ষেত্রে এই আইনটা যথাযথভাবে শক্তিশালী হচ্ছে কিনা, এটাই আমাদের লক্ষ্য। আমাদের সবচেয়ে প্রধান লক্ষ্য যে ন্যায় বিচারটা নিশ্চিত করা, এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের যদি কারো কোনো বক্তব্য বা মতামত থাকে, আমাদের মনে হয় সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য করা দরকার, আমলে আনা দরকার, এবং তার প্রেক্ষিতে আমরা যেন আইনের বিধানটা করতে পারি ইনশাল্লাহ। এবং আমরা জানি রাষ্ট্রীয় বাহিনীগুলো দ্বারা তখন যেই অন্যায়গুলো, চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে, বলপূর্বক গুম ও বিচার বিভাগ হত্যার শিকার হতে হয়েছে, সেই ইনভেস্টিগেশনের দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, অনেক প্রতিবন্ধকতা থাকবে সেখানে। তো এই সকল কিছুকে আমরা মনে হয় আমলের মধ্যে রেখে আমরা সেই আইনগুলো নিয়ে কথা সামনে এগিয়ে যাব মহান সংসদে। কমিটির কাছে প্রেরণ করা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির কাছে। আমরা আশা করব আমাদের সবার পক্ষ থেকে এই এইগুলো আলোচনার মাধ্যমে সামনের আইনটাকে শক্তিশালীভাবে আনা হবে। এবং আমাদের সাথে এখানে যারা ভিকটিম ফ্যামিলিরা আছেন, ঢাকা থেকে এসছেন, নোয়াখালী থেকে, সিলেট থেকে, চিটাগং থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, অনেক সকল বিভাগ থেকে যারা এসছেন, তাদের সবার হয়েই বলছি যে অতি শীঘ্রই ICC ট্রাইব্যুনালে বিগত সময়ের যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের শিকার ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক যেই কেসগুলো, সেগুলোর বিচারাধীন রয়েছে, আমরা সবাই সে তাদের সাথে আছি, যারা বিচার করছে চিফ প্রসিকিউটর থেকে প্রসিকিউশন টিম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের সাথে। পাশাপাশি আমাদের সকল, আমরা জানি যে এই মহান সংসদ গঠন করা হয়েছে, এখন সরকারি দল বিরোধী দল সকলেই মজলুম, এবং আমরা আশা করব সামনের সময়ে যেই বিচারগুলো হবে সেই বিচারগুলো এমনভাবে হবে যেন স্বৈরাচার আর মাথা উঁচু করে কোনোদিন বাংলাদেশের দিকে তাকাতে না পারে, বাংলাদেশের মানুষকে এই মানবাধিকার লঙ্ঘনের সাহস করতে না পারে। আমরা চাবো আমরা যেন এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে, আমি এই জন্য ধন্যবাদ জানাই, একটা অধিদপ্তর গঠন করা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন জুলাই ভিকটিমদের জন্য যেভাবে জুলাইয়ের অধিদপ্তর গঠন করা হয়েছে, গুমের ভিকটিমদের জন্যও এই অধিদপ্তর গঠন করা হচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ইশতাক ভাইকে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই কার্যক্রমে আমরা তাদের কাছে সকল তথ্য উপাত্ত নিয়ে কাজ করছি, এবং আশা করব দেশের প্রতিটি গুম হয়ে যাওয়া ভিকটিম পরিবার, যাদের সন্তানকে তারা এখনো ফেরত পাননি এবং যারা সার্ভাইভার আছেন, সকলকে এর মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়, এবং আমরা সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনের বাংলাদেশটাকে একটা ন্যায় বিচারের বাংলাদেশের দিকে নিয়ে যাব। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, স্যারকে আবারও ধন্যবাদ, দোয়া করবেন আমাদের সাথে আপনি ছিলেন, সাহস হয়েছিলেন, মাথার উপরে সবসময় থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি, ইনশাআল্লাহ সামনের সাফল্য কামনা করি, ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য ঢাকা 14 ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। মাননীয় সংসদ সদস্যের জন্য কাঙ্ক্ষিত সময় 4 মিনিট।
2: Barrister Mir Ahmed bin Qasim Arman, Honorable Member of Parliament, Dhaka 14. He was a victim of enforced disappearance for 8 years.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ek andhakar ghare mrityur pohor gunchilam. Mohar srishti korta she andhakar ghar theke ditiyo jibon bhikkha diye abar ber kore niye eschen. Manusher nishshartho bhalobasha shikto korechen ebong mohan jatiyo sangsade গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষে কথা বলার জন্য দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে তাদের কিছু সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড দাবি আজকে রাষ্ট্রের সামনে পেশ করছি। গুমের ভুক্তভোগী পরিবারদের প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই সন্তানদের পিতাদের সাথে কি করা হয়েছে, এই মায়েদের সন্তানদের এখন কি অবস্থা, এই বোনদের স্বামী এখন কোথায়, এই জবাব রাষ্ট্রকে দিতেই হবে। এখনো শতাধিক পরিবার জানতে পারে না তাদের প্রিয়জনদের সাথে কি করা হয়েছে। এই সুনির্দিষ্ট তথ্য যতদিন পর্যন্ত এই রাষ্ট্র না দিতে পারছে, এই জাতি কলঙ্ক মুক্ত হবে না। অবিলম্বে এই তথ্য এই পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। দ্বিতীয়ত, যারা জড়িত ছিল সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এদের পিছনে যত বড় পরাশক্তি থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। আমি এই বিষয়ে মাননীয় আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অন্তর্বর্তী সময় যখন এই বিচার প্রক্রিয়া শুরু হয় তখন এই গতি নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা আশায় বুক বেঁধেছিলাম যখন জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে তখন এই বিচারগুলো গতি পাবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে গণতান্ত্রিক সরকার আসার পর এই বিচারগুলো আরো ধীরগতিত হয়ে গেছে। এগুলোকে বিজ্ঞমান করার জন্য যা যা অর্থ বরাদ্দ প্রয়োজন, যা লোকবল প্রয়োজন, এবং সরকারি পর্যায়ে যা তদারকি প্রয়োজন তাই যেন করা হয়, অবিলম্বে যেন এই বিচারগুলো গতি ফিরে পায়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের দ্বিতীয় দাবি রিপারেশন, ক্ষতিপূরণ। এই পরিবারগুলোর প্রিয়জনকে হয়তো কেউ কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু অন্তত সরকার বা রাষ্ট্র কি এই দায়িত্বটুকু নিতে পারে না যে অন্তত অর্থনৈতিকভাবে এই পরিবারগুলোকে আর কোনোদিন কারো দিকে তাকাতে হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে একটি অধিদপ্তর খোলা হচ্ছে। আমার আহ্বান থাকবে এই অধিদপ্তরগুলো যেন আমলাতান্ত্রিকভাবে জটিল না হয়, ভুক্তভোগী পরিবার যেন খুব সহজে এই সেবাগুলো পেতে পারে, ক্ষতিপূরণগুলো যেন সম্মানজনক হয়, তাদের প্রতি কৃপা দেখানো হচ্ছে এই অনুভূতি যেন এই পরিবারগুলো না পায়। আমরা ইংল্যান্ডে যখন পড়াশোনা করেছে তখন একটি অ্যালগোরিদম ব্যবহার করে ক্ষতির পরিমাণ, তাদের সামাজিক অবস্থান বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আমরা দেখে এসেছি। আমি বিশ্বাস আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় দুদিনই খুব যোগ্য ব্যক্তি, তারা একটি আন্তর্জাতিক মানের ক্ষতিপূরণ এমনভাবে দেবেন যাতে এই পরিবারগুলো আর কোনোদিন কোনো দিকে তাকাতে না হয়। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নো রেপুটেশন, অথবা অর্থাৎ এই বাংলার মাটিতে আর কোনোদিন যেন গুম ফিরে না আসতে পারে, এই জন্য যা করা দরকার তাই করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘের তত্ত্বাবধানে দেশীয় শতাধিক অভিজ্ঞ লোকদের সাথে নিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে দীর্ঘ পরামর্শের ভিত্তিতে গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইন আনা হয়েছিল, অধ্যাদেশ দুটো আনা হয়েছিল। আমাদের ভুক্তভোগীদের বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে যখন এই আইন দুটোকে বাতিল করা হয়। আমাদেরকে ওয়াদা করা হয়েছিল এই আইনগুলিকে আরো শক্তিশালী করে আবার ফিরিয়ে আনা হবে। এই আইনগুলো খসড়া সংসদে পেশ করা হয়েছে। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই খসড়াটি দেখে আমরা আশাহত হয়েছি। এখানে এমন কিছু বিধান আছে যেগুলো গুমের তদন্তকে সঠিকভাবে করার জন্য বাধা সৃষ্টি করবে। এক তদন্ত এক সংস্থার তদন্ত যদি আর এক সংস্থা করে, তাহলে ব্যাপারটি এরকম কি হয়ে গেল না যে ডান হাত অপরাধ করেছে তদন্ত করবে বাম হাত? আমি আহ্বান জানাবো গুম কমিশনকে শক্তিশালী করুন, সাধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনী যেই করুক তাদের তদন্ত কোন রকম অনুমতি ছাড়াই গুম কমিশন করতে পারবে। 2025 সালে যে আইনটি আছে সেটাকে যেন পুনঃস্থাপন করা হয়, বিনা বাধায় গুম কমিশন যেন সবার তদন্ত করতে পারে, এই বিধানটি ফিরিয়ে আনা হোক। এই আইনটিতে আরেকটি বিধান রাখা হয়েছে যে কেউ যদি কারো যদি অভিযোগ ভুল প্রমাণিত হয় তাহলে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিধানটি যদি থাকে তাহলে গুমের ভুক্তভোগী পরিবার এই শাস্তির ভয়ে অভিযোগ করতে ভয় পাবে। এই বিধানটিকে অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ এই আহ্বান জানাচ্ছি জনগণের অনেক প্রত্যাশা, অনেক আশা আকাঙ্ক্ষার জুলাই পরবর্তী সরকার। এই সরকারের সরকারি দল বিরোধী দলের কাঁধে অনেক বড় বোঝা। 17 বছরের এই মানবতা বিরোধী অপরাধের যে ক্ষত আছে সে ক্ষত সারিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়ে এই নতুন যাত্রা শুরু করেছে, এখানে যেন এমন কোনো আইন না হয় যেটাতে গুমের পথ সুগম হবে। এমন আইন আমরা যদি রেখে যেতে পারি, অন্তত আইনি ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই সুরক্ষা দিতে পারি, তারা অবাধে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, অন্তত গুমের ভয় নির্যাতনের ভয় তাদের করতে হবে না। আসুন সবাই মিলে করি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।
1: গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সম্মানিত সদস্যগণকে তাদের অভিব্যক্তি প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
2: We just heard and deeply felt the expressions and remarks from the victims and representatives from the families of the victims of enforced disappearance.
1: সম্মানিত শ্রোতৃবৃন্দ, এবারে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: May I now invite our special guest, Mr. Ishraq Hussain MP, Honorable State Minister, Ministry of Liberation War Affairs, to please deliver his speech.
5: Bismillahirrahmanirrahim. আজকে এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সামরিক সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ জাতিসংঘ ঘোষিত নিখোঁজ ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস। পৃথিবীর নানা প্রান্তে যেসব পরিবার প্রিয়জনের কোনো সন্ধান পায় না, আজকের দিন সেই নীরব বেদনার দিন। বাংলাদেশ এই দিবসটি আমাদের জন্য আরও গভীর অর্থ বহন করে, কারণ আমরা 1.5 দশকেরও বেশি সময় ধরে এমন এক ফ্যাসিবাদী শাসন দেখেছি যেখানে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং অনেককে আর কখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, 1971 সালে এই জাতি একবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে মানুষকে তুলে নিয়ে যেত, বুদ্ধিজীবীদের অপহরণ করে হত্যা করা হয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বিচারহীন আটক, নির্যাতন ও নির্মম দমন চালানো হয়েছিল। সেদিনও রাষ্ট্রীয় শক্তি মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছিল। সেদিনও মায়ের মায়েরা সন্তানের খোঁজে ঘুরেছেন, অনেক পরিবার আর কখনো তাদের প্রিয়জনকে ফিরে পায়নি। মহান মুক্তিযুদ্ধের সেই চেতনাই পরবর্তী প্রজন্মকে দাঁড়াতে শিখিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম চলেছে তা এই চেতনা থেকেই শক্তি নিয়েছে, কারণ অত্যাচারের ধরন একই ছিল। দেড় দশকেরও বেশি সময় ধরে সেই ফ্যাসিবাদী শাসনে 2000-এরও বেশি মানুষকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক, ছাত্র, যারাই প্রতিবাদ করেছিলেন তাদের অনেককে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ আর কখনো বাড়ি ফেরেননি। তাদের ভাগ্য আজও অজানা। তাদের পরিবারগুলো আজ এই কক্ষে উপস্থিত, তাদের অপেক্ষা, তাদের নীরব কান্না, এটা কোনো বিমূর্ত ঘটনা নয়, এটা একটি জাতির ক্ষত। মৃত্যুর সংবাদ মানুষকে অন্তত শোক করার সুযোগ করে দেয়, কিন্তু গুম একজন মানুষকে তার প্রিয়জনের জন্য শোক করার অধিকারটুকুও কেড়ে নেয়। এই অনিশ্চয়তা, এই অন্তহীন অপেক্ষা নিজেই এক ধরনের নির্মম নির্যাতন। আজ তাই আমরা শুধু গুম হওয়া মানুষদের স্মরণ করতে আসিনি, আমরা এসেছি তাদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায় বিচারের অধিকার এবং রাষ্ট্রের কাছে জবাব পাওয়ার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করতে। মাননীয় উপস্থিতি, গুম শুধু একটি অপরাধ নয়, গুম হল রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে নিষ্ঠুর রূপ। মানুষকে আইনের আওতার বাইরে নিয়ে যাওয়া, তার অস্তিত্ব অস্বীকার করা, পরিবারগুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা, এটা 1971-এর হানাদার বাহিনীর পদ্ধতিরই পুনরাবৃত্তি। তখনও মানুষকে তুলে নিয়ে নির্যাতন করা হতো, পরেও গোপন কক্ষে আয়না ঘরে মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। তখনও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা হয়েছিল, পরেও সত্য বলার সাহসকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাই শুধু 1971 সালের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সীমাবদ্ধ থাকতে পারে না। যেসব মানুষ গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য জীবন দিয়েছেন, যাদের গুম করা হয়েছে, যাদের পরিবার আজও অপেক্ষা করছে, তাদের ত্যাগও মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। সেই চেতনাকে ধারণ করেই আমরা নিখোঁজ, নির্যাতিত ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাষ্ট্র তাদের স্বীকৃতি দেবে, চিকিৎসা দেবে, আইনি সহায়তা দেবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে যোগ দিয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য আইন প্রণয়নের কাজ জাতীয় সংসদে এগোচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সত্য উদ্ঘাটিত হবে, দায়ীরা বিচারের মুখোমুখি হবেন এবং এমন অন্ধকার আর ফিরে আসতে পারবে না। নিখোঁজ পরিবারের ভাই বোনেরা, আপনাদের কষ্ট আমরা অনুভব করি। আপনারা যে সাহস নিয়ে বছরের পর বছর প্রিয়জনের খোঁজ করেছেন, সেই সাহসই এই জাতিকে বাঁচিয়ে রেখেছে। আজ আমাদের সামনে চারটি দায়িত্ব অত্যন্ত স্পষ্ট: সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতিকার ও পুনর্বাসন এবং এই অপরাধের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করা। যে অন্যায়, নিপীড়ন ও অধিকারহীনতার বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই অন্যায়ের পুনরাবৃত্তি এই স্বাধীন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। যারা ফিরে এসেছেন তাদের প্রতি আমাদের সম্মান, যারা এখনো ফেরেননি তাদের আমরা ভুলব না। যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে তাদের ন্যায় বিচারের দাবি আমরা ছাড়ব না। আর তাদের পরিবারকে আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে আর কখনো গুমকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হতে দেওয়া হবে না। অতীতের অপরাধের তদন্ত ও বিচার করা মানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অসম্মান করা নয়। আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় অসংখ্য দেশপ্রেমিক, সৎ ও পেশাদার সদস্য দায়িত্ব পালন করেন। তবে যারা অপরাধ করেছে, যারা বেআইনি নির্দেশ দিয়েছে এবং যারা জেনে শুনে সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন, দায় কেবল তাদের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার পথ অপরাধ গোপন করার নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার পথ হল আইনের শাসন প্রতিষ্ঠা করা, পেশাদারিত্ব নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা কোনো বাহিনীকে দুর্বল করে না, জবাবদিহিতা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও সম্মানিত করে। মানবিক মর্যাদা, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের বাংলাদেশই হোক আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত উত্তরাধিকার। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, গুমের শিকার সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ আরও মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
2: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল স্টেট মিনিস্টার।
1: সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
2: We will now hear the remarks of our special guest, Mr. Mohammad Asaduzzaman, MP, Honorable Minister, Ministry of Law, Justice and Parliamentary Affairs.
6: Bismillah ar-Rahman ar-Rahim. International Day of the Victims of Enforced Disappearance, jake amra antarjatik gum protirodh divosh hishabe পালন করছি 2011 সাল থেকে গোটা বিশ্বে। এই দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি আমাদের সে সমস্ত সতীর্থদের, সহযোদ্ধাদের, আমাদের হৃদয়ের প্রতিবেশীদের, যাদের গুমের বিনিময়ে যাদের নির্মম নির্যাতনের শিকার হওয়ার বিনিময়ে আমরা আজকের বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা এখনো আমাদের মাঝে ফিরে আসতে পারেননি কিংবা ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আছে। আমাদের মাঝে ইতিমধ্যে কয়েকজন গুমের ভিকটিম বক্তৃতা দিয়েছেন। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমাদের হুম্মাম কাদের চৌধুরী, আমাদের আনিসুর রহমান, তারা ফিরে এসেছেন গুম বিভিন্ন সভা সমাবেশে গুমের যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি না এই বাংলাদেশে এই ধরনের গুমের শিকার আর কেউ হোক। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তার ক্ষমতা যত উঁচুতেই থাক না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করব। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সেই সব বিচার প্রক্রিয়ায় অনেক দূরে গিয়ে গেছি। হ্যাঁ, অনেকটা স্লো হচ্ছে, বাট ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদেরকে কেউ যাতে বলতে না পারে আমরা তড়িঘড়ি করে ন্যায় বিচারের পথকে বাইপাস করে শুধুমাত্র বিচারিকভাবে লোক দেখানো বিচার করছি, সেরকমভাবে আমরা প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না বলেই আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 80-এর দশকে গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি গঠিত হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত গোটা বিশ্বে 60,000-এর মতো গুমের তথ্য রেকর্ড করেছেন। এবছরের জানুয়ারি মাসের দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওয়ার্কিং কমিটির সামনে 47,000 গুমের চলমান অভিযোগ আছে। এবছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে তাদের মধ্য থেকে 1,000 অভিযোগ তারা যাচাই বাছাই করছেন গোটা বিশ্বে। আপনারা জানেন 80-90 দশকে, 70-80-এর দশকে আর্জেন্টিনায় ব্যাপকভাবে গুম হতো, গুমের সংস্কৃতি ছিল। যেই গুমের সংস্কৃতি পর্যায়ক্রমিকভাবে ইরাকে শুরু হয়েছিল, শ্রীলঙ্কায় শুরু হয়েছিল, আলজেরিয়ায় শুরু হয়েছিল, কলম্বিয়ায় শুরু হয়েছিল, ইউক্রেন এবং রাশিয়াতে বর্তমানে চলমান আছে। আমরা আপনাদের সামনে বলতে পারি গত 6 মাসে আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি, আমরা পাইনি। একটিমাত্র অভিযোগ এসেছে, সেটা হলো মংলাতে কোস্টগার্ড সংক্রান্ত বিষয়ে, সেটারও আমরা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করছি। শুধু সেটাই আমরা, সেই জায়গাতেই আমরা থেমে থাকিনি। আপনাদেরকে বলছি, ওই ভিকটিম ফ্যামিলিগুলো, তারা সংক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলা করার প্রেক্ষিতে সেখানে একটা মামলা হয় তাদের বিরুদ্ধে। তারা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তাদের আইনজীবী দেওয়ার সক্ষমতা ছিল না। একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যখন আমার দৃষ্টিতে আনা হয়েছিল, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ওই ভিকটিম পরিবারের পরিবারকে আইনগত সহায়তা দিয়েছি, আইনজীবী দিয়েছি, বিনা খরচে তাদের পক্ষে রাষ্ট্র আইনি সহায়তা দিয়ে তাদের জামিনে মুক্ত করার ব্যবস্থা করেছে। এই সংস্কৃতি আমরা চালু করেছি। সুতরাং আমরা সাংস্কৃতিকগতভাবে আমরা ভিন্ন পথ, ভিন্নভাবে মানবাধিকারের প্রতি লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আপনাদের সামনে কয়েকটি বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে, সেটি হলো গুমের বিচার, গুমের তদন্ত শুধুমাত্র পুলিশ করবে, মানবাধিকার কমিশন কি করবে, একটা অ্যাম্বিগুইটি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থহীনভাবে বলছি, মানবাধিকার কমিশন স্বাধীন, স্বাধীন মানবাধিকার কমিশন বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা তদন্ত করতে পারবেন, সেখানে কোনো বাধার প্রাচীর রাখা হয়নি। সুতরাং যারা বলছেন গুম হলে পারে সেটা মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না, হয় তারা আইনের ব্যাখ্যাটা প্রপারলি বুঝতে পারেননি অথবা প্রপারলি দিতে চাননি। মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবেন, আর গুমটাকে যখন ক্রিমিনাল অফেন্স হিসেবে কোনো মামলা হবে, সেই মামলার তদন্ত ক্রিমিনাল তদন্ত সংশ্লিষ্ট তদন্ত সংস্থা করবে। বিশ্বের ইতিহাসে কোনো জায়গা নাই মানবাধিকার কমিশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেন। আমরা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জায়গা আলাদা রেখেছে এবং মানবাধিকার কমিশন মানবাধিকার সংক্রান্ত যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবেন, এটাই আমাদের আইনের বিধান রাখা হয়েছে। এখানে কোনো ইপসান বাড়ছে সুযোগ নাই, এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো মেঘাচ্ছন্ন জায়গা আমরা রাখি নাই। আরেকটি প্রশ্ন তোলা হয়েছে সিলেকশন কমিটি নিয়ে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মানবাধিকার কমিশনের সিলেকশন কমিটির প্রধান তিনি হলেন সে দেশের প্রধানমন্ত্রী। আমাদের এখানে স্পিকারকে রাখা হয়েছে। নেপালে সাংবিধানিক পদগুলোতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চিফ জাস্টিস সবাই আছেন। আমরা এখনো ওই জায়গায় পৌঁছতে পারিনি। বিশ্বের অন্য কোনো জায়গায় সুপ্রিম কোর্টকে সমস্ত জায়গায় ইনভলভ করা হয়েছে এরকম ক্ষেত্রে বিতর্কিত করার জন্য, আমরা সেরকম জায়গাও রাখি নাই, বিশ্বে কোনো জায়গা নাই। আমরা আমেরিকান সিস্টেম দেখেছি, আমরা ইউকে সিস্টেম দেখেছি, আমরা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আছে সেখানে দেখেছি, আমরা ইন্ডিয়ারটা দেখেছি, আমরা পাকিস্তানেরটা দেখেছি, শ্রীলঙ্কারটা দেখেছি, সবগুলো দেখেই আমরা এমন একটি সিস্টেমে নিয়ে গিয়েছি যেখানে আমাদের মানবাধিকার কমিশন সঠিকভাবে গঠিত হয় এবং দায়িত্ব পালন করতে পারে। স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি আমরা তিনটা পর্যায়ে। অনলাইনে আমরা ওয়েবসাইটে দিয়েছি আইন সম্পর্কে লিখিত সমালোচনা চেয়েছি, তারা সমালোচনা করেছেন, যেগুলো রাখা সম্ভব আমরা সবগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। আজকে সকালেও একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেখানে প্রশ্ন তোলার আগে, আইনটা খসড়া প্লেস করার আগেই বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেছেন, লিখিত নিয়ে এসছেন, ওয়াক আউট কী কী কথা বলে করবেন সেটা ওনারা পড়ে শুনিয়েছেন। ওয়াক আউট করা ওনাদের অধিকার, কিন্তু মানবাধিকার কমিশন আইন পাশ করার সময় পার্লামেন্ট থেকে এবং এখান থেকে ওয়াক আউট করা, তাদের বক্তব্য আমাদের না বলা, এইটা সংস্কৃতির সুস্থ ধারার রাজনীতি এবং সুস্থ ধারার আইন প্রক্রিয়ার সংস্কৃতি হবে কিনা সে প্রশ্ন আপনারা নির্ধারণ করবেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকেও দুই তিনটা সংশোধনী আমরা সংসদীয় কমিটি অনুমোদন করেছি, এখানে বিরোধী দলের সংসদ সদস্যরাও আছেন, আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি। আপনারা বলেছিলেন প্রেস ক্লাবের প্রতিনিধি বা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি যাতে কমিটিতে থাকে, সিলেকশন কমিটিতে, আমরা সেটা রেখেছি। আপনারা বলেছিলেন মানবাধিকার কমিশন তদন্ত করতে যে পূর্ব অনুমোদনের প্রয়োজন যাতে না হয়, আমরা সেটা রেখেছি। আপনারা বলেছিলেন এথনিক মাইনরিটি গ্রুপ থেকে আমরা যারা প্রতিনিধি রাখি, কম্পালসারি রাখি, আমরা আগে অপশনাল রেখেছিলাম, তাদের প্রায়োরিটি দেওয়া হবে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সুপারিশ বিবেচনায় করে সেখানেও আমরা কম্পালসারি রেখেছি। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা ডোমেস্টিক যে লগুলো করি সে লগুলো কোরআনিক কিংবা বাইবেলিক না, যেটা পরিবর্তন করা যাবে না। আইন সংশোধন যোগ্য এবং সংশোধন করা যায়। আমরা দেখি না কিভাবে এই আইন কাজ করি, অ্যাপ্লাই করি। যদি আমরা কোনো ভুল অ্যাপ্লাই করি, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, উই আর ওপেন ফর অ্যামেন্ডমেন্ট ইন ফিউচার, সেখানে তো আমরা কোনো বাধা প্রাচীর রাখি নাই। আমরা তো বলছি না এটা ব্লাসফেমি ল হবে, আমরা তো বলছি না এটা রিজিড ল হবে, এটা কোরআনিক বা বাইবেলিক হবে, যেটা হাত দেওয়া যাবে না। আমরা প্রস্তাব করেছি আমরা বিশ্বের সমস্ত দেশের মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন বিবেচনায় নিয়ে আমরা মনে করি ওয়ান অফ দ্য বেস্ট লেজিসলেশন হবে এটা, ওয়ান অফ দ্য বেস্ট লেজিসলেশন হবে এটা আমরা বলতে পারি। আপনারা ডিবেটে আসেন, কোন কোন জায়গায় আপত্তি আপনারা বলবেন, স্পিকারকে প্রধান করে সিলেকশন কমিটিটা কেন করা হলো ডিপেন্ড করে আপনি কিভাবে দেখছেন। আমার ইনস্টিটিউশনকে যদি আপনি ডেভেলপ না করতে চান, সব কিছু যদি আমরা ছেড়ে দিই সুপ্রিম কোর্টের উপরে, একসময় আস্থা ছিল রিটায়ার্ড প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেই সব সমাধান হবে, আমরা সেই সিস্টেমটাও বিতর্কিত করেছি, সেটা দেখেছি। আমরা বিচার বিভাগকে স্বাধীনতার স্বাধীনভাবে কাজ করতে দিতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশে এখন 46 লক্ষ মামলা পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 5 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমাদের মাননীয় বিচারপতিরা ওভার বার্ডেন হয়ে যাচ্ছেন, সমস্ত কিছুই যদি তাদের ঘাড়ের উপরে আমরা চাপাই, তাহলে আমার বিচার বিভাগ বিতর্কিত হবে কিংবা তারা ওভার বার্ডেন হবে। আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। একই সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, পার্লামেন্টে যে পার্লামেন্ট আইন পাশ করবে সেই পার্লামেন্টকে এর স্পিকারকে প্রধান করে যখন আমরা সিলেকশন কমিটি করি, আমরা মনে করি ইভেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে একটা বেটার সিলেকশন কমিটি আমরা করেছি। ওখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি করা হয়েছে, আমরা এখানে নিরপেক্ষভাবে মাননীয় স্পিকারের নেতৃত্বে কমিটি করেছি। আমরা আশা করব এই বিতর্কের অবসান হবে। মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষেত্রে আমরা কোনো ইপস অ্যান্ড বার্ডস রাখি নাই, কোনো ব্যারিয়ার রাখি নাই, কোনো পূর্ব অনুমোদনের প্রয়োজন হচ্ছে না তারা কোনো জায়গায় ভিজিট করতে গেলে, এটা জাতির কাছে আমাদের মেসেজ। আর যারা ভিকটিম ফ্যামিলি আছে, আমি বিশ্বাস করি আমি সেই পরিবারের একজন অংশ, কারণ বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন তারা বিএনপি পরিবারের অধিকাংশ সদস্য, আমি বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য, তাদের কেউ আমার ভাই, কেউ আমার স্বজন, কেউ আমার সন্তান সমতুল্য, কেউ আমার সতীর্থ, আমার সহযোদ্ধা। আমার মৃত্যুর আগ পর্যন্ত তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল মিনিস্টার।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
2: We will now hear the speech of our special guest, Mr. Salahuddin Ahmed MP, Honorable Minister, Ministry of Home Affairs.
7: Bismillahirrahmanirrahim. Mancho Bhavishto, Navanirbhachito, Mahamanna Rashtrapati. Asker Sabhapati, Visheshoti Debrindo. মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রের সকল উপস্থিত কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার পরিবার যারা ঘুমের শিকার হয়ে ফিরে আসেনি এবং যারা ফিরে এসছেন সার্ভাইভার, সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকে তালি দিয়েছেন, আমি অনুরোধ করব আজকের দিনটি তালি দেওয়ার নয়। কালকেও একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, মায়ের ডাকের অনুষ্ঠান জাতীয় জাদুঘরে, অনেক কথা বলেছি, আজকে হয়তো কিছু আবার পুনরাবৃত্তি করব। আমরা একটা মৃত্যু উপত্যকায় ছিলাম, যেখানে শিকলবন্দি লাশের সারে ছিল, যে দেশে আয়নাগরের প্রচলন ছিল, সারা দেশে বিস্তৃত ছিল, সেরকম পুরো কারাগার হয়ে গেছিল আমার এই প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি। আমি সেই নির্মম ঘুমের শিকার হয়েছিলাম, 61 দিন প্রতিদিন মুহূর্ত আমাকে গুনতে হয়েছে, মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, অপেক্ষায় থাকতে হয়েছে। আমার পরিবার, আমার স্ত্রী পুত্র কন্যা, তারা কি মনোবেদনা এবং যাতনার মধ্যে দিয়ে গিয়েছে এখানে অনেকেই সেটা বুঝতে পারবেন, যারা ঘুমের শিকার হয়ে আজও ফিরে আসেনি তাদের স্বজনরা। সুমনের মা বুঝতে পারবেন সন্তান হারানোর বেদনা কি, ইলিয়াসের পত্নী বুঝতে পারবেন স্বামী ফিরে না আসার বেদনা কি, সন্তানদের কথা নাই বললাম। সেরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি। ঘুম কমিশন গঠিত হওয়ার আগ পর্যন্ত পরিসংখ্যান ছিল বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থার, 709 জন ঘুমের শিকার হয়েছে এবং তার মধ্যে 155 জন ফিরেনি। যখন অন্তর্বর্তী সরকারের সময়ে ঘুম কমিশন গঠিত হল, সেখানে ঘুমের বিষয়ে আবেদন জমা পড়েছে বিভিন্ন আপত্তি। 1850 বন্ধু নূর খান লিটন জানালেন, তার মধ্যে 355 জন ফিরেনি, কিছু বিষয়ে তদন্তাধীন ছিল, তারা ফাইন্ড আউট করতে পারেননি। আমি সংখ্যার কথাটাই বললাম। এই দেশ আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা চায়নি, যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদের চেতনা এটা ছিল না। আমাদেরকে আবার যুদ্ধ করতে হয়েছে, অবিরাম সংগ্রাম করতে হয়েছে গণতন্ত্রের মুক্তির জন্য। যারা ব্রিগেডিয়ার আজমির মতো পরিবার হারিয়েছেন, তিনি জানেন, কারণ পরিবার জানতেন তিনি হয়তো আর ফিরবেন না। তিনি ফিরেছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে, কিন্তু বাসায় যেয়ে কাউকে পাননি। এই বেদনা, এই ডিপ রুটেড ট্রমা সারা জীবন বয়ে বেড়াতে হবে পরিবারের সদস্যদের। আমি আজকে গুম হওয়া গুমের শিকার সালাউদ্দিন হিসাবে কথা বলছি। হুম্মাম কাদের বলে গেছে, কালকে আমি অনুষ্ঠানে 3 ধরনের কথা বলেছি। প্রথমে আমি গুমের শিকার হিসাবে কথা বলেছি, তারপরে গুম প্রতিকার ও প্রতিরোধ আইনের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথা বলেছি, এরপরে রাজনৈতিক দলের কর্মী হিসেবে কথা বলেছি। বলারই তো কথা, আমরা যদি আরো হিসাব দেই, জাতিসংঘের তত্ত্বাবধানে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশে তদন্ত করেছে, তারা 1400 মতো শহীদের তালিকা পেয়েছে। তাও যেটা রেকর্ডেড হয়েছে বিভিন্ন হাসপাতাল এবং পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, আমাদের হিসাব তো সেটা 2000-এর বেশি। স্বজনরা এখন কবরের সন্ধান করে, আমরা দিতে পারি না। লাশ গায়েব করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, হাসপাতালের রেকর্ড গায়েব করে ফেলা হয়েছে। সেরকম একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমলের মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোন রকমের অনুতাপ নাই। দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টো জুলাই গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা তাদেরকে বলছে তারা জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নাকি ধ্বংসপ্রাপ্ত করেছে, তাদেরকে গদিচ্যুত করেছে। এটা পৃথিবীব্যাপী একটা লজ্জাস্কর ব্যাপার। এখন আরেকটি দেশে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। আমি বহু জায়গায় বলেছি তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়ে গেছে দিল্লিতে, কথা বলা নিষেধ। বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে, আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শক্তিশালী আইন আমরা পাশ করব। নিয়ে এসছি আমরা সেই আইনটা, আমাদের প্রতিশ্রুতি ছিল প্রথম অধিবেশনে যে আমরা মানবাধিকার কমিশন এবং গুম কমিশন আইনের সাথে দ্বিমত পোষণ করি, যেগুলা দুর্বল বলে আমরা মনে করি, আমরা সবল শক্তিশালী আইন নিয়ে আসব। আমরা চাই গুমের শিকার ব্যক্তিরা আইনের কাছে যেতে পারে, আশ্রয় পায়, বিচার পায় সরাসরি। তখন করা হয়েছিল একটা গুম কমিশন, কয়েকজন ব্যক্তিকে কমিশনার বানিয়ে দেওয়া হলো এবং সেই কমিশনের কার্যক্রম যা নির্ধারিত হলো তাতে দেখা গেল যিনি গুমের শিকার হয়েছেন তিনি সরাসরি আদালতে যেতে পারছেন না। এখন আইসিডি অ্যাক্টের মধ্যে যে বিধানটা আছে তা হল ওয়াইড স্প্রিড সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইসিডি কোর্টে যাওয়া যাবে, তার সাজা যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। আমি নিজেও একটি মামলার বাদী হয়েছি, তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে। আমাদের নেতা ইলিয়াসের পত্নীও সেই একটা মামলার বাদী হয়েছেন বলে আমি জানি। হুম্মাম কাদের বাদী হয়েছে, আর অনেকে হয়েছে।

গ্রেফতার হয়েছে, অবৈধভাবে আটক হয়েছে, গুম করা হয়েছে, ফিরে এসছে, বিভিন্নভাবে পারসিকিউটেড হয়েছে, সেরকম আমরা অনেকভাবে সেটা ডিফাইন করেছি এবং আমরা সেই বিধানগুলো নিয়ে এসছি। যদি 5 বছরের বেশি গুম থাকে তাহলে সেই পরিবারের তার গুম হওয়া ব্যক্তির সম্পত্তি, সহায় সম্পত্তি তার ওয়ারিশরা পাবে আদালতের অনুমতি নিয়ে, তারা সেটা ট্রান্সফার করতে পারবে। এখন বন্ধু ইলিয়াসের পত্নীকে যদি জিজ্ঞেস করি সাকসেশন সার্টিফিকেট পেয়েছেন, বলবে না, কারণ আদালতে তখন মৃত্যু সনদ চাইবে। তার কাছে কি মৃত্যু সনদ আছে? নেই। তার পরিবার কিভাবে চলবে? তার সহায় সম্পত্তি ইনহেরিট করবে কিভাবে তার সাকসেসররা? কোনো বিধান নেই। আমরা রেখেছি ক্ষতিপূরণের বিধান রেখেছি, যদি গুমের অপরাধে অপরাধী ব্যক্তি যিনি গুম করেছেন বলে দায়ী হবেন আদালতের মাধ্যমে, তার কাছ থেকে তার সম্পত্তির বিক্রি করে যেভাবেই হোক সেই গুমের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে, আদালত নির্ধারিত ক্ষতিপূরণ। যদি তাও না পারা যায় রাষ্ট্রে নিজে দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আরও শক্তিশালী ব্যবস্থা করেছি সেখানে, যেখানে গুমের শিকার হওয়া পরিবারদের নিরাপত্তা থাকবে এবং তাদের বিভিন্ন রকমের আমরা অধিকার সেখানে নিশ্চিত করেছি। এই ধরনের একটি আইন, আমি গুমের শিকার হওয়া ব্যক্তি হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যার অধীনে এই আইনটা নিয়ে এসেছি, আমি কি চাইতে পারি সেটা কোনো দুর্বল আইন হোক? আমরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পালন করছি, আমরা ক্ষমতা বলি না, আগামীকাল অন্য কেউ আসবে, সেই গণতান্ত্রিক ধারাই তো আমরা বিশ্বাস করি। আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য গুমের সংস্কৃতি চালু করিনি, করব না, এদেশে কাউকে করতে দেওয়াও হবে না। পাশে এই জুলাই জাদুঘর আছে, শাসকদেরকে সবসময় সেটা ভিজিট করে আসতে বলবো, যারাই শাসন ক্ষমতায় আসবে, যে ফ্যাসিবাদী আচরণ করলে ফ্যাসিবাদীদের কি পরিণতি হয় দেখে আসবে, ঘুরে আসবে, সিদ্ধান্ত নেবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যেই ধারার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, যে প্রত্যাশা নিয়ে এই জাতি বসে আছে, আসমান সম প্রত্যাশা নিয়ে আমাদের জাতি বসে আছে। হয়তো আমরা পুরো প্রত্যাশা এই 5 বছর পূরণ করতে পারবো না, কিন্তু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আরও সরকার আসবে, তারা জনচাহিদা অনুসারে, জনপ্রত্যাশা অনুসারে, সমাজের চাহিদা অনুসারে সবসময় আইন সংশোধন করবে, পরিবর্তন করবে, নতুন আইন নিয়ে আসবে, সমাজের চাহিদা পূরণ করবে। বিরোধী দলের বন্ধুদেরকে আহ্বান করব, আজকেও সংসদে আহ্বান করব, আপনারা সকল বিষয়ে অংশগ্রহণ করুন। ওয়াক আউট কোনো সলিউশন নয়, এটা একটা প্রতিবাদ, সেটা করারও বিভিন্ন নিয়ম আছে। আপনারা বিল উত্থাপনের সময় বক্তৃতা দিয়ে বিরোধিতা করে আপনারা ওয়াক আউট করতে পারতেন। আপনারা এখন সংসদীয় কমিটিতে, স্থায়ী কমিটিতে আমরা বিলগুলো নিয়ে এসেছি, সেখানে আলাপ আলোচনা করবেন, তারপরে প্রয়োজনে যখন রিপোর্ট পেশ হবে, বিবেচনার্থে গৃহীত হবে, তখন আপনাদের কথা বলার সুযোগ আছে, সেখানে আপনারা সংশোধনে দিবেন, প্রতিবাদ করবেন, প্রয়োজনে ওয়াক আউট করবেন। এটাই ডেমোক্রেটিক প্রসিডিউর। কোনো কিছু না বলে, না শুনে জনপ্রত্যাশিত এই দুটো আইনের বিষয়ে যদি সরাসরি ওয়াক আউটের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে জাতি জানবে না আপনাদের বক্তব্যটা কি, কেন আপনারা ওয়াক আউট করলেন। আইনমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছে, আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন, গুম প্রতিকার ও প্রতিরোধ আইনের মধ্যে আমরা এক বাহিনীর কেউ জড়িত থাকলে অন্য বাহিনীকে দিয়ে কেন তদন্ত করাবো, সেই কথা বলেছেন। আসুন সেই বক্তব্য নিয়ে আমরা পার্লামেন্টে আসি, আপনারা সেখানে অ্যামেন্ডমেন্ট আনুন, আমরা আলোচনা করব, আমরা যেটা জাস্টিফাইড হয় সেটা গ্রহণ করব। যদি মানবাধিকার কমিশনকে আন্ডার দি সান যে কোনো কিছু ইনভেস্টিগেট করার জন্য স্বাধীনভাবে ক্ষমতা দেয়া হয়, তাহলে ক্রিমিনাল ল কেন আছে, সিআরপিসি কেন আছে, পেনাল কোড কেন আছে, নির্ধারিত আইনগুলো আছে। আগে 80-এর দশকের আগে আন্তর্জাতিকভাবে গুম শব্দটি এত প্রচলিত ছিল না। ইদানিং জাতিসংঘে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অ্যান্ড ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য একটা ওয়ার্কিং গ্রুপ আছে, বেশ অনেক বছর যাবৎ কাজ করছে, সেই সংগঠনেরও আগে অস্তিত্ব ছিল না। হিউম্যান রাইটস কমিশনের বর্তমানে যে চাহিদা, সেরকম ইম্পর্টেন্স আগের বিশ্বে ছিল না, বর্তমানে হয়েছে। সাইবার স্পেসে যে ক্রাইম হচ্ছে সেগুলোর ইম্পর্টেন্স

0: আগের বিশ্বে ছিল না, সাইবারই ছিল না, অ্যাক্ট করতে গিয়ে থাকবে, ক্রাইম করতে গিয়ে থাকবে, সেই জন্য ছিল না। আর এখন সাইবার সিকিউরিটি ইউনিট ছাড়া, সাইবার অ্যানালাইসিস ছাড়া কোনো ক্রাইমকেই অ্যানালাইসিস করা যাচ্ছে না। সুতরাং যুগের চাহিদা অনুসারে আমরা সবসময় অ্যানেক্টমেন্ট করব, লেজিস্লেশন আনবো এবং সমাজের চাহিদা মেটাবো, এটা আমাদের কর্তব্য, শুধু অঙ্গীকার নয়। আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি, সেই জুলাই জাতীয় সনদ প্রণয়নের মধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে সংবিধান সংশোধিত হবে এবং অন্যান্য আইনেও সংশোধন আনবে, আনতে হবে। কিছু ইন্টারিম গভর্নমেন্টের সময় এসেছে, সকল কিছু এখনো সংশোধিত হয়নি, সংস্কারকৃত হয়নি। এই জুলাইয়ের প্রত্যাশা, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার, সকল কিছু বাস্তবায়নের মধ্য দিয়ে এবং মানুষের চাহিদা অনুসারে গুম পরিবার যারা ফেসিবাদের শিকার হয়েছে তাদের চাহিদা অনুসারে, এদেশের গণমানুষের চাহিদা অনুসারে আমরা সকল কিছুকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সেটা সংবিধান থেকে শুরু করে, আইন কানুন থেকে শুরু করে এবং সমস্ত নীতিমালা, রুলস এবং সমাজের সকল স্তরের কর্মকাণ্ড, সরকারি কার্যাবলী সকল কিছু সমাপ্ত হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তার রক্তে প্রবাহিত গণতন্ত্র, তার রক্তে প্রবাহিত মানবাধিকার। তিনি গুমের শিকার হয়েছেন, তখন নির্যাতিত হয়েছেন এবং আমি ঠিক গুমের শিকার বলবো না, তাকে 111-এর সময় যেভাবে নির্যাতন করা হয়েছে, গোপন কোঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে, সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে, সেই পার্সিকিউশনের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, দীর্ঘ 17 বছর বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ এখন চলছে। সুতরাং এখানে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে, ভবিষ্যতে কোনো গুমের শিকার কেউ যাতে না হয় সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশে আমাদের এই সময়ের মধ্যে, আমরা যে সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, নির্বাচিত হয়েছি, এই সময়ের মধ্যে সকল গুমের শিকার ব্যক্তিদের জন্য পরিবারের পক্ষ থেকে যদি মামলা নিয়ে আসে তাদের সুবিচার নিশ্চিত করা হবে, যেগুলো চলমান আছে আদালতে অবশ্যই সেগুলো সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। বিচার করবে জুডিশিয়ারি, আমরা নির্বাহী বিভাগ থেকে আমাদের সহায়তা করব। যেগুলো হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আর এই দেশে ফেসিবাদী শেখ হাসিনা এবং স্বৈরাচারী শেখ হাসিনা, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দল হিসেবে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে বিচার চলছে, সেই বিচারও সমাপ্ত করা হবে। খোদা হাফিজ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, এখন মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।
2: সম্মানিত সুধী, এবারে সভাপতির বক্তব্য। বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
3: Ladies and gentlemen, chairperson of today's program, Mr. Ahmed Azam Khan MP, Honorable Minister, Ministry of Liberation War Affairs.
4: Bismillahir Rahmanir Rahim. Antorjatik Gum Dibosh upolokkhe ayojito ajker ei onushtaner sommanito pradhan otithi Gono Projatontri Bangladesher মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বিশেষ অতিথি, যিনি দীর্ঘদিন গুমের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, বর্তমানে সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি, বিশেষ অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি, আজকে মঞ্চে উপবিষ্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ, আমার সামনে উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমার বাম পাশে মঞ্চে গুম পরিবারের সদস্যবৃন্দ, সামনে গুমের শিকার অনেক সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে বেশ কিছু কথা বলবার জন্যে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমার ভেতরে কথা বলবার মতো তেমন অবস্থা নেই, আমি এতটাই আবেগ আপ্লুত। আপনারাও সকলে আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি সম্মানিত আলোচকের পর আপনারা যখন হাততালি দেবার উদ্যোগ নিয়েছেন বা কিছু কিছু দিয়েছেন, আমি মানা করেছি। আজকের দিনটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাততালি দেবার দিন নয়। প্রত্যেকটি বক্তার সময় আমি টেলিভিশনের এই মনিটরে দেখেছি অনেকে চোখের পানি ফেলছে। আজকে তো অঙ্গীকার করবার দিন। আজকে যিনি প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, তিনি এই অতীতের ফ্যাসিজম থেকে, গুমের সংস্কৃতি থেকে মুক্ত করবার জন্যে বাংলাদেশটাকে, তিনি তো সিপাহসালারের ভূমিকা পালন করেছেন, কতবার তিনি জেলে গেছেন, কত মামলার শিকার তিনি হয়েছেন। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। আজকের এই অনুষ্ঠান যাতে যথাযথভাবে হয়, তিনি যে কতবার আমাকে ফোন করেছেন, আমার প্রতিমন্ত্রীকে ফোন করেছেন, তিনি বলেছেন আজম ভাই, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে বারবার খোঁজ নিচ্ছেন অনুষ্ঠানটা যেন যথাযথভাবে হয়। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্যাতন দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একদিন আদালতে 35 মিনিট তার নির্যাতনের কাহিনী বলেছেন মাননীয় বিচারকের সামনে। চোখের পানি সেদিন কেউ রাখতে পারেনি আদালতে। আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম একটি সুস্থ, স্বাভাবিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য। কিন্তু বারবার আমরা দেখেছি যে একটা দল ক্ষমতায় এসে বারবারই তারা গণতন্ত্রকে কবর দেবার চেষ্টা করেছে, বারবারই তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, এবং আমাদের চোখের সামনে আমরা দেখেছি তাদের হাত দিয়ে, তাদের মধ্য দিয়ে, তাদের প্রশাসন দিয়ে আমরা দেখেছি যে এই নিষ্ঠুর গুম খুনকে তারা যথারীতি চালিয়ে গেছে এই রাষ্ট্রের মধ্যে। আর আমরা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই নিষ্ঠুর সংস্কৃতি থেকে, ওই গুমের নিষ্ঠুর সংস্কৃতি থেকে দেশটাকে মুক্ত করবার জন্য লড়াই করেছি। আপনারা দেখেছেন যে সেই লড়াইয়ে বিএনপির 68 ভাগ নেতাকর্মী, যারা গুম হয়েছে তাদের মধ্যে 68 ভাগ বিএনপির নেতাকর্মী, আমরা তারপরেও ওই ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। যারা গুম করে তাদের সাথে আপোষ করি নাই। একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গুম মুক্ত বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, ম্যাডাম খালেদা জিয়ার ভাষায় একটা মেধাবী বাংলাদেশ গড়বার জন্যে। যেমনি সারাটা জীবন যেটুকু সময় দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করে গেছেন, আমাদের মহান নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনি চেষ্টা করে গেছেন আজন্ম যুদ্ধ গণতন্ত্রের যোদ্ধা হিসেবে। ম্যাডাম খালেদা জিয়া উপাধি পেয়েছেন বাংলাদেশের কাছে দেশ নেত্রী হিসেবে, গণতন্ত্রের মাতা হিসেবে, আপোষহীন নেত্রী হিসেবে এবং বাংলাদেশের মহান অভিভাবক হিসেবে। ঠিক তেমনি তাদেরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে গুম মুক্ত, খুন মুক্ত, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। আর সেজন্যই আজকের অনুষ্ঠানের খোঁজ নিচ্ছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বারবার, এবং রুহুল কবির রিজভী বারবার খোঁজ নিয়েছেন যে অনুষ্ঠানটা কেমন হবে, গুম পরিবার ঠিক মতো আসতে পারবে কিনা, তাদের ঠিক মতো বসার ব্যবস্থা হবে কিনা, এবং যারা আসবে সকলের জন্যে যথাযথভাবে এই অনুষ্ঠানটা করা যাবে কিনা। আমরা বলেছি এই অনুষ্ঠান করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অঙ্গীকার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই গুম পরিবার, খুন পরিবার এবং গত ১৭ বছরে যারা নির্যাতিত তাদেরকে পুনর্বাসনের জন্যে, তাদেরকে মূল্যায়নের জন্যে আমরা নতুন করে অধিদপ্তর করবার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা প্লিজ হাততালি দেবেন না, আমি আগেই বলেছি আজকে হাততালি দেবার দিন নয়। আজকে অনেক মায়ের চোখে, অনেক স্বজনের চোখে কান্না দেখেছি, আজকে অঙ্গীকার করবার দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন মন্ত্রী বলেছেন, নিশ্চয়ই আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমার পরেই বলবেন, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যেখানে গুণ নামে কিছু থাকবে না, যেখানে খুন নামে কিছু থাকবে না, যেখানে অত্যাচার নির্যাতন নামে কিছু থাকবে না, যেখানে সরকারি দলের সাথে বিরোধী দল থাকবে, বিরোধী দলের উপরের অত্যাচার থাকবে না। বিরোধী দল তো গণতন্ত্রের অহংকার, বিরোধী দল ছাড়া তো গণতন্ত্র চলবে না। সংসদেও আমরা সরকারি দল, বিরোধী দল বাহাস করি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমি সেটাই বলবো যে সংসদ আমরা প্রতিষ্ঠা করেছি, বিরোধী দল যেন সেই সংসদে বাহাস করে, যেন রাজপথে আর ওই আগুন জ্বালাও রাজনীতি করে আমরা যেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়বার পথে বাধা সৃষ্টি না করি। আমরা আজকে দায়িত্বে আছি, ক্ষমতায় নেই, সরকারের দায়িত্বে আছি, আগামী দিনে হয়তো অন্য কেউ দায়িত্বে আসবে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক কাঠামো, আমরা একটা মানবিক কাঠামো, আমরা একটা সমৃদ্ধ কাঠামো দাঁড় করিয়ে রেখে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর সেজন্যে আমাদের রাজনীতি হোক দেশ গড়বার, আমাদের বিরোধিতা হোক দেশ গড়বার, দেশকে এগিয়ে নিয়ে যাবার। আর সেজন্যেই আজকে আমার শেষ কথাটি বলবো, খুনের গুমের পরিবার, গুমের শিকার যারা, তাদের সাথে, তাদের পাশে আমরা আছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি।
3: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল চেয়ার অফ দ্য প্রোগ্রাম।
1: সম্মানিত সুধী মণ্ডলী, এখন মূল্যবান ভাষণ প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
3: Ladies and gentlemen, it's a great honor to invite His Excellency, Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Fakhrul Islam Alamgir, chief guest of today's program, to kindly deliver his valuable address. Honorable President.
0: Bismillahirrahmanirrahim. Amra onek kotha shunechi. Ei dhoroner onushthane shobshomoy ami er age bolechi যে আমাদের খুব কষ্ট হয়, আমরা যারা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং সবশেষে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, এবং এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য যে মানুষগুলো অবদান সবচেয়ে বেশি, যারা তাদের স্বজনকে এখন পর্যন্ত ফিরে পায়নি, এই ধরনের অনুষ্ঠানে আমি খুব ভারাক্রান্ত বোধ করি। আজকে অনুষ্ঠানের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ, আমি সকলের নাম বলছি না, সময় বেশি লাগবে, গুমের শিকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং সুশিক্ষিত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 30 আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026। আজ এমন একদিন যা আমাদেরকে বুক ফাটা হাহাকার আর তীব্র বেদনার অতুল গহ্বরে নিয়ে যায়। আমি বক্তব্যের শুরুতে তীব্র বেদনা নিয়ে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ সহ সারা বিশ্বে জোরপূর্বক গুমের শিকার সকল মানুষকে, স্মরণ করছি সেই সব মা বাবা ভাই বোনদের যারা তাদের দিনের পর দিন বছর পর বছর অপেক্ষা করছেন, এই বুঝি তাদের সন্তান তাদের স্বজন ফিরে এল। প্রকৃতপক্ষে এই পরিবারগুলোর জন্য প্রতিটি দিনই তো গুম, প্রতিদিনই গুম দিবস, কোন বিশেষ দিবস নয়। স্মরণ করছি সেই স্ত্রীকে যিনি প্রিয় স্বামীকে হারিয়ে একা জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছেন, স্মরণ করছি সেই সন্তানকে যারা শৈশব পেরিয়ে গেছে বাবার ফিরে আসার অপেক্ষায়, কিন্তু বাবা তাকে করে তুলে নিতে আর ফিরে আসেননি। গুমে নির্মম শিকার সকল ব্যক্তি, পরিবার, স্বজন ও সহযোদ্ধার প্রতি জানাই আমার গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা। গুম খুনের শিকার সকল মানুষের পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি তাদের রুহের চির শান্তি ও মাগফিরাত কামনা করছি। গুম কোন সাধারণ অপরাধ নয়, এটি মানবতা বিরোধী অপরাধ। গুম শুধু একটা মানুষকে কেড়ে নেয় না, কেড়ে নেয় প্রিয়জনদের হাসি, শান্তি, স্বপ্ন, অর্থনৈতিক সামাজিক স্বস্তি, এক জঘন্য মানবাধিকার লঙ্ঘন। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তির স্বাধীনতা, আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। গুম খুনের মাধ্যমে কার্যত সেই অধিকারগুলোর সব কটিতেই একসঙ্গে ভুলুণ্ঠিত করা হয়। উপস্থিত সুধীমণ্ডলী, বিগত 1.5 দশকে ফ্যাসিবাদ সরকারের আমলে এই গুম, গোপন বন্দিশালা, আয়নাঘর, দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল। যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যখনই আন্দোলন করেছেন, তখনই তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, গোপনে খুন করা হয়েছে। অথচ ফ্যাসিস্টের আজ্ঞাবহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই গুরুতর অপরাধকে সর্বদা অস্বীকার করে গেছে। আমরা ভুলে যাইনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজুদ্দিন ইসলাম সহ অগণিত মানুষকে, যাদের পরিবারের প্রতিটি রাত কাটছে বুক ভরা বেদনা
5: অনিশ্চয়তা প্রতীক্ষা নিয়ে। আইনজীবী ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমি সহ বিভিন্ন মতাবলম্বী কর্মকর্তা, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, এমনকি গৃহবধূ ও সাধারণ নাগরিককে বছরের পর বছর অন্ধকার স্যাঁত স্যাঁতে আরো বাতাসহীন আয়না করে আটকে রাখা হয়েছিল। সেখানে প্রতি মুহূর্ত ছিল তাদের মৃত্যুর চেয়েও ভয়াবহ। মঞ্চে উপবিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও গুম করে ভিন দেশে ফিরে আসা হয়েছিল। তাদের মধ্যে কে কেউ সৌভাগ্যক্রমে আমাদের মাঝে ফিরে এসেছেন, এদেশে আজও এমন বহু মানুষ আছেন যারা আজ পর্যন্ত আর ফিরে আসেননি। আমি এই সূত্রে অবশ্যই উল্লেখ করতে চাই যে আমাদের একটি মেয়ে সাহসিকতার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সেদিন এই গুম হওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে এসেছিল। সে হচ্ছে আমাদের এখন সংসদ সদস্য সঞ্জীদা তুলি। এই মেয়েটি একা লড়ে গেছে, এমনকি সে জেনেভাতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পর্যন্ত গিয়েছে। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। যে গণতন্ত্র, সাম্য, বাক স্বাধীনতা, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন দেশে গুম করে সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত অন্যায় আর ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এর মাধ্যমে একটা ভয়ানক ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের জাতীয় ইতিহাসের এক অত্যন্ত বেদনাদায়ক, অপমানজনক অধ্যায়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খাদিজাকে এই সময় পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি ফ্যাসিবাদী সরকারের গুম খুনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি বিশ্বাস করতেন একদিন এই গুম খুন, অত্যাচার, নির্যাতনের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিএনপি, জামাত ইসলামী সহ ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি, গণমাধ্যম, সুশীল সমাজ ও সর্বস্তর জনগণকে, যাদের অনেকে গুম খুনের শিকার হয়েছেন। নিরস্ত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সেই ফ্যাসিবাদ বংশবদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন প্রতিশোধ নয়, প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে। আমি বিশ্বাস করি শুধু অপরাধীদের শাস্তি দিয়ে রাষ্ট্রের দায়িত্ব শেষ হবে না। যেসব পরিবার বছরের পর বছর প্রিয়জনের অপেক্ষায় সীমাহীন অনিশ্চয়তা, আর্থিক সংকট, মানসিক যন্ত্রণা বহন করেছে, তাদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে। সম্মানিত সুধীবৃত্ত, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে কিন্তু আইনের নামে মানবাধিকার ও সুবিচার লঙ্ঘনের সুযোগ থাকবে না, রাষ্ট্রের ক্ষমতা থাকবে কিন্তু সেই ক্ষমতার উপর থাকবে সংবিধান ও আইনের নিয়ন্ত্রণ। আমাদের মনে রাখতে হবে একটি দেশের উন্নয়ন ও সাফল্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না, বরং একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক, কল্যাণমুখী, কতটা ন্যায়ভিত্তিক ও মানবিক এবং তার নাগরিক কতটা নিরাপদ মর্যাদাপূর্ণ জীবনযাপন করে সেটি একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সাফল্যের চিত্র তুলে ধরে। আর এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় শ্রোতৃমণ্ডলী, আমি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে, আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রের আরেকটি পবিত্র দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো। আমি বিশ্বাস করি সরকার এ বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং আরো করবে। আসুন আমরা সম্মিলিত হবে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি যেখানে গণতন্ত্র, মানবাধিকার, সাম্য ও মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি, সুশাসন হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, জবাবদিহিতা ও বাক স্বাধীনতা হবে গণতন্ত্রের শক্তি এবং ইনসাফ হবে প্রতিটি নাগরিকের অধিকার। গুম ও বিচারহীনতার অন্ধকার পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাক সত্য ন্যায় মানবাধিকারে মানবিকতার আলোকিত পথে। গুমের শিকার ব্যক্তি ও স্বজনদের সবার প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: মহামান্য রাষ্ট্রপতিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: Sincerest thanks, utmost gratitude, Your Excellency, Honorable President.
2: অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সদয় সম্মতি প্রার্থনা করছি।
6: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বিগত নেতৃত্বকালীন সময়ে প্রতিবারই আমরা দেখেছি এই গুম হওয়া পরিবারের সদস্যদের বাসায় গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস দিয়েছেন। এখন একটি ফটো সেশনে অংশ নিচ্ছেন গুম হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন, ছোট ছোট যে সমস্ত শিশুরা এখানে উপস্থিত রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। মহামান্য রাষ্ট্রপতি

0: শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে আমরা আপনাদের জানিয়ে যেতে চাই যে সমস্ত ব্যক্তিবর্গ গুম হয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমাদের সবার গভীর সহমর্মিতা রইল, এবং আরও একটি অঙ্গীকার দৃপ্ত উচ্চারণ করে যেতে চাই, আমাদের অনাগত জীবনে যেন গুম নামের শব্দটি আর ফিরে না আসে, এবং সরকারি যে উদ্যোগ সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যেন সম্পন্ন হয় এ কালো অধ্যায়ের, এমন কামনা রেখে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, যেটির আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখান থেকে আমরা বিদায় নিব। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে বঙ্গবন্ধু মাফ করবেন, বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। ধন্যবাদ।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতক্ষণ অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় বেলা 1:10 বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

প্রীতিময় শুভেচ্ছা শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটারিতে। আপনাদের প্রত্যেকের পছন্দের করা গান আমরা শোনাবো, পছন্দের গানের পাশাপাশি আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে কথা বলবো। আর ফোন নম্বরটি সে পুরনো নম্বরই রয়েছে 01974121970। আর পাশাপাশি বিভিন্ন তথ্য রয়েছে আপনাদের জন্য, অবশ্যই এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনটাকে নতুন করে সাজাবো এবং সাবধানতা অবলম্বন করব জীবনের প্রত্যেকটি অলিগলিতে। চলুন আর কথা নয়, শুরু করি আপনাদের পছন্দ করা গান। শুরুতেই ফুলের মতো বউ ছবির গান রয়েছে আমাদের আয়োজন ডালিতে। শিল্পী মিতালী মুখার্জি এবং সাব্বির, শুনতে চেয়ে মোহাম্মদ মশিউর রহমান, আপনি গল্লামারি খুলনা থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা গান। এবারে যদি আমাদের গান আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখবেন। বাংলা শিক্ষা জগতে ঠিক এভাবেই বলেছিলেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর গানে গানে সুরে সুরে। চলুন এই গানটি শুনে আসি। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। প্রথমে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন অনেকদিন পর, আমার আকাশে আজ জলে শুকতারা। অনেক সুন্দর একটি গান, অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর গানটি শুনতে চাওয়ার জন্য। হ্যালো জি, শুভ দুপুর। মনে বড় জ্বালা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাইয়া।
1: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। নায়ক, হ্যাঁ। গানের প্রথমে কি যে কি বললেন, ছোট ছোট আশা? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে আছেন কে? হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? জি ভালো।
2: জি আমি প্রথম আপনাদেরকে ফোন করলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: আমি তো শুনিয়ে তবে প্রথম ফোন করলাম।
0: অনেক অভিনন্দন,
2: অনুষ্ঠান আমার ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ।
2: আমাকে গান শোনাবেন
0: রনি পাবনা থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিশ্চয়ই এরপর থেকে আপনি নিয়মিত আমাদের শুধু শ্রোতা নন, নিয়মিত ফোনে অংশগ্রহণকারী বন্ধু হবেন। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
3: কথা বলছে মোহাম্মদ ওসমান খান।
0: ওসমান খান,
3: মহেশপুর সিনারা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: আমাকে শোনাবেন আজকের হিটলার।
0: আজকের হিটলার, হ্যাঁ।
3: এই সায়েন্সবি থেকে রুনালালার কণ্ঠে কালেশ্বর লভাসে মাটিকাটা কন্ট্রাক্টর লজ্জা শরম।
0: আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: জি বলুন আফজাল ভাই।
4: আফজাল ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপু
0: জি ভালো, বলুন ভাই কি গান শোনাবো? এখনো
4: কিছুদিন শোনার?
0: হ্যাঁ তা তো শুনেছি, বলুন।
4: আফজাল মোল্লা দেবতলা পটিয়াখানা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি গান শুনতে চেয়েছেন মা। আমি বন্দী কারাগারে না কি যেন একটা গান আছে, তো যাই হোক আমরা চেষ্টা করবো পছন্দের গান শোনাতে। হ্যালো আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
0: বারাকাতুহু। জি বলুন।
5: ভালো আছেন?
0: জি ভালো। জি বলুন, কি গান শোনাবো আপনাকে? কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরাও কথা দিলাম, নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের, তাহলেই পছন্দের গান আপনি শুনতে পারবেন। প্রতিদিন আমাদের সাথে না থাকলে কিন্তু গান শুনতে মিস হয়ে যেতে পারে। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: ডুমুরিয়া থেকে মোহাম্মদ কাশেম সর্দার।
0: জি কাশেম ভাই বলুন, কি গান শোনাবেন?
6: গান শোনাবেন প্রেমের তাজমহল ছবি থেকে কনক সভা এন্ডোকিশরের কণ্ঠে পিয়ারে ও পিয়ারে।
0: ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো
7: হ্যালো।
0: জি হ্যালো
7: ভাই, আপু কেমন আছেন?
0: জি ভালো, বলুন। হ্যাঁ গিয়াস ভাই বলুন।
7: আপু আমাকে গান শোনাবেন সবার উপরে প্রেম,
0: সবার উপরে
7: প্রেম, সবার উপরে প্রেম ছবি থেকে মনির খান ও কনক সভার কণ্ঠে
0: জি ভালো বলুন, কি গান শুনতে চান আপনি? আচ্ছা আচ্ছা বলুন, কি গান শোনাবো আপনাকে? হুম, চেষ্টা করবো পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো আসসালাম আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। বন্ধুরা ফোনটি রিসিভ হলে অবশ্যই একটু কথা বলবেন, কারণ অনেক বন্ধু কিন্তু অপেক্ষায় থাকে। আপনি যতক্ষণ সময় নষ্ট করছেন ততক্ষণ অন্য বন্ধু অপেক্ষায় রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভালো, কে বলছিলেন? আশরাফুজ্জামান কাজীপাড়া যশোর থেকে। আচ্ছা ঠিক আছে, আর কথা নয়, আমরা ফিরে যাব এই মুহূর্তে গানের কাছে। এবারে শোনাবো আপনাদেরকে নয়ন ভরা জল ছবির গান, যে গানটি শুনতে চেয়ে নিখিল বিশ্বাস। আপনি উত্তর পাবলা আড়ংঘাটা খুলনা থেকে অনুরোধ করেছেন। চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি এই মুহূর্তে, মনির খান এবং কনক চাঁপার কণ্ঠে।

এবারে আমাদের নিয়মিত শ্রোতা আফজাল মোল্লা, আপনি দেবতলা খুলনা থেকে অনুরোধ করেছিলেন সুজন সখী ছবির গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতেছে না রে?
0: মা মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিচে যাচ্ছে।
1: খাবার লইয়াই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আনে এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাব?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: আর বাপের আশায় বসে থাকব আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাব না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয়, 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ, ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমা থাকা পানিতে থাকে।
2: যে এসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে তোমারই পরশে জীবন আমারও গো ধন্য হলো, এই সুন্দর গানটি শোনাবো আপনাদেরকে। যে গানটি শুনতে চেয়ে MD ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন ছায়াছবি অংশীদার, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং শুভ।

এবারে এস এম ওয়াসী, আপনি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন আপন ভাই ছবির গান শোনানোর জন্য শিল্পী রুনা লায়লা।

এবারে ঈশাত অরুণ বাপ্পি লাহিড়ি আলকা ইয়াগনিক এবং কুমার শানু সবাই মিলে গিয়েছেন দালাল ছবিতে। আর এই গানটি শুনতে চেয়ে প্রকাশ বিশ্বাস আপনি ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে অনুরোধ করেছেন।

এই মুহূর্তে আব্দুর রউফ জয়ন্তী বাড়ি বগুড়া বন্ধু আপনার অনুরোধে গান শোনাবো জজ ব্যারিস্টার ছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। আর এই গানটি শুনতে শুনতেই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বেলা দুটো বাংলা সংবাদ শোনার জন্য। আর এরপর পরে ফিরে এসে রয়েছে আপনাদের বাকি আয়োজনগুলো।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শামশেদ জাহান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের শিকার পরিবারের সব দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শের-ই-বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গুমের সাথে জড়িত অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। স্বৈরাচার ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তড়িঘড়ি করে গুম খুনের লোক দেখানো বিচার করতে চায় না সরকার। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের ভুক্তভোগীরা যেন প্রতিকার পান সে ব্যবস্থা করা হবে আইনে। তিনি বলেন, কোন ব্যক্তি পাঁচ বছরের বেশি গুম থাকলে তার সম্পত্তি ওয়ারিশ পাবে। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে গুম ও নিখোঁজের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন রাজনৈতিক বিবেচনায় বা দলীয় পক্ষপাতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বাংলাদেশে বন্যা পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, দেশে ত্রাণ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে অনেক অপচয় হয়ে থাকে, যা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী সরকার। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন উসমানের সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় 10,000 কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া বাংলাদেশে ইলেকট্রনিক ভেহিকল, সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ ও হালাল ফুড খাতে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করবে। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 750 জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 3,000 লোক এখনও নিখোঁজ রয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে অন্তত 734 জনের প্রাণহানি এবং 2,400 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তিব্বতে 16 জনের মৃত্যু এবং 546 জন নিখোঁজ রয়েছে বলে জানায়। প্রতিকূল পরিবেশের মধ্যে উদ্ধারকারী দল হাজার হাজার নিখোঁজ মানুষের উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, দেশটির পুনর্গঠনের জন্য 400 থেকে 500 কোটি মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন ছায়াছবির গান। প্রিয় শ্রোতা, আবারও আপনাদের পছন্দ করা গান আমরা শোনাবো চাঁদের মতো বউ ছবির গান। যে গানটি শুনতে চেয়ে মোহাম্মদ তাফিদ হোসেন আপনি পাবনা থেকে অনুরোধ করেছেন। শিল্পী এন্দ্র কিশোর এবং সাবিনা ইয়াসমিন।

0: প্রিয় শ্রোতা, আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970। অনুরোধ করব যারা আমাদেরকে আগের বার ফোন করতে পারেনি তারাই শুধুমাত্র আমাদেরকে ফোন করবেন, অন্য বন্ধুদেরকে সুযোগ দেবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? এই তো ভালো, বলুন। জাফর ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। দুই দুয়ারি, হ্যাঁ মাথায় পড়েছি সাদা ক্যাপ। আচ্ছা ঠিক আছে, দুই দুয়ারি ছবিটি অনেক সুন্দর, একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, অনেক ধন্যবাদ। আসলে একটু মনটাকে ফ্রেশ করতে একটা ম্যাপ হাতে নিয়ে বেরিয়ে পড়লে কিন্তু মন্দ হয় না, তাই না? আচ্ছা এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, মোস্তফা কামাল পাশা বলুন। হ্যাঁ হ্যাঁ, কি গান শুনতে চান? ঠিক আছে, বুকের মাঝে দেখো তোমারই নাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এবার কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি শুভ দুপুর। এই তো ভালো ভাইয়া, কে বলছিলেন? এম ডি ওহিদুজ্জামান। আপনাকেও ধন্যবাদ গান শোনার জন্য। জি বলুন, কি গান শোনাবো এবার? হ্যাঁ, আঁখি মিলন, আমার গরুর গাড়িতে। হ্যাঁ আমার গরুর গাড়িতে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটিও অনেক জনপ্রিয় একটি গান, আমরা চেষ্টা করবো আপনার শুনিয়ে দিতে। আছে এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, মিজান ভাই, তাই তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাই হোক, আমরা এবার মূল কথাতে আসি, কি গান শুনতে চান আপনি মিজান ভাই? হ্যাঁ হ্যাঁ, রাখাল বন্ধু, হ্যাঁ বলুন, গানটা কি যেন বললেন? ওরে আমার নিঠুর বন্ধুরে, ঠিক আছে। আসলে ইচ্ছা করে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে, কিন্তু সময় স্বল্পতার জন্য অনেক কথা বলতে পারি না, শুনতেও পারি না। তো যাই হোক, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। হ্যালো, জি শুভ দুপুর। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ তুমি ছিলে না যখন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা আর ফোন এসে গিয়েছি যখন, একটি ফোন নিয়ে ফিরে যাব গানে কাছে। শেষ বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ তাহিদ ভাই বলুন, কি গান শোনাবো?
2: আমার গানটি শোনাবো।
0: আচ্ছা আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, ফিরছি গানের কাছে। চিরশত্রু ছবির গান এবারে রয়েছে আমাদের তালিকাতে, আব্দুস সামাদ শেখ। আপনি বোয়ালমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছিলেন, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি, রুনা লায়লা এবং তন্নির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মোহাম্মদ ফারুক শেখ ইসাক আলী ফরিদপুর থেকে অনুরোধ করেছেন, আপনি শুনতে চেয়েছেন ইতিহাস ছবির গান, শিল্পী কুমার বিশ্বজিৎ।

প্রিয় শ্রোতা, রয়েছে আপনাদের জন্য এখনো বিপজ্জনক ছবির গান। যে গানটি শুনতে চেয়ে মোহাম্মদ সেলিম রেজা আপনি শৈটকু বাজিনাদার থেকে অনুরোধ করেছেন, মুস্তাকিম আপনি কাপাসডাঙ্গা রামপাল থেকে পুষ্পমালা ছবির গান শুনতে চেয়েছেন, পুত্রবধূ ছবির গান শুনতে চেয়ে প্রেস ক্লাব খুলনা থেকে অনিক দাস আপনি অনুরোধ করেছিলেন। তবে এই মুহূর্তে শোনাবো দোলা ছবির গান। যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই একটিমাত্র গান আপনাদেরকে শোনাতে পারবো সালমা জাহানের কণ্ঠে। আর এই গানটি শুনতে অনুরোধ করেছেন জসিম রায়ের মহল খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হলো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আর এর সাথে আমাদের গুটি নিতে হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটারই। আপনাদের সাথে আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায়। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে 508 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম, সবাইকে আকাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা। প্রিয় শ্রোতা, আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বর্তমান সময়ে ডেঙ্গু একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ বেতার খুলনা স্টুডিওতে আজ আমরা সরাসরি উপস্থিত হয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। ফোন ইন অনুষ্ঠান চলছে, আপনারা আমাদেরকে সরাসরি এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এই নম্বরে 01974121970। পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সঙ্গে কথা হবে, তবে তার আগে চলুন আমরা আজকের সম্মানিত অতিথির সঙ্গে আলাপ সেরে নেই। আজ আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর মৃণাল কান্তি সানা, মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, 250 শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল। স্যার, স্বাগত জানাই আপনাকে। আর শ্রোতা বন্ধু, সবসময়ের জন্য আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে, ফোন ইন অনুষ্ঠান চলছে এবং এটি সরাসরি, সুতরাং ডেঙ্গু বিষয়ে যত প্রশ্ন আছে জানতে আমাদেরকে ফোন করবেন 01974121970 এই নম্বরে। তো আপনাদের সঙ্গে কথা হবে, আগে চলুন আমরা সরাসরি স্যারের কাছে এই বিষয় নিয়ে আলোচনায় চলে যাই। স্যার, ডেঙ্গু খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে, বর্তমানে খুলনার পরিস্থিতি যদি একটু সংক্ষেপে বলতেন, বা বাংলাদেশে আসলে ডেঙ্গুর পরিস্থিতি কিরকম?
1: ধন্যবাদ ডক্টর সাবরিনা। আজ পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু 2026 আক্রান্ত রোগীর সংখ্যা 83,000 এবং তার মধ্যে মৃত্যুবরণ করেছে মোট 93 জন। এর পাশাপাশি খুলনা আসলে অন্য সময়ের তুলনায় একটু বেশি আক্রান্ত। হ্যাঁ, এবার ঢাকার পরপরই খুলনাতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, তবে আর সবচেয়ে ভালো দিক হলো খুলনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলো, মৃত্যু হার অনেক কম। কিন্তু আমরা অন্যান্য বার যেটা দেখেছি যে ঢাকার পরপরই চিটাগাং বা বরিশাল আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, বাট এবার খুলনাতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
0: স্যার, হাসপাতালে কিরকম চাপ আপনারা ফেস করছেন?
1: আমি আমার খুলনা জেনারেল হাসপাতাল যেটা বলতে পারি, যেমন আজকে আমরা প্রায় 100 উপরে রোগী ছিল, তার মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যাই হচ্ছে 80%। আর আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ওইখানেও খোঁজ নিয়েছি যে 6টি ইউনিট রয়েছে, তাদের প্রত্যেকটিতে ডেঙ্গু রোগীর সংক্রান্তই 50% সংখ্যা।
0: জি জি, মানে অনেক বেশি মানুষ এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। তো এটি নিয়ে আরও জানবো, ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু ফোনে যুক্ত হয়ে গেছেন, একটি ফোন নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, ধন্যবাদ। জি জি,
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত একটি

0: কাশি যেরকম থাকতে পারে ঠিক ডেঙ্গু রোগীদের জ্বর থাকতে পারে। তো পাশাপাশি সর্দি কাশি বা হাসি এইগুলো ডেঙ্গু রোগীদের খুব কম থাকে। যেটা থাকে মাথা ব্যথা, প্রচণ্ড গায়ে ব্যথা, আমরা এর জন্য এটাকে বলে থাকি ব্রেক বোন ফিভার, অর্থাৎ বোনসটা মনে যে ভেঙে যাচ্ছে। পাশাপাশি ডায়রিয়া থাকতে পারে, বমি থাকতে পারে জ্বরের প্রথম দিন থেকে, অথবা জ্বর কমে গেলে তখন গায়ে লাল লাল দাগ উঠতে পারে। সাধারণত ইনফ্লুয়েঞ্জাতে এরকম হয় না, ইনফ্লুয়েঞ্জা সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং হাসি থাকে।
1: জি জি, অনেক সুন্দর প্রশ্ন করেছিল স্যার শ্রোতা বন্ধু। আমরা আরো একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্রোতা বন্ধু,
2: কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা। আপু
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
2: জি আপু, আমি জানতে চাচ্ছি টিকার বউ টিকা আছে কিনা,
0: শুরু হয়েছে এবং তখন ছিল হচ্ছে ডেংভেকচিয়া, এরপর 2023 সালে আসছে কিউডেঙ্গা। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশে কোনোটি এখনো আমাদের অ্যাভেলেবেল না, তবে সরকার চেষ্টা করছে এই দুইটাকে অ্যাভেলেবেল করার জন্য। থাইল্যান্ড থেকে শুরু হয়েছিল এবং এটি কোনোটা তিনটা ডোজ এবং কোনোটা দুইটা ডোজ দিতে হয়। তো বলা হচ্ছে যে ডেঙ্গুর ভ্যাকসিন দিলেই ডেঙ্গু হবে না, এটি ঠিক না। তবে ডেঙ্গুর যে ভয়াবহ রূপ বা যে ভয়াবহতা বা যে কমপ্লিকেশন, এটি হয়তো কমবে
1: স্যার। এবং আরও একটি প্রশ্ন এসেছিল শ্রোতার কথা থেকে যে কিভাবে এটি হচ্ছে।
0: আচ্ছা, এটি হচ্ছে আসলে এডিস বা এডিস মশার যে দুইটি ভেক্টর রয়েছে, এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপটিকাস। আমাদের যেটি শহর এলাকায় পাওয়া যায় সেটি হচ্ছে এডিস এজিপ্টি, আর যেটি গ্রামে পাওয়া যায় সেটি হচ্ছে এডিস অ্যালবোপটিকাস। এটি সাধারণত আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত নেয়, রক্ত নেওয়ার পরে এটি একজন সুস্থ মানুষকে রক্তটি দিয়ে দেয় এবং এর মাধ্যমেই এই ভাইরাসটি ছড়াতে পারে। কোনো কোনো সময় ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, কিন্তু যেটির মাধ্যমে ছড়াবে না সেটি হচ্ছে আপনার হাসি কাশি বা যদি কোনো ক্যাজুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে থাকে সেইটির মাধ্যমে ছড়াবে না।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। আরো অনেক ফোন, একটি প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাশেম সরদার।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
3: আমার প্রশ্ন হলো ডেঙ্গু রোগীর প্রধান ও সবচেয়ে প্রয়োজনীয় চিকিৎসা কি কি, এগুলো যদি অবশ্যই বলে দিতে পারেন।
1: আচ্ছা জি, ধন্যবাদ
0: শ্রোতা বন্ধু, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু রোগের চিকিৎসা মূলত দুই ধরনের, একটি হচ্ছে জ্বর কমাতে হবে, তবে ডেঙ্গু রোগীর জ্বর কমতে 7 দিন পর্যন্ত লাগতে পারে এবং এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। এর পাশাপাশি আমাদের খেতে হবে প্রচুর পরিমাণে লিকুইড খাবার, যেমন পানি, ডাবের পানি, জুস, স্যুপ এবং খাবার স্লাইন। যে ওষুধগুলো খাওয়া যাবে না সেটি হচ্ছে কোনো রকম ব্যথার ওষুধ খাওয়া যাবে না, কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, স্টেরয়েড খুব বেশি ইন্ডিকেশন না থাকলে নেওয়া যাবে না। যদি কোনো রোগী আগে থেকে হার্টের কোনো ওষুধ খেয়ে থাকে, যেমন অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, অরফেরিন, রিভারঅক্সাবেন, এইসব ওষুধগুলো খাওয়া যাবে না। পাশাপাশি এই রোগীকে প্রত্যেক দিন 2400 ml পানি খেতে হবে এবং 3 থেকে 4 ঘন্টা পরপর তাকে প্রস্রাব করতে হবে এবং ইউরিন আউটপুটটা হতে হবে কমপক্ষে 300 থেকে 400 ml, তাহলেই ডেঙ্গু রোগীদের ভয় থাকবে না। আর খেয়াল রাখতে হবে যে কোথাও দিয়ে কোনো রক্ত যাচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা পেটে ব্যথা হচ্ছে কিনা। ধন্যবাদ শ্রোতা বন্ধু,
1: চমৎকারভাবে স্যার আমাদেরকে বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ স্যার, আমার শ্রোতাদেরকে উদ্দেশ্য করে এত সুন্দরভাবে বলবার জন্য। আরও অনেক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন, ফোন নম্বর তো জানাই রয়েছে 01974121970। আরও একটি ফোন নিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ধন্যবাদ
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটি একটি মেডিকেলি প্রশ্ন। ডেঙ্গুর 4টি সেরোটাইপ রয়েছে, 1, 2, 3, 4, এবং একটি সেরোটাইপ দিয়ে যদি হয় ওই সেরোটাইপ দিয়ে সারা জীবন আর হবে না। সুতরাং ডেঙ্গুর যেহেতু 4টি সেরোটাইপ রয়েছে, সুতরাং ডেঙ্গু রোগীর আক্রান্ত এক জীবনে সে সর্বোচ্চ 4 বার আক্রান্ত হতে পারে, যেহেতু 4টি সেরোটাইপ। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডেঙ্গু একবার যদি হয় পরবর্তীতে ডেঙ্গু অন্য সেরোটাইপ দিয়ে হতে গেলেও

0: তার 3 মাস সময় লাগবে। অর্থাৎ যদি অন্য সেরোটাইপ হয় তাহলে তার 3 মাস পর হবে। অর্থাৎ শ্রোতাবন্ধু, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সর্বোচ্চ সে জীবনে 4 বার আক্রান্ত হতে পারে এবং 3 মাস পরে প্রথমবারের দ্বিতীয়বার 3 মাস পর আক্রান্ত হতে পারে।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। অনেক শ্রোতা বন্ধুর ফোন, আমরা ঝটপট আরো একটি ফোন নিয়ে নিই। হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়াতে।
1: ধন্যবাদ, প্রশ্নটি করুন।
2: প্রশ্ন হচ্ছে, ডেঙ্গু কি মশায় কামড়ালেই হয় না আর কোনো কারণ বসত হয়?
1: জি
0: হ্যাঁ শ্রোতাবন্ধু, ডেঙ্গুর একমাত্র বাহক বা ভেক্টর হচ্ছে মশা, এবং সেটি হচ্ছে অ্যাডিস এজিপ্টি বা অ্যাডিস অ্যালবোপটিকাস। অন্য কোনো মাধ্যমে এটি ছড়ানোর কোনো সুযোগ নাই। তবে খুব ভেরি রেয়ারলি ডেঙ্গু আক্রান্ত রোগীর মাধ্যমে, বা ধরেন কোনো রোগী প্রেগনেন্সিতে আসে, তার ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে। ডেঙ্গু আক্রান্ত রোগীর যে ব্লাড যদি না হয় সেখান থেকেও আক্রান্ত হতে পারে, তবে এটি খুব রেয়ার। ধন্যবাদ।
1: জি হ্যালো শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছেন?
1: এই তো শ্রোতা বন্ধু, নামটি বলে প্রশ্নটি করুন।
3: আমি কথা বলতেছি বাগেরহাট বিলকুল কচুয়া থেকে, মোহাম্মদ সাইফুল মোল্লা বলতেছি। আমার সাথে আছে আব্দুল খামাদ ভাই। আমি আপু জানতে চাচ্ছি, আপনার ডেঙ্গু হইলে মনে করেন শরীরে কি কি প্রভাব পড়ে, এবং সুতরাং আমি স্যারের কাছে জানতে চাচ্ছি ডেঙ্গু যদি হয় মনে করেন কি কি খাইলে মনে করেন আপনার নিয়ন্ত্রণে আসবে বা স্বাভাবিক মতে চলবে, এইটা যদি একটু স্যার একটু বুঝিয়ে বলতো তাহলে সবথেকে খুশি হতাম।
1: অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসলে এই প্রশ্নের উত্তর আগে দেওয়া হয়েছে, আমি আবারও বলছি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মেইন খাবার হচ্ছে ফ্লুইড বা লিকুইড জাতীয় খাবার। আমি আগেই বলেছি জুস, স্যুপ, পর্যাপ্ত পানি, ডাবের পানি, এবং নর্মাল যে আমরা খাবার পানি খেয়ে থাকি, জাউ ভাত খাবে, তরল খিচুড়ি খাবে যেটি কিনা সবজি মিশ্রিত হবে, এবং মাছ খেতে হবে, তবে সেইটি দেশি মাছ। যেটা খাওয়া যাবে না সেটি হচ্ছে এই মুহূর্তে তাকে কোনো ফাস্টফুড বা স্পাইসি ফুড খাওয়া যাবে না, তেল চর্বি জাতীয় জিনিস খাওয়া যাবে না, অতিরিক্ত মশলা জাতীয় জিনিস খাওয়া যাবে না। আর ডেঙ্গুর কী কী প্রভাব রয়েছে, আসলে ডেঙ্গু রোগী হলে যেটি ভয়, শক, শক অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া, মাল্টি অর্গান ফেলের অর্থাৎ বডির বিভিন্ন অর্গানগুলো ফেল করতে পারে, এবং কোনো কোনো সময় আমরা বলি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম অর্থাৎ আমাদের লিভার, কিডনি, ব্রেন, হার্ট, ইভেন বোন ম্যারো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
1: জি অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছি শ্রোতা বন্ধু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করবার জন্য। আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি
3: আবু, আমি জানতে চাচ্ছি ডেঙ্গু মশাটা আমরা চিনবো কিভাবে, যে ডেঙ্গুতে কামড়াচ্ছে, এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে আমরা কি বাসায় বসে চিকিৎসা নেবো না হাসপাতালে, তথ্য হাসপাতালে দেবো, কি করবো?
1: খুব সুন্দর প্রশ্ন,
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসলে এডিস মশা চেনার উপায় হচ্ছে, আমাদের গৃহস্থলীতে যেসব মশা রয়েছে তার তুলনায় এটি অনেক ছোট এবং খুব অ্যাক্টিভ। অর্থাৎ নর্মাল যে মশাগুলো যতটা কাজ করে এটি তার থেকে বেশি দ্রুত কাজ করে, আর এটি সাইজে কিন্তু খুব ছোট হয়। সাথে সাথে এটির কালোর উপরে সাদা সাদা দাগ থাকে, ঠিক টাইগারের মতো, বাঘের মতো, এবং এটি সমান্তরালে বসে, পা এবং তার পেট একসাথে সমান্তরালে এটি বসে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ডেঙ্গু মশা একটি কামড় দিয়ে আপনার ব্লাড নিতে পারে না, এটার মোর দ্যান 1 বাইট লাগে। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে ট্রিটমেন্ট বাসায় বসে নিব কিনা, বাসায় বসে সম্ভব, বাট কখন সম্ভব না। যদি দেখেন যে তার প্রচুর ডায়রিয়া হচ্ছে, যদি দেখেন যে তার ঘন্টায় 3 বা 3 বারের বেশি বমি হচ্ছে, যদি দেখেন যে তার প্রস্রাবের আউটপুট কমে গেছে অর্থাৎ প্রস্রাবের পরিমাণ কম, যদি দেখেন যে তার ব্লাড প্রেশার কমে গেছে, যদি দেখেন যে পেশেন্টের সিভিয়ার হেডেক অর্থাৎ মাথা ব্যথা এবং অজ্ঞান বা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা তাকে অবশ্যই ভর্তি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, ডেঙ্গু রোগীদের যে পরীক্ষা, এখানে কিন্তু আমরা সবাই প্ল্যাটিলেট নিয়ে খুব উদ্বিগ্ন থাকি, বাট এটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হেমাটোক্রিট। হেমাটোক্রিট বাড়লে যেমন খারাপ তেমনি কমলেও খারাপ। ধন্যবাদ।
1: জি স্যার অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল শ্রোতা বন্ধু, আর একটি বার চেষ্টা করুন, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো,
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
3: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সাওয়াদ, মাদ্রাসার পূর্ব পাশে বোয়ালমারি ফরিদপুর থেকে আপু।
1: জি
3: জি, আমি জানতে চাচ্ছিলাম যে ডেঙ্গু নিয়ে তো কথা হচ্ছে আজকে, তাই না?
1: জি জি, ডেঙ্গু আজকের বিষয়।
3: জি, আজকের বিষয় ডেঙ্গু। তো ডেঙ্গু হচ্ছে যে আসলে স্যারের কাছে জানতে চাই যে ডেঙ্গু আসলে কত প্রকার। আমরা তো ধরেন যে আমি কাজ করি, বুঝছেন, আমরা তো বাগানেও কাজ করতে হয়, আবার দেখা যাচ্ছে ছাদের উপরেও কাজ করি, এখন ধরেন যে নিচেই কাজ করতেছি, তো মশাই তো অনেক, মশাই কামড়ায়, এখন বুঝবো কিভাবে যে আমাদের ডেঙ্গুতে কামড়াইলো?
1: ইতিমধ্যে আমরা এই বিষয়টি বলে ফেলেছি
0: শ্রোতা বন্ধু, আসলে ডেঙ্গু এক প্রকারই, কিন্তু আপনি কি করে বুঝবেন ডেঙ্গু মশা সেটি আসলে ইতিমধ্যে বলা হয়েছে। আর আপনি যেটা বলেছেন ঠিক, আসলে ডেঙ্গু থাকে আসলে স্বচ্ছ পানিতে বা জমে থাকা পানিতে, সেটি হতে পারে ছাদ বাগান, হতে পারে আপনার গ্যারেজ, হতে পারে আপনার এসির ফিল্টার, হতে পারে আপনার টায়ার। ধন্যবাদ।
1: জি জি, সতর্কতা কি অবলম্বন করব এই বিষয়টিতে আসবো, শ্রোতা বন্ধুদের ফোন নিয়ে নি। হ্যালো, জি শ্রোতা বন্ধু।
4: অসিত চক্রবর্তী অনেক বলতেছি হরিরামপুর মানিগঞ্জ থেকে।
1: অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটি করুন।
4: অতিথি ডাক্তার মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উনি সুন্দর করে বোঝাচ্ছেন, সুন্দর করে জবাব দিচ্ছেন আমাদের প্রশ্নের, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমার প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, সেটি হচ্ছে কারণ যারা সচেতন তারা হয়তো বুঝতে পারে যে আমাকে মশা কামড়াচ্ছে, বিশেষ করে যারা শিশুরা আছে বা বৃদ্ধ মানুষরা আছে, তাদের মশা কামড়ালে, তাদেরকে যদি কামড়ানো হয়, মশা যদি কামড়ায় তাহলে বুঝতে পারে না মশায় কামড়াচ্ছে, তো এদের কি বেশি ঝুঁকি থাকে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ।
1: জি
0: শ্রোতা বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঝুঁকিতে কারা রয়েছে? ঝুঁকিতে রয়েছে খুব বৃদ্ধ বয়স্ক পুরুষ বা মহিলা এবং খুব বাচ্চা, যাদের ইমিউনিটি এখনো ভালো গ্রো করেনি, পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে, হাই প্রেশার, কিডনি যাদের কাজ করে না ভালো, যাদের হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ হার্ট ফেইলার বা হার্টে রক্ত চলাচল কম, এবং প্রেগনেন্সি অর্থাৎ প্রসূতিকালীন এবং গর্ভবতী মায়েরা, পাশাপাশি যদি কিনা আমাদের বডির স্থূলাকার অর্থাৎ যদি বেশি মোটা হয়ে থাকে, ওজন বেশি, সেক্ষেত্রে এরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আর ডেঙ্গু রোগী কামড়ানো আসলে প্রিভেন্টিভ ছাড়া আসলে আমাদের কিছু করার নেই, এর জন্য বাড়ির আশেপাশে যে পরিষ্কার পানিগুলো জমে থাকে সেগুলোকে সবসময় ফেলে দিতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ডেঙ্গু রোগী আক্রান্ত হলে কিন্তু অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এজন্য আক্রান্তের সংখ্যা কমাতে হবে। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, প্রশ্নটির উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, যেটা আমরা জানতে চাচ্ছিলাম সতর্কতা। তো পরবর্তী ফোনে যাই। ওয়ালাইকুম আসসালাম।
5: প্রচুর পরিমানে জ্বর আসছিল, যাই হোক আমি গতকালকে আমাদের বড়াইগ্রাম উপজেলায় গেছিলাম, পরীক্ষা করেছিলাম, কিন্তু কোন রোগ ধরা পড়েনি। আমি সারি কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গু জ্বর হলে কিভাবে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু জ্বর হয়েছে এবং ডেঙ্গু জ্বরের লক্ষণটা কি?
1: জি, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আসলে এটি খুব ভালো প্রশ্ন। ডেঙ্গু রোগীদের যে জ্বরটা থাকে, সাধারণত প্রথম তিন দিন হাই গ্রেড ফিভার থাকে, 102-104 ডিগ্রি ফারেনহাইট, এবং পরবর্তী তিন দিন পর থেকে 24 ঘন্টার জন্য জ্বর থাকে না এবং এরপরে আবার জ্বরটা আসে। তবে সেকেন্ড পিকের যে জ্বরটা, প্রথম তিন দিন যে 102-104 ডিগ্রি জ্বর ছিল, পরবর্তী 24 ঘন্টা পর যে জ্বরটা নাই হয়ে গেল এবং তারপরে যে জ্বরটা আসে, এই জ্বরটি সাধারণত 100-99 বা 101 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করে। আমরা এটিকে মেডিকেলের ভাষায় বলে থাকি বাইফেজিক ফিভার বা স্যাডেল ব্যাক ফিভার, এবং এর সাথে প্রচুর মাথা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, পাশাপাশি ডায়রিয়া থাকতে পারে, বমি থাকতে পারে। তবে আমরা যেহেতু এটি শুধুমাত্র ডেঙ্গু রোগী হলেই যে হয়, অন্য কোনো রোগী হয় না, তা কিন্তু না। যেহেতু বর্তমান ডেঙ্গুর একটা এন্ডেমিক সিচুয়েশন এবং ডেঙ্গু বর্তমান ভয়াবহ রূপ ধারণ করেছে, এগুলো হলে আমরা প্রথমেই আমরা ডেঙ্গু বলেই সাসপেক্ট করব। পাশাপাশি আমরা যেটা পরীক্ষা যেটা করে থাকি, সবসময় কিন্তু ডেঙ্গু পরীক্ষাতেই ডেঙ্গু রোগী ধরা পড়বে তা নয়। ডেঙ্গুর যে দুটি পরীক্ষা রয়েছে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটি কিন্তু 22% ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে, অর্থাৎ এই পরীক্ষা যদি পজিটিভ না হয় রোগী ডেঙ্গু না এটা কিন্তু বলা যাবে না। আমাদেরকে ডেঙ্গু রোগীর লক্ষণ পাশাপাশি পরীক্ষা দুইটিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ
1: স্যার। যারা নিজেরা ডেঙ্গু টেস্ট করতে চাচ্ছেন তাহলে ওনারা কি গিয়ে বলবেন ওই স্বাস্থ্য কমপ্লেক্স বা নানা রকম যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যদি একটু বলে দিতেন?
0: ধন্যবাদ সাবরিনা। আসলে তাকে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এটি করতেই হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে WBC কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, হেমাটোক্রিট কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট, পাশাপাশি MPV মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি মিন প্লেটলেট ভলুম। আর যদি কোনো পেশেন্ট কোনো ল্যাবে যদি তিন দিনের মধ্যে যায়, 3 থেকে 4 দিন, তাহলে আমরা পরীক্ষা করতে হবে ANS অন অ্যান্টিজেন। আর 4 দিনের পরে গেলে অর্থাৎ 4 দিন বা 5ম দিন থেকে করতে হবে ডেঙ্গু অ্যান্টিবডি IgM বা IgG। তবে এখানেও কিছু ফেলাসি রয়েছে, IgM পজিটিভ মানে বর্তমান ডেঙ্গু আর IgG পজিটিভ মানে পূর্বের ডেঙ্গু অথবা বর্তমান ডেঙ্গু। যদি কোনো পেশেন্টের পূর্বের ডেঙ্গু না হয়ে থাকে তাহলে তাকে বর্তমান ডেঙ্গু হিসেবে চিহ্নিত করা হবে। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমার শ্রোতাদেরকে বুঝিয়ে বলবার জন্য। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার খুলনা স্টুডিও থেকে আপনার ডেঙ্গু বিষয়ে সরাসরি ফোন ইন অনুষ্ঠানে যুক্ত আছি এবং আজকে আমাদের সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর মৃণাল কান্তি সানা, মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, 250 শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল। আর আপনাদের ফোনে তো মুখরিত পুরো অনুষ্ঠানটি, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, দেখি আমাদের ফোনের উপরে কে সংযুক্ত রয়েছেন। জি শ্রোতা বন্ধু,
6: আমি ডুমুরিয়া থেকে বলছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া কি একই রোগ? দুটোই তো মনে হয় মশার মাধ্যমে ছড়ায়, আর ডেঙ্গু ওই চিকুনগুনিয়া কি খুলনা জেলার মানুষের রস সম্ভাবনা আছে?
1: জি ধন্যবাদ।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আসলে আপনি ঠিকই বলেছেন, ডেঙ্গু চিকুনগুনিয়া কাছাকাছি রোগ এবং দুটি মশার মাধ্যমে ছড়ায় এবং দুটি পার্থক্য করা কোনো কোনো সময় খুবই টাফ হয়ে যায়। তবে দুটি পার্থক্য করার ভালো উপায় হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে জ্বর থাকে এবং হাইগ্রেড জ্বরই থাকে, পাশাপাশি যে গিরায় গিরায় যে ব্যথা, ডেঙ্গু রোগীদের জয়েন্ট পেইন হবে কিন্তু এটা ফুলবে না, চিকুনগুনিয়া রোগীদের জয়েন্ট পেইন হবে এবং সেটা ফুলে যাবে, আমরা আমাদের ভাষায় এটিকে বলে থাকি আর্থ্রাইটিস। ডেঙ্গু রোগীদের ব্লিডিং অর্থাৎ রক্তপাতের সম্ভাবনা থাকে এবং হয়ই, বাট চিকুনগুনিয়া রোগীদের কিন্তু এটি হয় না। ডেঙ্গু রোগীরা সাধারণত শকে অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায়, চিকুনগুনিয়া রোগীদের এটি সাধারণত থাকে না। আমরা এটি দিয়ে বুঝবো যে ডেঙ্গু না চিকুনগুনিয়া। এবং চিকুনগুনিয়া রোগী খুলনাতে এই মুহূর্তে কম, বাট চিকুনগুনিয়া রোগী আমরা খুলনাতে পেয়ে থাকি।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী ফোনে চলে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
7: আমি জানতে চাচ্ছি গর্ভবতী মায়েরা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিনা, এবং ছোট শিশু মায়ের দুধ খেতে পারবে কিনা?
1: জি জি অসংখ্য
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আমি প্রথম প্রশ্নের উত্তর দিই যে ব্রেস্ট ফিডিং অর্থাৎ মায়ের বুকের দুধ খেতে তার কোনো সমস্যা নেই। প্রেগনেন্সিতে ডেঙ্গু আসলে খুব মানে কঠিন একটা অবস্থার সম্মুখীন হতে হয় আমাদের, এবং এই প্রেগনেন্সির যে মা থেকে তার বাচ্চারও কিন্তু ডেঙ্গু হতে পারে উইথিন 5 উইকস অব ডেলিভারি। ডেলিভারির 5 সপ্তাহের মধ্যে যদি মা আক্রান্ত থাকে তাহলে কিন্তু এই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে কিন্তু ওই বাচ্চারও কিন্তু ডেঙ্গু হতে পারে। এবং কোনো কোনো সময় ডেঙ্গু রোগীর আক্রান্ত মায়েদের অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একলাম্সা, প্রিয়াক্লাম্সা পর্যন্ত হতে পারে। এবং বাচ্চাদের জন্য যেটা হতে পারে ফিটাল অ্যাবনর্মালিটিস, এবং ডেঙ্গু তো হতেই পারে, এবং কোনো কোনো সময় বাচ্চার কিন্তু তার লো বার্থ ওয়েট অর্থাৎ ওজন কমতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন এটি হতে পারে, এবং কোনো কোনো সময় বাচ্চা মারাও যেতে পারে। ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে যেন আমাদের এরকম সিচুয়েশনে পড়তে না হয়। আমরা আজকের শেষ ফোনটি নিচ্ছি আজকের অনুষ্ঠানের। ওয়ালাইকুম আসসালাম। জি
0: না শ্রোতা বন্ধু, মলমূত্রের মাধ্যমে ডেঙ্গু রোগী কখনো ছড়ায় না বা ক্যাজুয়াল কন্ট্যাক্টে ছড়াবে না, লালার মাধ্যমে ছড়াবে না, একই সাথে একই ঘরে বা একই প্লেটে খাওয়া দাওয়া করলেও ছড়াবে না। আরেকটু হচ্ছে নর্মাল মশা কামড়ালে ডেঙ্গু রোগী আক্রান্ত হবে না, এটি আক্রান্ত উপায় একমাত্র এডিস মশা, এডিস এজিপ্টি বা এডিস অ্যালবোপটিকাস। ধন্যবাদ শ্রোতা বন্ধু।
1: আচ্ছা শ্রোতা বন্ধু, আমরা আরো কিছু সময় পাচ্ছি, আরো কয়েকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, জি জি, ধন্যবাদ, প্রশ্নটি করুন, একেবারেই শেষ মুহূর্তে বলুন। জি
0: ধন্যবাদ, অনেক কঠিন প্রশ্ন। আসলে আসলে এডিস এজিপ্টি যে মশা, আমাদের বলা হয় যে অন মিল মানে অর্থাৎ আমরা যে ব্লাডকে বোঝাতে চাচ্ছি, যদি কোনো মশা তার অন মিল নিয়ে থাকে, অন মিল মানে হচ্ছে একটি খাবার অংশ এবং মোর দ্য নন বাইট, যদি কোনো মশা একের অধিক কামড় দিয়ে থাকে এবং একের অধিক কামড় দিলে বোঝা যাবে যে সে অন মিল কমপ্লিট করেছে, অর্থাৎ যদি সে দুইটি কামড় দিয়েও থাকে এবং এই দুইটি কামড়ের মাধ্যমে সে যে ব্লাডটা নিয়ে থাকে, এই ব্লাডটি পরবর্তীতে সে অন্য একজন সুস্থ মানুষকে বাইট করলে তখন এটি ছড়াতে পারে।
1: জি ধন্যবাদ স্যার। স্যার, যে কোনো মশা যতবারই কামড়াক, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো এর সাথে কি কোনো সম্পর্ক আছে কি না?
0: হ্যাঁ, এটা ধন্যবাদ, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ডিজিজ, ইমিউনিটি, দেখেন মানুষের কিন্তু, আপনি একটা জিনিস শিওর থাকেন যে এই এডিস এজিপ্টি এটি কিন্তু অনেকটাই বাইট করছে, কিন্তু সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে না। যাদের ইমিউনিটি কম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি এবং তাদেরই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় ডেঙ্গু, এই যে এডিস মশা কামড়ালেই ডেঙ্গু আক্রান্ত হবে এমনটি নয়।
1: জি জি, অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধু, শেষ মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ফোনে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো একটি ফোন তেমনি। হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
8: সাবিনা বাবু ভালো আছেন?
1: জি শ্রোতা বন্ধু।
8: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জব্দার, বড়ফুলা পাং থেকে হচ্ছে।
1: জি জি বুঝেছি প্রশ্নটি। জি,
8: এক এক ছোটা তিন সাইজের ফোন করলে কি হয় না?
1: ঝটপট প্রশ্নটি করুন, ঝটপট প্রশ্নটি বলে ফেলবেন শ্রোতা বন্ধু।
8: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমার তো উত্তর মন্ত্রণ দেখছেন, এই যে মাইকেল টাইকেল আছে, যে মশা যে মায়া পানির পার বসে, এইটা এই মশাটা কি কামড়ালে কোনো ডেঙ্গু হবে না? না, ডেঙ্গু মশায় আলাদা।
0: আমি আসলে প্রশ্নের উত্তর আগে দিয়ে ফেলেছি, তবে আপনি যদি গ্রাম থেকে বলছেন, গ্রামের দিকে যে মশাটি পাওয়া যায় তার নাম এডিস অ্যালবোপটিকাস। এটি আসলে ন্যাচারাল ওয়াটার সোর্স, অর্থাৎ যে গ্রামের দিকে যে পানি সেই পানিতে থাকে, এবং কোনো কোনো সময় ট্রি হোলস অর্থাৎ গাছের গর্তও থাকতে পারে, কিন্তু আরবান এলাকায় অর্থাৎ শহর এলাকায় যে আমরা এডিস এজিপ্টি পাই সেগুলো সাধারণত স্বচ্ছ পানিতে থাকে। আর বাড়তি যে ট্রিটমেন্টটি দরকার সেটি হচ্ছে পানি খেতে হবে, জুস খেতে হবে, স্যুপ খেতে হবে, খাবার স্যালাইন খেতে হবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ স্যার। হ্যালো শ্রোতা বন্ধু, কি আছেন আমাদের সঙ্গে?
9: ওয়ালাইকুম
1: আসসালাম।
9: হ্যাঁ
1: শ্রোতা বন্ধু,
9: আসলে আমার প্রশ্ন,
1: জি আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলেছি একেবারেই শেষ প্রান্তে। স্যার, সবশেষে আমার শ্রোতাদের জন্য ডেঙ্গু সম্পর্কে যদি উপদেশ দিতেন।
0: উপদেশটা হচ্ছে ডক্টর সাবরিনা, যে প্যানিক হওয়ার দরকার নেই। আমরা ইতিমধ্যে দেখেছি যে যত রুগী আমরা পাচ্ছি তার মধ্যে প্যানিক রুগীর সংখ্যা বেশি, এবং রুগী যতটা না প্যানিক তার চেয়ে বেশি প্যানিক হচ্ছে যদি শিশু বাচ্চা হয়ে থাকে বা তার মা বাবা, বা যদি কিনা মধ্যবয়স্ক রুগী থাকে তার স্বামী বা তার স্ত্রী, এবং রুগীর সাথে যে লোকজনগুলো থাকে এরাই বেশি প্যানিক। এবং আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর ডেঙ্গু রুগীদের ভয় কখন? যখন দেখবেন যে ব্লাড প্রেশার কম, যখন দেখবেন যে তার প্রস্রাবের পরিমাণ কম, যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন, অযথা ভয় পাবেন না। ধন্যবাদ সবাই, সবাইকে ভালো থাকবে।
1: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, এতক্ষণ যারা ফোন করেছেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ডক্টর সাবরিনা রহমান স্নিগ্ধ আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।
10: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার সাবরিনা রহমান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল তিনটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের শিকার পরিবারের সব দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শের-ই-বাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গুমের সাথে জড়িত অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। স্বৈরাচার ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তড়িঘড়ি করে গুম খুনের লোক দেখানো বিচার করতে চায় না সরকার। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের ভুক্তভোগীরা যেন প্রতিকার পান সে ব্যবস্থা করা হবে আইনে। তিনি বলেন, কোনো ব্যক্তি পাঁচ বছরের বেশি গুম থাকলে তার সম্পত্তি ওয়ারিশ পাবে। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে গুম ও নিখোঁজের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল শুধু একটি বন্দর প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, দেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 trillion উন্নীত করার লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী সরকার। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় 10,000 কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 750 জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 3,000 লোক এখনও নিখোঁজ রয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে অন্তত 734 জনের প্রাণহানি এবং 2,400 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তিব্বতে 16 জনের মৃত্যু এবং 546 জন নিখোঁজ রয়েছে বলে জানায়। প্রতিকূল পরিবেশের মধ্যেও উদ্ধারকারী দল হাজার হাজার নিখোঁজ মানুষের উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, দেশটির পুনর্গঠনের জন্য $400 থেকে $500 কোটি প্রয়োজন হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বিকেল ৩:০৫ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক সাপুড়ে, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ জি এম নাজমুস সাদাত, প্রযোজনা নাসির জাবেদ, নাট্যানুষ্ঠান সাপুড়ে।
2: ছোট ওস্তাদ, বড় ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, বিশুন ওস্তাদ, আসেন আসেন, খেল দেখেন, বিশোধর সাপের খেল, খাল নাগিনীর ফনা, ছোবলে ছোবলে নাচ দেখে যান, আসেন আসেন, বিশোধর সাপের খেলা, জাত সাপের খেলা, কামরু কামেক্ষার কাল সাপ বিশুন ওস্তাদের ঝাপিতে আছে, আসেন আসেন, দেখে যান আপনারা, আসেন।
3: আরে দেখলাম কত সাপের খেল, বেসবি তো সেই মাজনের তেল, নতুন দেখাবি কি খেল?
4: ধৈর্য ধরো পেয়াদা, ধৈর্য ধরো ভাইজানেরা, ধৈর্য ধরেন, আমি এমন খেল দেখাইতে পারি যা অন্য কেউ দেখাইতে পারবো না।
2: ওস্তাদের ওস্তাদ বিশুন ওস্তাদ, আসেন আসেন আপনারা, খেল দেখে যান, আসেন আসেন।
3: তোর ওস্তাদের ওস্তাদ তো জহর সাপুরে, তুই আর কি খেল দেখাবি রে বিশুন?
4: এই একটা সাপ যদি গর্তে ঢোকে, লেজ ধরে টান দিলে বের হবে কিনা বলেন? হবে, বের হবে কিনা বলেন? লেজ ছিঁড়ে যাবে তবু বের হবে না। হ্যাঁ, সাপে কোনো ভিটামিন খায় না বুঝলেন, সাপে খায় গাছ, জঙ্গলের গাছ। যদি করেন চালাকি, পরে বুঝবেন চালাকি। ৩৬০টা বান আছে, আমার কাছে শিকড় নিয়ে যান, কারো ক্ষমতা নেই আপনার ক্ষতি করতে পারে। সাপ ধরতে মন্তর লাগে, প্রেম করতে অন্তর লাগে, বুঝেছেন? এই দুবলা দুবলা, বিন বাজা বাজা।
2: হ্যাঁ জি ওস্তাদ, বাজাইতাছি।
4: ছাপে হাতে কাটে, পায়ে কাটে, ছোবল মারে হাতে পায়ে, বিষের ছোবল। আপনারা বিষের দংশন হাতে পায়ে হলে কি করেন বলেন? কি করেন? ছোবলের দাগের উপরে বাজুতে দড়ি বাঁধেন, হাতে পায়ে সাপে কাটলি ওইভাবেই বান্ধন দিতে হয়। বলতে পারে জিভায় সাপের ছোবল দিলি কোথায় বান্ধন দিতে হয়?
5: জিভায় সাপে কাটলে কোথায় বাঁধতে হয়? না, বলতে পারলাম না।
4: কেউ বলতে পারবেন না, কেউ পারবেন না। আমি বলবো কোথায় বান্ধন দিতে হবে। ধৈর্য ধরে আমার কথাগুলো আপনারা একটু শোনেন শোনেন। এক স্বামী তার বউরে খুশি করতে গিয়ে পাহাড়ে উঠল। পাহাড়ের মধ্যে একটা প্রচণ্ড গাছ, সেখানে সেই ফুল আনতি গাছে উঠল। সুন্দর সুগন্ধি ফুলের মধ্যে ছিল, বুঝলেন, ছিল কালসাপ। যেই লোকটা হাত বাড়াতে গেল সেই খালো সাপের ছোবল, হাতে না পায়ে না, একেবারে কোথায়? জিব্বায়।
5: তারপর তারপর কি হলো?
4: ভাইরা, সাপের ছোবলের বিষ থেকে বাঁচতে আমার কাছে আছে শিকড়, এই শিকড় হাতে বান্ধিলি বিষে কিছুই করতে পারবে না। নেন ভাই নেন নেন, মাত্র কত? ২ টাকা ২ টাকা ২ টাকা। হ্যাঁ, ২ টাকা। আচ্ছা, শিব সুগন্ধি তেল নেন ৫ টাকা শিশি, নেন ভাই নেন নেন।
2: কার কার লাগবে আওয়াজ দেন, শিকড় সুগন্ধি তেল নেন, আসেন আওয়াজ দেন, জায়গায় পৌঁছে দেওয়া হবে।
5: সাপুরে, জিউ ভাই সাপে কাটলে কোথায় বাঁধতে হয় বললি না?
4: কি আর কব পেয়াদা, জিভ ভাই সাপে কাটলি নিঘাত মৃত্যু, ওর কোনো বান্ধন নেই।
5: শালা বটপুর, এতক্ষণ সময় নষ্ট করে তোর ক্যানভাস শুনতে হলো, যা তোর তেল শিকড় নেব না বটপুর, আমি যাই।
4: যাও যাও।
2: উস্তাদ, শিকড় তেল তো তেমন বিক্রি হইল না, সব তো লোকজন দেহি ওই জহরের তাবুর দিকে ভিড় করতেছে।

0: Shankarayo Namo, Om Sri Shankarayo Namo, Om Sri Maheshwarayo Namo, Om Om Kring Dring কাল নাগিনীর ভাঙল ঘুম, মনসার ঘরে ফিরল জম, ওং শ্রী শিবায় নমো। ওং
1: জহর উস্তাদ, বিষধর সাপ ধরে তোমার মরণ হতে পারে।
0: মরণ তো আমার নিত্য সঙ্গী, কাল নাগ বিষ নাগ কালাজ পদ্মগোখ্র, কালকে উঠে বাস্তু সাপ, আর যত বিষধর আছে আমি কারণা ডরাই, আমি জহর সাপুড়ে, ভয় নাই ভয় নাই।
1: এই ঝাপি থেকে বের হলো, ওরে ওরে বাপরে, কত বড় সাপ!
0: এই দেখুন ভাই সব, এ কাল নাগ তীব্র বিষের ছোবলে, নীল বিষ, এক ছোবলেই মরণ। আমি আমি আজ এই সাপের দংশন হাতে নেব, মরণ হয় হবে।
1: কি সাংঘাতিক!

0: এই চবল মেরেছে, চবল দিছে, চবল দিছে, মানে
1: আহ আহ আহ।

0: বিষে নীল হয়ে গেছে গো জহরস্তাদ, নির্ঘাত মরণ, কাছে যেও না কেউ, সর্বনাশ।
1: আমি বিষ হজম করতে পারি। আমার কিছুই হয়নি।
0: আজব মানুষ তুমি জহরস্তাদ, আজব মানুষ তুমি।
1: ভাই সব, আমার কাছে আছে বিষ ঝাড়া শিকড়, দেহ বন্ধন করা তাবিজ। নিয়ে যান, নিয়ে যান, মাত্র 2 টাকায় নিয়ে যান, নিয়ে যান ভাই সব, দেহ বন্ধন করা তাবিজ।
0: আমাকে একটা দাও গো ওস্তাদ, সাপের বড্ড ভয় আমার বাড়িতে।
1: আচ্ছা আচ্ছা, এই নাও। আর কেউ নেবেন ভাই? হ্যাঁ দাদু ভাই, এই নেন, এই নেন। হ্যাঁ আর আপনার লাগবে? আচ্ছা এই নেন, নেন। আর যার যার লাগবে নিয়ে যান।
2: দেখলেন ওস্তাদ, দেখলেন জহর ওস্তাদের কষার কত বেশি, তার শেকড় তাবিজ সবাই নিচ্ছে।
3: আরে দুবলা, দেখতেছি তো, কালসাপের সবলও মরল না ওস্তাদ। 100 কালসাপের সবল খেয়ে অমর হবে, ওস্তাদ বিষ হজম করলো কি করে? হ্যাঁ আমার ব্যবসা তো লাটে উঠল।
2: কি আর করবেন ওস্তাদ,
3: জহর ওস্তাদ মরলেই আমি হব এই সাপুড়ে গোষ্ঠীর ওস্তাদ। জহর ওস্তাদের জন্য আমি কিচ্ছুই করতে পারতেছি না। লোকজন তারে ভয় করে, ভক্তি করে, দেবতার মতো ভালোবাসে, কিন্তু আমি এই বেদে পাড়ার সর্দার হতে চাই, বুঝলি বুঝলি দুবলা? কিন্তু কিন্তু দুঃখটা কোথায় আমি কিছুতেই পারি উঠতেছি না।
2: যতদিন ওই জহর ওস্তাদ আছে ততদিন সেই সর্দার থাকবে ওস্তাদ, বুঝলেন? কারো মাতব্বাড়ি এখানে টেকবে না। নে
3: তাই তো আমার শরীরে জ্বালা হয় রে দুবলা, জ্বালা হয়। জহর ওস্তাদ আমার 2 চোখের বিষ, এ বিষ কাল নাগের চেয়েও তীব্র। সারা শরীর আমার আগুন জ্বলে যায় দুবলা, আগুন জ্বলে যায়। মনটা চায় একটা ছুরি দিয়ে জহর ওস্তাদকে খতম করে দিই, কিন্তু পারি না, সময় সুযোগ হয় না, পারি না রে দুবলা, পারি না, পারি না।
2: শান্ত হন ওস্তাদ, আপনি শান্ত হন, আপনারও একদিন দিন আসবে নে।
3: আমি তো তারই অপেক্ষায় রে দুবলা, তারই অপেক্ষায়, আমি তারই অপেক্ষায় আছি।

0: এত ফল ফলাদি খাবার দাবার কাগে জন্যি জহর?
1: এইখানের বাইদে পাড়ার বাচ্চা কাচ্চারা খাবে। এই নে ঝুমর, বাচ্চাকেও খাবারগুলো দিয়ে দে। এ যা, সবাই মিলে খা। হাসলে কেন বুড়ো?
0: তোর ছেলে পুলে নেই, সংসার নেই, বিয়ে নেই, তোর আবার বাচ্চা কাচ্চার জন্য দরদ।
1: আমি এই বাইদে পাড়ার সর্দার, আমি সবারই ভালো মন্দ দেখবো, তাই তো হবে নাকি?
0: সে হবে, সে হবে। তাইলে বিয়ে করে ফেলা, বয়স তো তোর কম হলো না রে।
1: না ওস্তাদ, আমি ব্রহ্মচারী চিরকুমার, সংসার আমার জন্য হবে না। নারী সঙ্গ ত্যাগ করেছি, কোনো নারী আমার জীবনে আসবে না।
0: কেন আসবে না?
1: 98 বার আমার দেহে সর্প দংশন করাইছি, 100 বার সর্প দংশন করাইয়ে আমি হব অমর। আমি সর্পমন্ত্রে সিদ্ধ কাম হব, এই আমার জীবনের লক্ষ্য। নারী যদি আমার জীবনে আসে তাহলে আমার সাধনার পথে বাধা পড়বে, তাই মেয়ে মানুষ থেকে দূরে থাকতে চাই।
0: ভালো ভালো, দেখো কত দূর পারো। তবে তোমার রাশিতে তো তা বলতিছে না।
1: তোমার রাশিটাশি আমারে শোনায় না তো বুড়ো, আমি এইসব বিশ্বাস করি না। লোকের হাত দেখে পয়সা কামাও, লোকে তোমার ভবিষ্যৎবাণী মানতে পারে, আমি মানি না।
0: ঠিক আছে, তুমি সর্দার যা বলবে তাই হবে, চলি হে।
1: কি রে দুবলো, এত হাঁপাচ্ছিস কেন?
2: ওস্তাদ, ওস্তাদ, জেলে পাড়ার মিয়ার বেটারে সাপে কাটিছে।
1: তোর ওস্তাদ বিশুন রে পাঠা, আমি যাব না।
2: বিশুন ওস্তাদ পিস নামাতে চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। মিয়া কইছে তোমারে ডাকতি, জলদি চলো, বিষ নামতিছে না।
1: আচ্ছা ঠিক আছে, চল দেখি। দেখি, এই দেখি, আপনারা ভিড় কমান, এই একটু সরেন, সরেন তো। এই মা মেয়েরা সব দূরে চলে যান, কেউ কান্নাকাটি করবেন না। এই দেখি সর। হ্যাঁ, যা ভাবিছি তাই, এ কালকে উটির ছবল, পদ্ম গোখরোর বিষ, উঠলি দ্রুত ওঠে, নামলি দ্রুত নামে। এ কালকে উঠে খুব ধীরে ধীরে বিষ ওঠে, আবার ধীরে ধীরে নামে। কিন্তু এত দেরি করেছেন কেন আপনারা?
2: ও ওস্তাদ, এরাই মাঠের পাশে পড়ে থাকতে দেখিছে, হ্যাঁ কখন কাল সাপ ছবল মারিছে তাই এরা বলতে পারে না।
1: আচ্ছা দেখি, আমি দেখতেছি। এই সবাই সরে দাঁড়াও।
3: এখন এখন কি করব ওস্তাদ?
1: তুই হাত চালান দে, আমি মন্ত্র পড়তেছি। এভাবে না, এই এই এভাবে ধর। জয় মা তোর জয়, ক্ষয় নাই, ক্ষয় নাই, নাই ক্ষয় নাই ভয়, কালকে উটের বিষ তোর কাছে কিছু নয়। তুই মা মনসা, পাতালপুরী, জলপুরী, পাহাড়, সাগর, নদী, সব কাল সাপে তোর কাছে বস, বিষ নামে কালো বিষ, জহর অধম মা তোর কাছে, তুই বর দিস মা, তুই বর দিস।
3: ওস্তাদ, এই যে বিষ নামতেছে ওস্তাদ, বিষ নামতেছে।
1: এবার বিন বাজাতে হবে, কাল বিষের বিন, তুই বিষ ঝাড়তি থাক।
3: ওস্তাদ বিষ নামে গেছে ওস্তাদ। এই দুবলা, এই জলের ছিটা দে, জলের ছিটা দে।
1: জল ছিটা মুখে,
2: চোখ খুলেছে মিয়ার বিটা, চোখ খুলে গেছে, আরে বাইচে গেছে। ধন্য তুমি জহর ওস্তাদ, তুমি ধন্য।
3: হ্যাঁ ধন্য, ধন্য ওস্তাদ, ধন্য।

0: ঠিক ও জহর ওস্তাদ, কোথার থেকে আসলে তুমি?
1: গঞ্জে গেছিলাম।
0: তা তোমার তো পোষার ভালো, তা সাপ ধরা পড়ল?
1: না বুড়ো, মানিকতলার জঙ্গলে যাব কালকে, মন মতো সাপ পাচ্ছি না, ওখানে যদি পাই। আমার সাধনা হইল 100 ছবল নেব।
0: নাও তা একটা বিড়ি ধরাবা নাহি।
1: দেও ধরাই একটা।
0: এ না
1: বুঝলে ঘন্টা বুড়ো, আমার ধ্যান জ্ঞান ওই একটাই, মা মনসার বরে মন্ত্র সিদ্ধ হব, শরীরে বিষ নিয়ে বিষ বের করব, আমি আমি অমর হব।
0: তুমি অসাধ্য সাধন করবা দেখতাছি। আচ্ছা তুমি মরলি এই পাড়ার বাইদেগে সৎ রবে কিনা?
1: কেন ঝুমর, ও তো আমার একমাত্র শিষ্য, ওরে আমি তৈরি করব। বাপ মা মরা ছেলে, আমার কথায় ওঠে বসে। এখন নাবালক হলিও, বড় হলি আমি ওরে আমার পরে সর্দার বানাবো।
0: ঝুমর তো তোমার পাশে পাশে ঘুরে দেখতেছি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, এই বাইদেগে পাড়ার ভালো মন্দ তো তুমি বুঝবা সর্দার।
1: হ্যাঁ আমি যাই তালে বুড়ো।
0: আচ্ছা হাত দেখাবা নাহি জহর, কালকে সাপ ধরতে যাচ্ছ জঙ্গলে, তা একটু হাত দেখাও।
1: হাত তোমার খরিদ্দারদের দেখো বুড়ো, আমি ওসবে বিশ্বাস করি না গো।
0: আচ্ছা
1: না, এই মানিকতলার জঙ্গলতে একটাও কালসাপের দেখা পাচ্ছি না, ফিরেই যাই। আরে নদী দিয়ে ওইটা কি ভাইসে যাচ্ছে দেখি তো, কলার ভেলায় একটা মাইয়ে মনে হয় সাপে কাটিছে, তাই লোকজন নদীতে ভাসাইয়ে দিছে। কি করি, আমি তো মেয়ে মানুষ ছুই না, আবার আমি সাপুরে, আমার জাত ধর্ম সাপে কাটা রোগীরে বাঁচানো, বিষ ঝাড়ানো আমার পেশা, এখন কি করি? যাক নিয়ে আসি ভেলা বেলা, বাঁচাতে পারি কিনা দেখি। এ তো কালনাগের দংশন, বীজ মন্ত্র পড়তে হবে। জয় মা মনসা, জয় মা মনসা, আস্তিক মুনির মাতা মনসা দেবী, বীজ হরিনাম তোমার জগৎ জননী, দোহাই ওস্তাদের দোহাই মা মনসার, বীজ নাম জলদি কারাগ্যে হাড়ির জি চণ্ডীর আজ্ঞে, বিষ নাম বিষ নাম বিষ নাম বিষ নাম জলদি বিষ নাম। এই তো মরেছে, সব বিষ ছাড়িয়ে ফেলাইছি। কি ফুটফুটে সুন্দর মাইরে, 15-16 বছরের মাইডারে সাপে কাটল, যাক বাইচে গেছে। মা চোখ খোল, তোর বাড়ি কোথায়?
2: আমার বাড়ি কোথায়?
1: হ্যাঁ বল,
2: কই আছি আমি?
1: কি নাম তোমার, নাম বলো।
2: আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আপনি কে?
1: আমি জহর সাপুরে, সবাই আমারে জহর ওস্তাদ বলে ডাকে।
2: আমি কে?
1: নিজের নামও ভুলে গেছো, মনে হয় বিষের প্রভাবে স্মৃতিশক্তি একেবারে গেছে।
2: আমি কে? আমি এখন কোথায় যাব?
1: আরে কাইন্দো না মাইয়া, কাইন্দো না। কি করি, কারা এর বাবা মা জানি না, কোথা থেকে ভাসি আইছে তাও জানি না, কি করি এখন? আচ্ছা ঠিক আছে, চল মাইয়ে আমার বাড়ি, আমি তোরে ঘরে নিয়ে যাই, যা হবার পরে দেখা যাবে না। ওট আমার ধর, হাঁটতে পারবি না? থাক এই আয়, আমার কান্দে ওট। আরে কান্দিস না, আমি তোরে দেখাশোনা করব, চল।
2: ঠিক আছে।
1: একটা কথা, আমি তো নারী ছুই না, তবুও মানবতার দোহাই দিয়ে তোরে ধরলাম, কিন্তু সাপুড়ে বস্তিতে যখন একটা 15-16 বছরের মাইয়ে নিয়ে যাচ্ছি, শুনে লোকে কি বলবে? এক কাজ করি, তোরে ছেলে সাজাইয়ে নিয়ে যাই। আজ থেকে তুই আমার পোষ্য। তোর নাম দিলাম চন্দন। যা, তোর নাম চন্দন। কেউ নাম জানতে চাইলে বলবি তুই চন্দন।
2: ঠিক আছে। আচ্ছা, আমি তোমার কি বললে ডাকবো? বাবা?
1: না, বাবা ডাকবি না। আমি কারো বাবা না। তুই আমাকে ওস্তাদ বলে ডাকবি।
2: ঠিক আছে ওস্তাদ।

0: এ দেইছো তোমরা জয় রাস্তা কারে নিয়ে আইছে? এর নামই তো চন্দন।
1: হরস্তার তো রাজকুমার ধরে নিয়ে আইছে।
0: এই চন্দন, তুই কথা বলতে পারিস তো?
2: দেখ দেখ কেমন মেয়ে মানুষের মতো শরম করে।
0: আরে শরম কিসের, তুই তো মরদ মানুষ।
2: এই ছেলে আমার বন্ধু হবি?
0: এই তোর বাড়ি কোথায় রে, কথা বলিস না কেন?
3: এই তোরা ওকে বিরক্ত করিস না, যা তোরা। এই ওর কাছ থেকে সর। চন্দন তুই ঘরে যা।
0: এই এই এই এই চলো তোমরা চলো, সবাই চলো, যাও যাও যাও, সবাই ফাঁকা করো ফাঁকা করো, যাও।
4: জহরতার কোথা থেকে আসলা তুমি?
3: সাপ ধরতে গেছিলাম, পালাম না। এই তুমি আবার নেশা করিছো বুড়ো?
4: নেশায় বড় শক্তি রে জহর, ভূত ভবিষ্যৎ সব একেবারে দেখা যায়।
3: তুমি এই বয়সে এক হাত পরে কি আছে তাই পরিষ্কার দেখো না, তুমি দেখবা ভবিষ্যৎ।
4: আচ্ছা জহর, তুই একটা ছেলে রে কোন থেকে ধরি আনলি শুনলাম?
3: ধরি আনিনি, পাইছি। জঙ্গলে সাপ ধরতে গিয়ে দেখি নদী দিয়ে একটা সাপে কাটা রোগী ভেলায় ভাসতেছে, নদীর পাড়ে তুলে এনে বিষমুক্ত করে বাঁচালাম। তারপর চেতনা আসার পরে কিছুই বলতে পারল না, কোথায় তার ঘর বাড়ি, তাই মায়া হলো। মায়া হলো বলে ছেলেটারে সঙ্গে নিয়ে আসলাম।
4: পৃথিবীটা বড্ড মায়ারে জহর, আমরা খালি চোখে দেখি তো সব সময় সবকিছু হয় না, আবার যা দেখিতে পাই না তাই হয়ে যায়।
3: তোমার রহস্য ভরা কথাবার্তা আমার বুঝে আসে না বুড়ো, আমি চললাম। কি রে, এই দেখ তোর জন্য নতুন জামা আনেছি, দেখ দেখ।
2: তাই ওস্তাদ, দেখি দেখি।
3: এ কি রে, তুই মুখে কি মাখিছিস, ঠোঁট এত লাল কেন, পান খাইছিস নাকি?
2: না ওস্তাদ।
3: তোর ঠোঁট লাল, লিপস্টিক মাখিছিস, কথা বল, মুখ বন্ধ কেন, এই কথা বল, লিপস্টিক পাইছিস কই?
2: এই মানে?
3: মানে কি রে, কথা বল, মারব কলম, বল কই পাইছিস?
2: ফেরিওলার কাছ থেকে কিনিছি।
3: কি বললি, লুকায় লুকায় লিপস্টিক কিনিছিস? তুই ভুলে যাস কেন, তুই ছেলে হয়ে থাকবি, আর এত সাজাগোজা করেছিস কেন?
2: আমার সাজগোজ করতে ভালো লাগে ওস্তাদ।
3: এক কিল দিয়ে তোর সাজগোজ বাইর করবানি, এসব মুছে ফেলা, মুছে ফেলা। দেয়ালেরও কান আছে, কেউ শুনে ফেললি বিপদ হবে, তোরে যে ছেলে বানাই রাখিসি এত বছর তা ফাঁস হয়ে যাবে। যা যা সাজগোজ সব মুছে ফেল।
2: ঠিক আছে আমি যাচ্ছি।
3: হ্যাঁ তাই যা, বিয়ের বয়স হয়ে গেল এখনো তোর কাণ্ড জ্ঞান হলো না।
2: কিরে চন্দন, মন খারাপ কেন তোর? এমনি চোখ ফোলা ফোলা কাঁদছিস তুই? তুই পুরুষ মানুষ, মায়েগে মতো কান্দিস কেন? জহর ওস্তাদ তোর গাল মন্দ করিছে নাকি?
5: হ্যাঁ রে,
2: ওস্তাদ রাগী মানুষ কিন্তু তার মনটা খুব ভালো, তার মতন সর্দার পাওয়া তো ভাগ্যি।
5: তোরে কইছে?
2: যা বাদ দে, তুই গাল ভার করে থাকলে কিন্তু ভালোই লাগে, চেহারা সুরত মায়েগে মতন, তোর মতন ছেলের সাথে যে কেউ চাবে প্রেম করতি। তোর দাড়ি গোফ ওঠে না কেন রে, মাকুন্দ নাকি তুই?
5: ফাজলামি করবি না কলম, আমি এখন গেলাম রে।
2: আরে দাঁড়া না, মজা করতেছিলাম। তোর হাত এত নরম রে চন্দন, তোরে উপরওয়ালা খুব নরম কাদা দিয়ে বানাইছে রে।
5: আমি উঠি রে।
2: যাবি? আর একটু থাক না, তোর সাথে গল্প করতে আমার বড্ড ভালো লাগে, তোর কথা কত নরম, আমার মনে হয় কবিতা পড়তেছিস।
5: যা,
2: লজ্জা পেলি নাকি? লজ্জা তো নারীর ভূষণ। এ চন্দন, বারুনীর মেলা বসেছে, এবার যাবি নাকি?
5: এখন বলতে পারতেছি না, জহর ওস্তাদ যাতে দিলে যাব। আচ্ছা আমি যাই রে।
2: কই যাইস?
5: ঝুমুরের সাথে কথা আছে রে, তাই চললাম।
2: আমার চেয়ে তোর বন্ধু ঝুমুর আপন বেশি না রে? যা, কাল কিন্তু আসবে, মেলায় যাব।
5: আচ্ছা।

0: এত নাস্তি নাস্তি কনে যাচ্ছিস মৌটুসি?
1: তা তোরে বলবো কেন তেতুল?
0: আমি জানি কনে যাচ্ছিস, চন্দনের কাছে তো।
1: তাতে তোর কি আসে যায়?
0: আসে যায় রে, আসে যায়। আমি তোরে ভালোবাসি মৌটুসি, তুই তো বুঝলি নে।
1: কিন্তু তোরে তো আমি ভালোবাসি না।
0: তুই চন্দনের রূপ দেখে পাগল হলি?
1: না না, পাগল হইনি। ও তুই বুঝবি না।
0: আমি বুঝি, তুই নিজের জাত পাত থুয়ে ভিনদেশীর প্রেমে মজিছিস।
1: তুই ভুল বললি।
0: আমি ঠিকই বলেছি, চল আমার সাথে, চল গল্প করব, চল তো।
1: হাত ছাড় তো, তোর সাথে আমার কোনো কথা নেই।
0: যা যা, পরে দেখবানে তোরে।

0: এই দেখলেন বাংলার বিখ্যাত ঝাপান খেলা, সাপিতে সাপিতে খেলা, মরণ বিন মরণ সবল। ভাই সব, এখন জহর ওস্তাদ বিষধর কালনাগির সবল খাবে। আপনারা একটু জায়গা দেন, একটু পিছনে সরে যান। এই ভয়ঙ্কর বিষাক্ত সাপ, এক সবলে মরণ নির্ঘাত, সরে যান। দেখেন ভাই, দেখেন জহর ওস্তাদের খেল দেখেন।
1: আয় আয় আমার কালনাগ, আয় আয় মা মনসার দোহাই, লক্ষ্মীন্দরে বিষ ছবল দিশ, আবার নিজে শুষে নিয়ে যা, পাতালে সাগরে জলে জঙ্গলে যেখানে যাস তোর বিষ বান, মানুষের দুশ্মনের খাস তোর মায়ের দোহাই তুই কালনাগ, কালে বিষ অন্তরে দাগ, আয় কালনাগ আয় আয় কালনাগ আয় আয়।
0: এইবার ঝাপি থেকে বের হবে সাপ, ভয়ঙ্কর কালনাগ। এই যে এই বের হইছে,
1: মা মনসার দোহাই তোর, হা রেখা বক্ষিলা রেখা, দুর্জন দুশ্মনের রেখা, এবার এবার আমি বিশ ছবল নেব, এর আগে 98 ছবল খেয়েছি, আমার এবার হবে 99টা ছবল, আমার শরীর বন্ধক মন বন্ধক মায়ের চরণে, কালনাগ তোর মা মনসার দোহাই দে, বিশ পান ছবল দে, মরণ ছবল দে।
0: ওস্তাদ বিষে নীল হয়ে গেছে, ওস্তাদ ওস্তাদ সাপটারে ধরে বসে পড়েছে।
1: তীব্র বিষ ঝুমর, তুই বিন বাজা, আমি মন্ত্র পড়ব।
0: জি ওস্তাদ।
1: ওম মায়ের কসম, ওম দোহাই মা মনসা, দোহাই।

0: আমি ঠিক আছি, বিষ কেটে গেছে, আমি আমি বিষ হজম করেছি।
1: ভাই সব, এসব জহর উস্তাদের জন্য কিছুই না, 99টা কাল নাগের বিষের সবল সে হজম করে ফেলিছে, কিন্তু আমার ওস্তাদ অক্ষত।
2: এক মুহূর্তে মনে হচ্ছিল ওস্তাদ মনে হয় মরে যাচ্ছে, বিষে নীল হয়ে গেছিল।
3: আরে এটা তো জহর ওস্তাদের জন্য কিছুই না, সে এর আগে 98টা সাপের বিষ হজম করিছে।

0: কনে যাও মৌটুসি,
1: পথাগুলাই দাঁড়ালি কেন? পচ্ছা,
0: তুই আবার ওই চন্দনের কাছে যাচ্ছিস? রাঙা চামড়া পাইয়ে আমারে ভুলে গেছো তাই না?
1: বাজে কথা বলবি না তেতুল।
0: বাজে কথা না রে, তোরে ওর সাথে বেশি মেলামেশা করতে দেখতেছি।
1: দেখ তেতুল, তোর নাম যেরকম তেতুল, কথাও তেতুলের মতন টক, কোনো রস মিঠে নেই। পচ্ছাড়, নইলি
0: না হলে কি করবি? হ্যাঁ,
1: তোর বাপ বিষ্ণুস্তাদের কাছে নালিশ করবো।
0: করকে যা, আমার আসে যায় না। তুই ধারে বাড়ির মানুষ, তুইয়ে ভিনগায়ের অসেনা অজানা এক পোলার সাথে মিলতিছিস, এটা ভালো হবে না বলে দিচ্ছি।
1: তুই যা তো সর সামনে থেকে।
2: জয় মা! দেখিস আমারে মা, আমার 100 সাপের বিষ সাধনা যেন সফল হয়। দেখিস মা, দেখিস মা, ওং শ্রী শিবায় নমো, ওং শ্রী শঙ্করায় নমো।
3: চন্দন, তুই কি খেয়ে নিছিস?
4: হ্যাঁ ওস্তাদ, তোমার ভাত বাইরে রাখছি, তুমি খেয়ে নাও।
3: হ্যাঁ বসি। তুই ওষুধটা খাইছিস তো?
4: হ্যাঁ খাচ্ছি।
3: মিথ্যে নাকি সত্যি কথা?
4: সত্যি কথা।
3: দেখিস আবার অবাধ্য হোস না, তুই ছেলে হয়েই থাকবি।

0: কিরে ঝুমরো, জহর ওস্তাদের চেলা, তুই দেখতেছিস চন্দন রে একটা বাঁশি কিনে দিছিস, বাঁশি বাজানো শিখাবি ওরে। আরে ভিনদেশিটার উপর তোর খুব মায়া না রে?
1: তাতে তোর সমস্যা কি?
0: আজকাল মৌটুসিও চন্দনের সাথে খুব পীড়িত করতেছে।
2: মুখ সামলায় কথা বলতে তুল।
0: কেন, সত্যি বললি মুখ জলে না রে? ঝুমরো বাঁশি ফোকা শেখাচ্ছে, মৌটুসি প্রেম শেখাচ্ছে, বারে বা মায়ের সে মাসির দরদ, বাপ মার ঠিক নেই যার।
1: তোর কি রে তেতুল? হ্যাঁ, তাতে তোর কি?
0: আমার ইচ্ছা আমি কব, তুই বেটা কিসের পুত?
1: মুখ সামলে কথা কও, নলি
0: নইলে কি করবি, কি করবি? হ্যাঁ এই কি করবি?
1: তবে রে
0: আমার গায়ে হাত, এই নেই,
2: কি করিস, কি করিস,
0: এই নে খুশি,
2: মারামারি থামা, মারামারি থামা, গোলমাল করিস না।
3: চন্দনের জামা ছিঁড়ে গেছে, মাথার গামছা পড়ে গেল, এই মেয়েদের মতো ওর মাথা চুল।
0: তাই তো রে, চন্দন তো ছেলে না?
2: চন্দন তোর লম্বা চুল, তুই মেয়ে, গামছা পেঁচিয়ে রাখতিস, নে নে চন্দন নে, ওর না নে, এ তোমরা সরো সরো, চন্দন চন্দন সরিয়া আয় আমার কাছে।
4: এই সব তামাশা দেখতেছিস, এত গোলমাল কিসের? এ কি চন্দন, তুই মাথা খালি কেন? সর্বনাশ তোর আসল।

0: চেহারা লোকে দেখে ফেলিছে। এই চুপ করো সবাই, আয় চন্দন আমার সাথে ঘরে চল, সরো, এই সরো, তোমরা পথ ছাড়ো।
1: এ কি চন্দন মেয়ে ছিল? এতদিন জহর উস্তাদ তারে ছেলে সাজায় রাখছিল।
2: হ্যাঁ রে, আমি তো তাজ্জব বইনে গেছি, আমরা জানতাম চন্দন ছেলে।
3: এতে অবাক হবার কিছু নেই, জগতে নারী পুরুষ বিধাতার দান।
1: তুমি কি আগের থেকে জানতে ঘন্টা বুড়ো?
3: আমি জানার কে রে, সবই তারই খেলা, তারই খেলা।
0: এই কোথায় যাচ্ছিস?
2: বাইরে পানি আনতে।
0: যাওয়া লাগবে না, তোর আসল রূপ প্রকাশ পাইছে, সব সময় ঘরেই থাকবি।
2: ওস্তাদ,
0: কোনো কথা না, আমি বাইরে যাচ্ছি, তুই ঘরে থাক, আমার হুকুম।
4: চন্দন, চন্দন, ঘরে আছিস? আহা, কান্দিছিস কেন? কান্দিস না সই, এই দেখ তোর জন্য শাড়ি কাপড় আনিছি, পর তো এতদিন তোরে ছেলে সাজে থাকা লাগছে, আজ থেকে তুই তোর রূপেই থাকবি।
2: ঝড়স্তেদ আমাকে ঘর থেকে বের হতে দেবে না।
4: দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে, আমার কথা শোন, ঝুমড়ো নদীর ঘাটে তোর জন্য অপেক্ষা করছে, যাবি তুই?
2: হ্যাঁ যাব, তুই একটু দাঁড়া, আমি তোর দেওয়া শাড়ি কাপড় পইরে নেই।
4: আচ্ছা নে, তাড়াতাড়ি পর।

0: চন্দন, তুমি আইছো?
1: হঠাৎ তুই থেকে তুমি,
0: কি অপরূপ সুন্দর তুমি! এই রূপ যৌবন এতদিন কোথায় লুকায় রাখছিলা চন্দন? রমণী, তোমার আমার মনে ধরেছে, কি করে যে বলি মনের কথা!
1: আর বলা লাগবে না ঝুমড়ো, আমিও তোমারে ভালোবাসি। সেই ভালোবাসা এই বিশাল আকাশের চেয়ে বড়। এতদিন বলতে পারিনি তোমারে। চলো না ঝুমড়ো, আমরা বিয়ে করে ফেলি।
0: না, জহর ওস্তাদ মেনে নেবে না আমাকে ভালোবাসা।
1: ওস্তাদের পরোয়া করি না। চলো না আমরা দুজন পালিয়ে যাই।
0: ভয় হয় চন্দন, ভয় হয়, তোরে হারাই না ফেলি। আমিও চাই তোরে নিয়ে দূর দেশে চলে যাতি।
1: ঝুমড়ো,
0: আমার চন্দন,
1: আমি এখন যাই। ওস্তাদ আমারে না পেলে তুলকালাম কাণ্ড করবে। যাই রে ঝুমড়ো, আমি যাই।
0: যাও, সাবধানে যাইও।
2: চন্দন,
1: এ কি মৌটুসি?
2: আমি সব শুনেছি, ভয় নেই, আমি তোদের ভালোবাসায় বাধা দেব না রে।
1: তুই আমার প্রাণের সখী রে মৌটুসি, তুই হারানো আমার আপন বোন।
2: চিন্তা করিস না চন্দন,
1: বকে আয়, তোর উপর আমি ঋণী হয়ে থাকব।
2: চন্দন,
3: কোথায় গেছিলি চন্দন?
1: বাইরে ওস্তাদ।
3: তোরে মানা করিসি না ঘর থেকে বের হতি? শুনিস নি কেন? জবাব দে, বল।
1: আমার কি কোনো স্বাদ আল্লাহ থাকতে পারে না ওস্তাদ?
3: আমার কথাই তোর শুনে চলতি হবে।
1: কেন ওস্তাদ, আমি মেয়ে মানুষ বলে সব মানতে হবে?
3: চন্দন, চন্দন, তুই আমার, একমাত্র আমার।
1: ছাড়ো ওস্তাদ, ছাড়ো, এইভাবে চড়াইয়া ধরো না আমারে।
3: না না, তোরে ছাড়ব না, আমি কোথাও যাতি দেব না। পায়ের শিকল পরাবো, পাকনা কাইটে রাখবো, দরকারে বশীকরণ করব, তাও তোরে কিছুতেই ছাড়ব না। চন্দন, তুই আমার, একমাত্র আমার।
1: ওস্তাদ, ছাড়ো আমারে, ছাড়ো। তুমি ব্রহ্মচারী, তোমার সিদ্ধ লাভের বাসনা তুমি ভুলে গেছো। তুমি মা মনসার দাস, তোমারে 100 নাগের বিশের ছবল ধারণ করতে হবে। তুমি তোমার তপস্যার ধ্যান ভাঙিয়ে ফেলিছো, কোথায় এখন তোমার নাগ মন্ত্রের সাধনা?
3: কি বললি? আমি তপস্যা ধ্যান ভাঙিছি? মিথ্যে কথা, আমার লক্ষ্য আমি পূরণ করবই। খুব খুব ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে। মা, মা, ওই মা মনসা দেবী, ক্ষমা করো, আমারে ক্ষমা করো মা, আমি ভুল পথে গেছিলাম। আমার আমার ধ্যান জ্ঞান তুই তো সব মা, আমার সিদ্ধি লাভ করতে হবে। সিদ্ধি লাভে আজই আমি সাপের 100 ছবল নেব। মন্ত্রপুত করো মা, সিদ্ধ করো আমায়, আমারে সফল করো মা। আজ রাতেই মা, আজ রাতেই আমার ব্রত পালন করব, 100 নাগের ছবল নেব মা, আমারে সফল করো মা, আমারে সফল করো মা, আমাকে সফল করো মা। ওম শ্রী শিবায় নমো, ওম শ্রী শঙ্করায় নমো, ওম। সফল করো মা, সফল করো, সফল করো মা, সফল করো।
4: জহরস্থান, শিষ্য ঝুমড়ো পড়াইছে, ভৌটুসি তাদের পড়াতে সাহায্য করিছে।
3: কি শুনালি বিশুন, ঝুমড়ো আস্তিনের সাপ, চন্দন নিয়ে পালাইয়ে গেলি, আমার চন্দন রে নিয়ে গেলি ঝুমড়ো। কোথায়, কোথায় তারা, কোথায়, কোথায় পালাইছে?
4: ওস্তাদ, সব তল্লাটে খবর লাগাইছি।
3: চন্দন রে ফিরিয়ে আন, চন্দন রে যেভাবেই হোক ফিরিয়ে আনা চাই। যা, সব জায়গায় খবর দে, জঙ্গলে লোক পাঠা, যে করেই হোক ওদের খুঁজে বের করতেই হবে।
4: হ্যাঁ করতেই হবে।
3: চল চল আমার সাথে চল।
4: হ্যাঁ উস্তাদ চলো চলো যাই চলো।

0: এই যে ঘন্টা বুড়ো, তুমি তো জ্যোতিষ, গ্রহ নক্ষত্রগুনে বলো তো ঝুমরো আর চন্দন কোন দিকে পালাইছে? ওদের ওদের আমার চাই।
1: শান্ত হও, শান্ত হও, ক্রোধ নিবারণ করো।
0: তুমি জানো না ঘন্টা বুড়ো, আমারই শিষ্য ঝুমরো চন্দন রে নিয়ে পালাইছে। ওদের একবার হাতে পালি, আমি দুধ কলা দিয়ে কালসা পড়ছিলাম, আমারই অবাধ্য হলো।
1: ওরে ওরে, এ যে শিবের কান্ধের সাপ, মনসা দেবী কি বশ মানে?
0: এখন এখন আমি একটা ব্যবস্থা করব। আমি ঘরে যাই, আমি ঘরে যাই এখন। এই সেই বিষধর কালসাপ, তোরে আনছিলাম 100 সাপের ছবল বিষ বুকে ধরবো বলে, কিন্তু আমার জেদ তোকে অন্য কাজ করাবে। কালনাগ মহাকাল মন্দিরে নিয়ে যাব, তোকে মন্ত্রপুত করাবো আগে। চল চল মহাকাল মন্দিরে চল।

যা যা কাল সাপ যা, দিলাম মন্ত্রপুত করে দিলাম, যা কাল নাগ যেখানেই ঝুমরে পাবি ছবল মারবি, যা যা এখনই চলে যা।

0: ঝুমরু, এ দ্বীপে আমরা দুজনে অনন্তকাল বাস করব, কেমন হবে বলো?
1: কেবল তুমি আর আমি, পৃথিবীর কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমরা জনম জনম দুজনের।
0: আমার তোমার বুকে মাথা রেখে কেবল স্বপ্ন দেখতে মন চায় রে, মধুর স্বপ্ন। আমাদের সংসার হবে,
1: এইখানে আমরা ঘর বানাবো, এখানে ক্ষেত হবে, বড় করে ঘর বানাবো তুই আর আমি।
0: আর ঘরের দাওয়ায় বসা সারা বিকেল গল্প করব, কি বলো? কি হলো তোমার? কি কাল নাকে ছোবল মারিছে? এত জহর ওস্তাদের কালকে ধরা সেই সাপটা, সর্বনাশ! এখন কি হবে? সাপ তো পালাইয়ে গেছে ঝুমরো।
1: বুকের ছাতি ফেটে যাচ্ছে তীব্র বিষে। চন্দন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না চন্দন। তুই আমার কাছে থাক চন্দন।
0: আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমারে আমি মরতে দেব না, কিছুতেই না। আমি এখনই জহর ওস্তাদের কাছে যাচ্ছি, এখনই যাচ্ছি
1: চন্দন।

0: কি জন্যে আইসিস মুখ পুড়ি, শান্তি হয়নি তোর?
1: ওস্তাদ, পায়ে পড়ি তুমি তোমার মন্ত্র পড়ো। ঝুমরকে কাল নাক দংশন করিছে, তারে ফিরাইয়া দাও তুমি।
0: পায়ের ধার থেকে সর।
1: তুমি আমার ঝুমরোর প্রাণ ভিক্ষে দাও। ও যদি প্রাণে বাঁচে তাহলে আমি কথা দিচ্ছি, ওর প্রাণের বিনিময়ে আমি আমার সব কিছু তোমারে বিলাইয়া দেব, সব। আমি তোমার গোলাম হয়ে থাকবো, আমার সব তোমারে বেচা দেব। তুমি ঝুমরোর প্রাণ বাঁচাও।
0: চল তাহলে, নিয়ে চল আমার ঝুমরোর কাছে, তোর কথা কিন্তু মনে রাখবি।

0: এই তো কালনাগ ফিরে এসেছে। নে কালনাগ, এখন তুই ঝুমরোর দেহের বিষ ফিরিয়ে নে। তোর মহাদেবের দোহাই, মা মনসা দেবী বিষ হরি, মা মনসা জগৎ জননী, বিষ নাম, বিষ নাম, বিষ নাম।
1: হে তো কালনাগ ঝুমরোর দেহ থেকে বিষ শুষে নিচ্ছে। ঝুমরো চোখ খোল, দেখ ঝুমরো।
2: চন্দন তুমি আইসো? কি জ্বর উস্তাদ, তুই
1: বেঁচে গেছিস, আমি খুশি। এখন সামনে থেকে চলে যা, তুই অনেক দূরে চলে যা, আমি আর তোর নেই রে ঝুমরো, তোর নেই।
2: কি কি বলিস চন্দন, তোরে সারা বেশি কি লাভ আমার? আমার মরণই তো ভালো ছিল, কেন বাঁচালি আমারে?
1: আমি ওস্তাদরে কথা দিছিলাম, তোর প্রাণের বিনিময়ে আমি তার, তুই চলে যা।
2: না না, এ হতে পারে না, এ হতে পারে না চন্দন। এ কি বললি আমারে, এ কি বললি তুই?
1: চলে যা।
0: এই কালনাগ, এবার শেষ কাজটা করে যা, আর আমার বুকে ছবল মার, আর আমি বিষে নীল হব। বিষের জ্বালা,
1: কি করলে ওস্তাদ, তুমি নিজের বুকে ছবল খাইলে?
2: ওস্তাদ ওস্তাদ, কি করলে তুমি? বিষে নীল হয়ে গেছে ওস্তাদ, কি করলে তুমি, কি করলে? এ বিষ যে ভয়ঙ্কর।
0: ঝুমরো, শিগগিরই চন্দন নিয়ে চলে যা, একে আমার সামনে থেকে নিয়ে যা, এই জঙ্গল থেকে নিয়ে যা, এই দেশ থেকে নিয়ে যা।
2: কি বলতিস ওস্তাদ?
0: আমি আমি বিষ হজম করব, এই আমার 100তম শেষ সাপ। এরপর আমি মন্ত্র পড়ব, মেয়ে মানুষের সামনে মন্ত্র নষ্ট হয়, একে নিয়ে তুই চলে যা ঝুমরো।
2: ঠিক আছে ওস্তাদ, চল চন্দন।
1: ওস্তাদ
0: চলে যা তোরা, আমার সামনে থেকে যা, আমি নাগ মন্ত্র পড়ব।
2: যাই ওস্তাদ, চল চন্দন।
0: যা।

ওরা ভাবছিস নাগ মন্ত্র পড়ে আমি বেশ মুক্ত হব। না না, এবার মন্ত্র আর সাপের মন্ত্র না, এইবার এইবার আমার মন্ত্র। আমি এই মরণছ বলে মরব, বিষে নীল হব, নীল দংশনে হবে মৃত্যু। সমস্ত যন্ত্রণার অবসান হবে, সর্বশান্ত জীবন আমার। কোথায় মরণ? নীল অমৃত পান করছি, শিবশম্ভু শিবশম্ভু শিবশম্ভু।

এতক্ষণ সাপুড়ে নাটকের অভিনয় শুনলেন। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ জি এম নাজমুস সাদাত। এতে বিভিন্ন চরিত্রের উদ্যান করেছেন জহুর মোহাম্মদ সাইফুল আলম বাদশা, ঝুমরু রিপন আহমেদ, চন্দন সুলতানা ফারহাদ, মৌটুসী হোসনেয়ারা খাতুন মীরা, তেতুল পার্থপ্রতিম দাস, দুবলা শঙ্কর কুমার সাহা, পেয়াদা শেখ মঞ্জুরি মাওলা, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, বিশুন চরিত্রে অভিনয় ও সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাটকটি প্রযোজনা ও ঘণ্টাবুড়ো চরিত্রে অভিনয় করেছেন নাসির জাবেদ। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানী হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না, দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো, সরকারকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তাড়াহুড়ো করে গুম খুনের লোক দেখানো বিচার করতে চায় না সরকার। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের ভুক্তভোগীরা যেন প্রতিকার পান সে ব্যবস্থা করা হবে আইনে। তিনি বলেন, কোন ব্যক্তি পাঁচ বছরের বেশি গুম থাকলে তার সম্পত্তি ওয়ারিশ পাবে। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে গুম ও নিখোঁজের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল শুধু একটি বন্দর প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, দেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 trillion উন্নীত করার লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী সরকার। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন উসমানের সঙ্গে বৈঠকে কথা বলেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় 10,000 কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে 768 জনে দাঁড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত অন্তত 752 জন নিহত হয়েছেন এবং 2,500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালে প্রায় 20,000 নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পৌঁছানোর চেষ্টা করছে। এদিকে ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য $36 লাখ বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত 10,000 পরিবারকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই শোনাব কাজের মেয়ে ছবির গান কনক চাঁপা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে হৃদয়ের আয়না ছবির গান আপনাদেরকে শোনাবো আগুনের কণ্ঠে।

ওইজাত মুখে যেন লাগে না গ্রহণ। শুনবো এখন এই গানটি ইন্দ্রকিশোরের কণ্ঠে, ছায়াছবি বীর ফুল।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে

0: হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
2: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান এবং পাশাপাশি শুনছেন বিভিন্ন বিষয়ে তথ্য। এবারে আপনাদেরকে সবশেষ গানটি শোনাব, যেটি নেওয়া হয়েছে ভণ্ড ছবি থেকে। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, তন্নি, এন্ড্রু কিশোর এবং ডলি সায়ন্তনী।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি একটি হামদ।

আল্লাহকে শুনে হামদ শুনলেন। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ে না যে আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ছড়ে পড়ে যেমন গাছ হতে পাতা ছড়ে পড়ে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময় এবং তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আল্লাহ পাকে শানে হামদ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Naushin Farhan Noor. President Mirza Fakhrul Islam Alamgir has said all criminals involved in enforced disappearance will be brought to justice no matter how powerful they are. He said this while addressing an event marking the International Day of the Victims of Enforced Disappearance as the chief guest at the Bangladesh-China Friendship Conference Center at Sherbanganagar in the capital today. The president said there would be no more Ainaghar in the independent Bangladesh. All scopes of returning fascism to this country will be permanently closed, he added. Mirza Fakhrul Islam Alamgir urged the government to stand beside the victims and the families of enforced disappearance by ensuring their dignity, social security, health care, education, livelihood and rehabilitation. At the event, Law Minister Mohammad Asaduzzaman said the government does not want to make rush to the trial of enforced disappearance. He said the trial is being taken forward through a process to ensure justice. At the program, Home Minister Salahuddin Ahmed said, provisions will be made in the law so that the victims of enforced disappearance get justice. He said, if a person is missing for more than 5 years, his property will be inherited by heirs. Among others, Liberation War Affairs Minister Ahmed Azam Khan and State Minister Ishraq Hossain spoke on the occasion. At the onset of the program, a documentary film was shown to the victims of enforced disappearance and extrajudicial killing. Some relatives of the victims of enforced disappearance expressed their feelings and delivered heartfelt speeches. The setting of third sessions of the 13th Jatiya Sangsad resumed this afternoon with Speaker Hafizuddin Ahmed Bibikrim in the chair. The day's proceeding began with recitation from the Holy Quran. The House was in a break for Asr prayer when reports last came in. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chaudhry laid the foundation stone of Laldia Container Terminal at Pottinga in Chattogram today. The terminal is being constructed to increase the capacity of Chattogram ports, modernize it and make the country's foreign trade more dynamic. At the inauguration ceremony, the finance minister said Laldia Container Terminal will open new opportunity for logistic, trade facility and the economic development, helping lay the foundation for the Chattogram to emerge as a regional logistical hub. Local Government, Rural Development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said the government is keen to take the existing friendly relation between Bangladesh and Malaysia to a new height. He said this at a meeting with the Malaysian High Commissioner to Bangladesh Mohammad Saleh Uthman at the Secretariat today. The minister stressed the need to enhance the cooperation between the two countries in various fields including the manpower export, renewable energy, infrastructure, education, health and trade. After the meeting, State Minister for Local Government, Rural Development and Cooperative Ms. Shah-e-Alam informed the newsman that Malaysia will hire about 2 lakh workers from Bangladesh in the next 6 months. Among them, about 10,000 workers will have the opportunity to go free of cost. The death toll from the devastating floods and landslides in Nepal and Tibet has risen to 768 with more than 3,000 people still missing. According to the Nepal's disaster management authorities, at least 752 people have been killed in the country while more than 2,500 remain missing. Meanwhile, Chinese state media reports that 16 people have died and 546 are still missing in Tibet. Nearly 20,000 security personnel have been deployed to search for the missing and carry out the rescue operation. Rescue teams are continuously their efforts to reach remote and badly affected areas. Meanwhile, the United States has announced more than $3.6 million in humanitarian assistance for the people affected by the disaster in Nepal. The U.S. aid will also provide emergency food assistance to 10,000 affected families for up to 3 months. cricket, and Bangladesh will take on Indonesia in the Women's Asian Cup T20 cricket tournament in Dubai tomorrow. The match will start at 8:30 p.m. Bangladesh time. Meanwhile, India will face Thailand in the tournament at the same venue at the same time today. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over the Northwest Bay and adjoining West Bengal, North Orisha coast. It is likely to move to the west and northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-easterly gusts or squally wind at a speed to 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজুম মনিরা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল শুধু একটি বন্দর প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, দেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 trillion উন্নীত করার লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মানের বন্দর ব্যবস্থাপনায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী সরকার। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী দুদেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় 10,000 কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল, সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ ও হালাল ফুড খাতে প্রায় $2 million বিনিয়োগ করবে। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার চলমান উদ্যোগে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রামের মিরসরে বেবজা অর্থনৈতিক অঞ্চল একে এলএডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে $15.91 million বিনিয়োগ করতে যাচ্ছে ইকোলাইট লিমিটেড। সম্প্রতি বেবজা কমপ্লেক্সে বেবজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি বছরে 60 লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট সহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। প্রকল্পটি চালু হলে 306 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 49টির, কমেছে 309টির এবং অপরিবর্তিত ছিল 34টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট কমে অবস্থান করছে 5,614 পয়েন্টে। ডিএসইতে আজ 518 কোটি 3 লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 467 কোটি 1 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৬৫ ক্রয় ১২২.৬৫ ইউরো বিক্রয় ১৪৪.৬৮ ক্রয় ১৪২.৫ পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯.৫ ক্রয় ১৬৫.৯ দিরহাম বিক্রয় ৩৩.৮৩ ক্রয় ৩৩.২৩ কুয়েতি দিনার বিক্রয় ৪০৫.৫ ক্রয় ৩৯৭.৬৪ সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৫ ক্রয় ৯৫.৬৯ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৯০ ক্রয় ৩০.২৮ এবং থাই বাত বিক্রয় ৩.৭৫ ক্রয় ৩.৬৮ বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: সুধী শ্রোতা, শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। কথা বলছি আমি মোহাম্মদ নাজমুল আলম, কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক। আমার সাথে দুজন শিক্ষার্থী রয়েছে।
1: আমার নাম আয়েশা আক্তার, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।
2: আমার নাম নাফিস মেফুস, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন দশম শ্রেণীর ছাত্র।
0: ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সম্পর্কে। এবং এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেসব বিষয় নিয়ে আজকে শিক্ষার্থী বৃন্দ আমরা আলোচনা করব। আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যেসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারব সেগুলো হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন এবং ডিলিট সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারব, কম্পিউটার তথ্য এবং সফটওয়্যারের নিরাপত্তায় পাসওয়ার্ড ও অ্যান্টিভাইরাসের ব্যবহারের গুরুত্ব আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এছাড়া সাধারণ ও যোগাযোগ সাইটের মধ্যে তফাত, অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক প্রভাব, সফটওয়্যার পাইরেসি ও কপিরাইট আইন এবং কম্পিউটার ট্রাবল শুটিং সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে বিস্তারিত জানতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েই। প্রথমে আমরা এই অধ্যায়ে যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ের মধ্যে প্রথমে একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে, যেমন ধরো তোমার এক বন্ধু প্রায়ই কম্পিউটারে গেমস খেলে, এতে তার কি কি ধরনের ক্ষতি হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কম্পিউটারে গেমস এখন একটি বিনোদন এবং এটি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এই বিনোদন ছাড়া চলাই যায় না। কিন্তু অতিমাত্রায় এই বিনোদনটি ব্যবহারের ফলে যে নেতিবাচক প্রভাব পড়ছে বর্তমানে, সেটি কিন্তু একেবারেই আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে এবং সেটি অত্যন্ত আমাদের জন্য পারিবারিক এবং সামাজিক জীবনেও ক্ষতির প্রভাব দেখা দিয়েছে। এজন্য শিক্ষার্থী বন্ধুরা, এই অতিরিক্ত কম্পিউটার গেমস খেলার ফলে যেসব ক্ষতি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে, এটি বেশি খেলার ফলে আসক্তির পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং এটি তখন আর বিনোদনের পর্যায়ে থাকে না, ফলে দেখা দেয় নানা ধরনের অসুবিধা, ব্যবহারকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, এমনকি মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে ছদিন টানা দশ ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনে এক ধরনের পরিবর্তন হয়ে যায়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছ কম্পিউটার গেমস খেলার ব্যাপারে যথেষ্ট সতর্ক তোমাদেরকে হতে হবে। এটি একটি বিনোদন, সুতরাং এটিকে বিনোদনের পর্যায় পর্যন্ত রাখতে হবে, তা না হলে তোমাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হবে।
1: কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
0: শিক্ষার্থী বন্ধু, কম্পিউটারের এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কম্পিউটারের ট্রাবল শুটিং। কম্পিউটারের ট্রাবল শুটিং, সাধারণত কম্পিউটার সমস্যা হলে আমরা সমাধান করার জন্য ট্রাবল শুট করে থাকি। তার মানে হচ্ছে ট্রাবল শুটিং সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের একটি প্রক্রিয়া এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। প্রথমেই সমস্যাগুলো আগে বুঝতে হবে। আমরা যদি ট্রাবল শুটিং করতে যাই তাহলে আমাদের কম্পিউটারে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো বুঝতে হবে এবং এটি কোন পর্যায়ের সমস্যা এবং কি ধরনের সমস্যা সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যখন কম্পিউটারের এই সমস্যাটি বুঝতে পারবো ঠিক তখনই আমরা কম্পিউটারের সমস্যার সমাধান বের করতে পারবো। এই ক্ষেত্রে সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটা ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন কারণে কম্পিউটারে ট্রাবল শুটিং এর প্রয়োজন হয়ে থাকে। কারণ এখন আমরা দৈনন্দিন জীবনে যে যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার অফিস, বাসা, আদালত, হসপিটাল সহ সর্বত্র কম্পিউটারের ব্যবহার এখন সর্বোচ্চ পর্যায়ে। কাজেই কম্পিউটারের ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে করে আমরা আমাদের নিজেদের সমস্যাগুলির সমাধান করতে পারব এবং স্বাচ্ছন্দ্যের সাথে কম্পিউটার চালাতে পারব। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কিন্তু কম্পিউটার ট্রাবল শুটিংটি শিখতে হবে। এবং এই অধ্যায়ে তোমরা দেখবে অধ্যায়ের শেষে টেবিল আকারে কম্পিউটারের সমস্যা এবং তার সমাধানের উপায় দেওয়া আছে। সুতরাং এই অধ্যায়ের শেষে যে টেবিলটি দেওয়া আছে চক আকারে, সেটি তোমরা সেখান থেকে তোমরা এই ট্রাবল শুটিং এর সম্পর্কে জানতে পারবে এবং কিভাবে সমস্যা হলে সমাধান করা যায় সেটিও তোমরা সেখান থেকে জানতে পারবে। সেজন্য আমি বলবো তোমরা সেই এই অধ্যায়ের শেষের অংশগুলো খুব মনোযোগ সহকারে পড়বে।
1: ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন করা হয়?
0: শিক্ষার্থী বন্ধু, তোমাদের আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কম্পিউটারে সাধারণত ব্যবহার করার ফলে গতি কমে যায় এবং এটি বিভিন্ন কারণেই গতি কমে থাকে এবং আমরা গতিকে বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করি এবং সেখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় গতিকে সচল রাখার জন্য, ঠিক রাখার জন্য, সেটি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ আমরা কেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি, তাহলে এটির উত্তর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটারে স্থায়ীভাবে ফাইলগুলো আমরা হার্ড ডিস্কে সেভ করে থাকি। বিভিন্ন সময় ব্যবহারের ফলে হার্ড ডিস্কের ফাইলগুলোর বিন্যাস এলোমেলো হয়ে যায়, যে কারণে ফাইলগুলো অ্যাক্সেস করতে সময় বেশি লাগে। ফাইলের বিন্যাস সুবিন্যস্ত করে রাখার জন্যই ডিস্কের ডিফ্র্যাগমেন্টেশনমেন্ট করা উচিত। ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে। কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন করলে ফাইল দ্রুত ওপেন হয়। শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি। তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছ আমরা ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কি কি ধরনের উপকৃত হয়ে থাকি। ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে, সুতরাং যখনই কোনো জিনিস সাজানো থাকবে তখন নিশ্চয় সেখান থেকে আমরা চট করে বা দ্রুত সেটি খুঁজে বের করতে পারব। সেই জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেই এটি করা সম্ভব এবং তখন আমরা অতি সহজে ফাইলগুলো দ্রুত ওপেন করতে পারি।
1: সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এ ব্যাপারে করণীয় কি?
0: শিক্ষার্থী বন্ধু, আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় এই চ্যাপ্টারে রয়েছে, যেমন সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কি, সিস্টেম ক্লিনিং, ডিস্ক ক্লিন আপ করার ফলে যেগুলো যেসব সুবিধা আমরা পেয়ে থাকি সেসব বিষয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সাধারণত সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কেন করা হয়? সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ করা হয় এই সুবিধা পাওয়া যায় এই জন্য যে পূর্বে মুছে ফেলা হয়েছে তা ফিরে পাওয়ার জন্যই ফাইল ব্যাকআপ সিস্টেম আমরা করে থাকি এবং তখন আমরা ওই পূর্বের মুছে ফেলাগুলোকে আবার ফেরত পেতে পারি এবং সেটি সিস্টেম রিস্টোরের মাধ্যমে করা সম্ভব। এছাড়া আরও একটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ এবং এই ডিস্ক ক্লিন আপের ফলে আমাদের কম্পিউটারে যেসব আননেসেসারি বা টেম্পোরারি ফাইলসগুলো, বিশেষ করে ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস, টেম্পোরারি ফাইলস ইত্যাদিগুলোকে আমরা ক্লিন করতে পারি এবং কম্পিউটারের গতি কিন্তু এর মাধ্যমে বাড়ানো সম্ভব। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা ডিস্ক ক্লিন আপ করে থাকি এবং এই ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা সাধারণত স্টার্ট বাটনের পাশে যে সার্চ অপশন রয়েছে সেখানে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দিলেও তোমার এই অ্যাপটি চলে আসে এবং তখন আমরা সেখানে গিয়ে এই ডিস্ক ক্লিন আপ এর মাধ্যমে আমরা টেম্পোরারি ফাইলসগুলোকে ডিলিট করতে পারি। এখানে থেকে আমরা যেসব ফাইলসগুলো ডিলিট করতে পারবো সেগুলোর মধ্যে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস, টেম্পোরারি ফাইলস ইত্যাদি ফাইলগুলো আমরা ডিলিট করার মাধ্যমে আমরা কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারি।
2: কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি ধরনের ক্ষতি করতে পারে?
0: শিক্ষার্থী বন্ধু, আমরা এই অধ্যায়ে আরো কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু কম্পিউটার নিরাপত্তার কথা বলা হয়েছে এই চ্যাপ্টারে, সেই জন্য কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তার জন্য সবচেয়ে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে কিন্তু ভাইরাস অন্যতম। কম্পিউটারে ভাইরাসের কারণে কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, সিস্টেম আর গতি কমে যেতে পারে, সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, মনিটর ডিসপ্লেতে করাপ্ট হতে পারে এবং সর্বোপরি সিস্টেমের কাজকে দ্রুতগতি করে ফেলতে পারে। সেই জন্য আমরা এই অধ্যায় থেকে ভাইরাস সম্পর্কে জানব এবং ভাইরাসকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেসব সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করা যায় সেসব বিষয় সম্পর্কেও আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভাইরাস কিন্তু কম্পিউটারে বিভিন্ন কারণেই বিভিন্ন মাধ্যমে চলে আসে এবং এটি কিন্তু মানবদেহের যে ভাইরাস সেটি নয়, এটি হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম এবং এটি হচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে ফেলে এবং এটিই হচ্ছে ভাইরাস। প্রখ্যাত গবেষক ফ্রেড কুহেল কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নাম দেন ভাইরাস। ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, এবং এই ভাইরাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার্থীবৃন্দ। তোমরা যখনই কম্পিউটারে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে তখনই তোমরা ধরে নিতে পারো কম্পিউটার ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে। ভাইরাস যদি কম্পিউটারে ঢুকে যায় তাহলে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, এটি নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এই ভাইরাস, এবং এই ভাইরাস সর্বদাই অন্য কোনো ফাইল বা প্রোগ্রামের সাথে চলাফেরা করতে পারে, এবং ভাইরাসে বিভিন্ন ধরনের ক্ষতি কম্পিউটারে করে থাকে। যখনই তোমরা কম্পিউটারে মনে করবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তখন যেসব লক্ষণগুলো তোমরা দেখতে পাবে সেগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হচ্ছে, প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগবে, মেমোরি কম দেখাবে ফলে গতি কমে যাবে, অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হতে পারে ভাইরাস এফেক্ট হলে, নতুন প্রোগ্রাম ইনস্টলেশনের ক্ষেত্রে বেশি সময় লাগবে, কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে অথবা আবার নিজে থেকে চালু হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যা যখন তোমরা ফেস করবে তখন তোমরা ধরে নিতে পারো নিশ্চিতভাবে যে তোমার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইরাস সাধারণত যেসব ক্ষতি করতে পারে সেগুলো হচ্ছে, কম্পিউটারে সংরক্ষিত ফাইলগুলো মুছে দিতে পারে, ডেটা করাপ্ট করতে পারে, মনিটরের ডিসপ্লে করাপ্ট করতে পারে, সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। শিক্ষার্থী বন্ধু, আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটার কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় সেটি আমরা জানলাম, এবং আরেকটি বিষয় জানলাম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি ক্ষতি কম্পিউটার হতে পারে, এবং এই আক্রান্ত হওয়া এবং ক্ষতি হওয়া ইত্যাদি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিন্তু একটি আরেকটি প্রোগ্রাম রয়েছে। এই ক্ষতিকারক প্রোগ্রামকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রোগ্রাম আমাদের রয়েছে, সেটিকে আমরা বলি অ্যান্টিভাইরাস। এবং এই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি অথবা ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেজন্য আজকে আমি তোমাদেরকে কিছু অ্যান্টিভাইরাসের নাম বলবো যেগুলো তোমরা ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারো। এই অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে অন্যতম অ্যান্টিভাইরাসগুলো হচ্ছে ABG অ্যান্টিভাইরাস, যেটি তোমরা ইন্টারনেটে থেকেও পেতে পারো, এবং ইন্টারনেটের অ্যাড্রেসটি হচ্ছে www.abg.com। এরপর আরও কিছু অ্যান্টিভাইরাস রয়েছে যেমন অ্যাভিরার লোকেশন অ্যাড্রেস হচ্ছে www.abira.com, এবং অ্যাভাস্ট, এবং এর লোকেশন অ্যাড্রেস www.avast.com। শিক্ষার্থী বন্ধু, তোমরা এই অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করে কম্পিউটারকে তোমরা ভাইরাস মুক্ত রাখতে পারো এবং কম্পিউটারের গতি সচল রাখতে পারো, ঠিকভাবে কম্পিউটার তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেজন্য শিক্ষার্থী বিন্দু, তোমাদের একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, কম্পিউটারের ভাইরাস যখনই লক্ষণ দেখা দিবে তখনই তোমরা সেটিকে অ্যান্টিভাইরাস মাধ্যমে ভাইরাস মুক্ত রাখার চেষ্টা করবে, এবং সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহারের মাধ্যমে এই কম্পিউটারকে মূলত ভাইরাস মুক্ত রাখতে পারো। আমরা এই অধ্যায় থেকে আরো কিছু বিষয় জানতে পারবো, সেগুলো হচ্ছে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড লেখার পলিসি, এরপর কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের ফলে যেসব আসক্তি মানুষের মধ্যে দেখা দেয় সেটি গেমে আসক্তি হতে পারে। এছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেহেতু কম্পিউটারের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে এই চ্যাপ্টারে, সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইরেসি এবং কপিরাইট আইন, এবং এই পাইরেসি এবং কপিরাইট আইন খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের, যেহেতু এটিতে আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং ইন্টেলেকচুয়াল বিভিন্ন কাজ এখানে হয়ে থাকে, সেই জন্য পাইরেসি এবং কপিরাইট আইন এই কম্পিউটার জগতে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ পাইরেসি এবং কম্পিউটার কপিরাইট আইন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টি জানব সেটি হচ্ছে পাসওয়ার্ড কি, এবং এই পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড হচ্ছে তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তার জন্য এক ধরনের তালা দেওয়া ও তালা খোলার জন্য এক ধরনের গোপনীয় কোড বা ওয়ার্ড ব্যবহৃত হয়, এই কোডকে পাসওয়ার্ড বলে। পাসওয়ার্ড লেখার বিভিন্ন পলিসি রয়েছে, এবং সেই পলিসিগুলো হচ্ছে ব্যবহারকারীর সম্পদ বা তথ্যকে সঠিকভাবে রক্ষা করা ও তাদের তথ্যের গোপনীয়তা নিশ্চয়তা প্রদান করার জন্য পাসওয়ার্ড পলিসি ব্যবহৃত হয়। পাসওয়ার্ড পলিসি একটি সংস্থার অফিসিয়াল আইন এবং সতর্কতামূলক আইনের শিক্ষা দেয়। পাসওয়ার্ড পলিসির কিছু শর্ত রয়েছে শিক্ষার্থী বন্ধু, এবং এই শর্তগুলো মেনেই পাসওয়ার্ড দিতে হয়, এবং সেই পলিসিগুলোর শর্তগুলো হচ্ছে পাসওয়ার্ডের দৈর্ঘ্য ও গঠন, পাসওয়ার্ডের মেয়াদকাল, অনুমোদন, নির্বাচন প্রক্রিয়া, পাসওয়ার্ড ব্যবহার বিবেচনা করা এবং পাসওয়ার্ড প্রবর্তনের কৌশল ইত্যাদি। পলিসির শর্তসমূহ মেনেই সাধারণত পাসওয়ার্ড দেওয়া হয়, এবং এই পাসওয়ার্ডকে আগে আমি বলেছি যে পাসওয়ার্ড হচ্ছে একটি কম্পিউটারের জন্য তালা দেওয়া, এবং এই তালাকে খোলার জন্য যে কোড রয়েছে সেটি আমরা ব্যবহার করি এবং সেটিকে আমরা পাসওয়ার্ড বা পিন নাম্বার বলে থাকি। তো এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের তথ্যগুলোকে, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে নিরাপত্তার জায়গায় রাখতে পারি। এবং এই পাসওয়ার্ড ব্যবহারে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হয়, কারণ পাসওয়ার্ড সাধারণত আমরা একটু গুড়িয়ে ফিরিয়ে জটিলভাবে লিখে থাকি, যাতে সহজে এটি চেনা না যায় বা বের করা না যায়, কারণ আমাদের এই পাসওয়ার্ড ব্যবহার করে এবং পাসওয়ার্ডকে ভেঙে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে অনেকেই এই অসাধু কাজ করে থাকে। সেই জন্য পাসওয়ার্ড যখন আমরা লিখব বা ব্যবহার করব তখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পাসওয়ার্ড কে লেখার জন্য যে শর্তসমূহ রয়েছে সেগুলোকে মেনে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকব। তাহলে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং উপাত্তকে গোপনীয়তা রক্ষা করে রাখতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পাসওয়ার্ডের পরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে পাইরেসি। পাইরেসি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে, কারণ এই পাইরেসির মাধ্যমেই আমরা আমাদের ব্যক্তিগত মূল্যবান সম্পদ, যেটি নিজের দ্বারা তৈরি সৃজনশীল কর্ম, সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, নিজের অধিকারের ভিতরে রাখতে পারি। এবং সেই জন্য আমরা এই পাইরেসি শব্দটির সাথে পরিচিত হব। পাইরেসি সাধারণত করা হয় লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করলে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ এবং ব্যয়বহুল, কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিন্তু শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ কাজ। এই জন্য কপিরাইট কম্পিউটারের সফটওয়্যার, অ্যানিমেশন, গ্রাফিক্স ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণের জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এই কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ধরনের ঘটনাকে সাধারণত পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। সুতরাং শিক্ষার্থী বন্ধু, তোমাদের সৃজনশীল কর্মকে সংরক্ষিত রাখার জন্য এই পাইরেসি এবং এই কপিরাইট আইন ইত্যাদির বন্দোবস্ত আছে এবং তোমরা তোমাদের সৃজনশীল কর্মের স্বীকৃতি এবং পরিশ্রমের বিনিময়ে অর্থ যেটাই বলো সেটি এর মাধ্যমে তোমরা রক্ষা করতে পারো। সেজন্য পাইরেসি এবং কপিরাইট আইন কিন্তু কম্পিউটারের বেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং সে সম্পর্কে তোমরা আরো বিস্তারিত ধারণা নিতে পারবে আশা করি পরবর্তীতে। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। পরিচালনায় ছিলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা মোহাম্মদ বাকির মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের তৃতীয় পালায়। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, উম্মে হাবিবা হিমি, বৈশাখী খাতুন এবং আমি রিজওয়ানুল কবির সুমন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন তহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, আফরোজা আক্তার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উন্নাস আহমেদ সন্ধ্যা। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন উন্নাস আহমেদ সন্ধ্যার কণ্ঠে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বক্তব্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: সংহত কণ্ঠে শুনলেন খাল খননের গান।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হওয়ার সুযোগ দিন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। আসুন গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা নিজেরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়ার কলেরার টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায় হল নিরাপদ পানি পান করা, খাবারের আগে ও মল ত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা। 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলের 2 ডোজ কলেরার টিকা গ্রহণ করা। এছাড়াও বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়ার কলেরার টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরার টিকাদান ক্যাম্পেইন 2026-এর প্রথম রাউন্ড 22শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় রাউন্ড 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত চলবে। স্বাস্থ্য বার্তাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী মোহাম্মদ রাশেদউদ্দিনের কণ্ঠে। প্রথম গানের গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাশিদউদ্দিন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন। এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিচার আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইশাক হোসেন। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গুম খুনের মামলাগুলোর বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের ভুক্তভোগীরা যেন প্রতিকার পান সে ব্যবস্থা করতে আইন প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, কোনো ব্যক্তি পাঁচ বছরের বেশি গুম থাকলে তার উত্তরসূরি তার সম্পত্তি পাবে। অনুষ্ঠানে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং গুমের ঘটনাসমূহের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইল ফলক হবে। তিনি আজ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন। ডেনমার্ক ভিত্তিক টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। অর্থমন্ত্রী বলেন, লালদিয়ার টার্মিনাল শুধু চট্টগ্রাম কিংবা বাংলাদেশই নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে ১০,০০০ শ্রমিককে বিনামূল্যে নেবে দেশটি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রনিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। ৬ যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার ২ সিটি কর্পোরেশনের নিবন্ধনের আওতায় আসবে না বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, তবে রাজধানীর অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ ৪ যাত্রীবাহী অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হবে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসকল এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। The International Day of the Prevention of Enforced Disappearances was observed in Khulna, like other places in the country today. As per the decision of the United Nations, the International Day for the Prevention of Disappearances has been observed on August 30 every year since 2011 to take necessary measures to rescue disappeared persons worldwide, to commemorate them and to express condolences to their family members. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearances on the global stage and to exert pressure on states to be held accountable. Prime Minister Tariq Rahman gave messages on the occasion. In Khulna, human rights organizations and various socio-political organizations took elaborate programs on the occasion. The programs included human chain, rally and discussion meetings. Blood donation, group diagnosis and awareness program were inaugurated simultaneously at 7 major educational institutions, including Government BL College in Khulna today, to combat the terrible dengue situation. President of City BNP and Chairman of KDA, Advocate SM Shofiqul Alam Mona, inaugurated the program as chief guest. Presided over by convener of City's Chhatra Dal, Tajim Bishash, the function was attended, among others, by General Secretary of City BNP and Director of BCB Shofiqul Alam Tuhin, Principal of Government PL College Professor Saiful Islam, Vice Principal Professor FM Abdul Rajak, and Council Secretary of Teachers Bhuya Imtadul Haq, and a large number of Chhatra Dal leaders and workers. Member Secretary of Chhatra Dal Habibur Rahman Biplob conducted the program. The City Chhatra Dal arranged a view exchange meeting with the owners of private hospitals, clinics and diagnostic centers was held at the Deputy Commissioner's Conference Room in Srinagar today with the aim of improving the quality of overall health care in the district and ensuring medical services to the common people. Administrator of Jila Parishad Mohammad Abdul Mujid attended it as chief guest. The meeting informed that a quality environment, skilled doctors and trained nurses should be ensured in the clinics and diagnostic centers. Presided over by Deputy Commissioner Noman Hussain, the meeting was attended by Civil Surgeon Kamruzzaman, General Secretary of District BNP Jahiduzzaman Mona, the doctors and local elite. A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Magura today on the occasion of the 53rd Summer National School Madrasa and Technical Education Sports Competition. The meeting informed that the sports competition will be held from September 14 to 15. Different educational institutions of the students will participate in a total of 4 events: handball, kabaddi, chess and swimming. Presided over by Deputy Commissioner Mutakaddir Ahmed, the meeting was attended by the Additional Deputy Commissioner, Education and ICT, District Education Officer, District Sports Officer, representatives of the police, headmasters of various educational institutions and concerned officials. Football and Kholishakhali Secondary School 11 defeated Katli Balai 11 by 2-0 in the Aftaruddin Memorial Football Tournament at Abdul Ghani Secondary School Ground in Shalikha Upazila of Magura today. Dhaka Met Office says the low pressure area over Northwest Bay and adjoining West Bengal North Odisha coast persists over same area. It is likely to move west northwestwards and intensify. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kokrajhar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Urushan Prajarito Hutse, Medium Boy Pansho Shanti Doshamil Choitin Military, Arthur Pansho Atano Kilaharji, Ekishati, Epimben Dotashi Doshmekat Megaharji, Bung Bangladesh Betar Mobile App Tiki. এ পর্যায়ে এখন থেকে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এখনকার নিবেদন বাউল গান। বাউল গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন মণিমালা বিশ্বাসের কণ্ঠে

বিজয় সরকারের লেখা গান শুনছেন মণিমালা বিশ্বাসের পর এবারে শুনবেন বিজন কুমার বিশ্বাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা বাউল গানের অনুষ্ঠানে বাউল গান শুনছেন। এই অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন আল্লাহবাকের শানে হামদ ও নাত এবং মাগরিবের নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার খুলনা।
1: ডান হাতে তুই

করিষ্ণাদান কখনো তুই, লোককে দেখি রে যা দিতে চাস অভাবীকে, দিস রে লুকিয়ে দানের পরে, করিস না তুই কাউকে অপমান। ডান হাতে তুই কা

দয়াল প্রভু তোর প্রাণের দয়া দেখতে চান, ডান হাতে তুই

জেবুন্নেসা জামালের লেখা নাতি রসুল শুনলেন মোহাম্মদ একুব আলী খানের কণ্ঠে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ শুনবেন মোহাম্মদ ফজলুল হকের কণ্ঠে, গীতিকার আজিজুর রহমান।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন মোহাম্মদ ফজলুল হকের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। মাগরিবের নামাজের আজান ও দোয়া এবং মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুলের পর আবারও ফিরে এলাম বাউল গানের অনুষ্ঠানে। এবারে গানটি শুনবেন তাপস বিশ্বাসের কণ্ঠে।

0: এই গানটির সাথেই বিদায় নিচ্ছি বাউল গানের অনুষ্ঠান থেকে। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে 24.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67% এবং সন্ধ্যা 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:40 এবং অস্ত যাবে সন্ধ্যা 6:18। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajarhat, 36.5 degrees Celsius, and the minimum was at Teknaf, 24.6 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.8 degrees Celsius and minimum 26.9 degrees. Humidity recorded in air at 9 a.m. was 67% and at 6 p.m. 70%. Sunrise over Dhaka tomorrow at 5:40 a.m. and sunset at 6:18 p.m. And that brings us to the end of this weather report.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে অফিসে, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বই 537.63 মিটারে, অর্থাৎ মাত্র 58 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী ফরিদা পারভীন, গীতিকার আবু জাফর।

0: আবু জাফর রচিত দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে। দেশের সেবায় আত্মনিয়োগ করুন, দেশের উন্নতি আপনার উন্নতি। দেশকে ভালোবাসুন, দেশবাসীকেও ভালোবাসুন। বেশি করে গাছ লাগান, ভালো করে যত্ন নিন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আসুন এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ছিল মানববন্ধন, র্যালি এবং আলোচনা সভা। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মত বিনিময় সভা সাতক্ষীরা দেভাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী মহাব্যবস্থাপক স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা জাতীয় পেনশন কর্তৃপক্ষ আলমগীর হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পেনশন স্কিমে সর্বশ্রেণী পেশার মানুষের ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও শান্তিময় করতে বিভিন্ন সুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সাধারণ মানুষ, পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে এই সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিত করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, সমাজসেবা কর্মকর্তা ও জুলাই যোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলা কিউআর নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা আজ খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় বাংলা কিউআর মান ব্যবস্থাপন এবং সহজ, নিরাপদ ও আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শামসুল আরিফিন এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক এ এন এম মইনুল কবির এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান সহ বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও সিটি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ছাত্র দলের এ উদ্যোগে খুলনা সরকারি ব্রজলাল কলেজ স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সভাপতি

0: ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাসের সভাপতিত্বে বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি ছাত্রদল ও চিকিৎসক নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। বিএল কলেজ ছাড়াও মহানগরীর আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, এসব ক্যাম্পে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতার তালিকা তৈরি ও জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকার নামা সংগ্রহ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ডেঙ্গু পরীক্ষার জন্য ৮০০ কিট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যালয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তার নিকট এসব কিট হস্তান্তর করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক উঠোন বৈঠক আজ খুলনা দিঘুলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসককে সম্মিলিতভাবে কাজ করা এবং বাল্যবিবাহ, যৌতুক নির্যাতন ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ আশাশুনি উপজেলা ফুটবল একাদশ ৫-৩ গোলে কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ও জেলা প্রশাসক কাউসার আজিজ যৌথভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।
1: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আমরা বসি, আসলে যে কথাটা ভাবতে ভাবতে আসছিলাম রাজা ভাই, তোমার সঙ্গে বলতে বলতে আসতেছিলাম, দেখো সবাই মিলে যদি একসাথে কোনো কাজ করা যায়, তুমি যেটা বলো যে এক লগে কাজ করা, একসাথে যদি কাজ করে তার ফলাফলটাই কিন্তু পাওয়া যায়।
2: একেবারে
4: ঠিক কথা। তুমি ধরো ইঁদুর যখন দমন করা হয়, তখন শুধু আমার ক্ষেত্রে ইঁদুর দমন করলে তো হবে না,
5: সবার ক্ষেত্রে
4: পাশাপাশি সমন্বিত ভাবে করা লাগে। তো যে কোনো সমন্বিত ভাবে যদি আমরা বালাই ব্যবস্থাপনাটা করি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো ফল পাওয়া যায়, তাই না? তো আজকে আমরা শুনবো কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা। বলছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি। আর তার সাথে কথা বলেছেন ঈশ্বর জাহান নীলা। আমরা শুনি।
6: সবজি আমাদের খাদ্য তালিকার অপরিহার্য একটি উপাদান। মানবদেহে পুষ্টি চাহিদা পূরণে সবজির ভূমিকা অনেক, তাই সবজি চাষ এবং সবজির উপযুক্ত পরিচর্যা অত্যাবশ্যকীয়। আর আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আমাদের আজকের আসরে উপস্থিত আছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমে আপনার কাছে জানতে চাইব, কুমড়া জাতীয় ফসল সাধারণত কোনগুলো?
7: আসলে সবজি সমূহকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন পরিবারে ভাগ করা হয়। এই সমস্ত পরিবারের একটি পরিবার হচ্ছে কিউকারবিটিসি। এই কিউকারবিটিসি পরিবারের সবজি সমূহ যেমন হচ্ছে শসা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা।

0: চিচিঙ্গা, পটল, কাঁকরোল, ধুন্দুল, এই সমস্ত সবজি সমূহকে বলা হয় হচ্ছে কুমড়া জাতীয় ফসল।
1: মাছি পোকা কুমড়া জাতীয় ফসলে কতটা ক্ষতি করতে পারে এই সম্পর্কে আমাদের একটু বলুন কিছু।
0: মাছি পোকা কুমড়া জাতীয় ফসলের প্রধান শত্রু। এই মাছি পোকা জমিতে ঘুরে ঘুরে কুমড়া জাতীয় ফসলের কচি ফল এবং ফুলের মধ্যে প্রথমে ডিম পাড়ে, পরবর্তীতে এই ডিম থেকে কীড়া বের হয়ে ফল ও ফুলের ভিতরটা কুড়ে কুড়ে খায়, ফলে ওই অংশ থেকে পোকা বিস্তার লাভ করে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা কুমড়া জাতীয় ফসলে দেখা যায়। যেমন নিচের অংশ পচে যায় ফলের, তারপর ফল হলুদ হয়ে শুকিয়ে যায়, ফলের সাইজ বিকৃত আকার ধারণ করে, কখনো কখনো ফলের জালি ছোট অবস্থাতেই ঝরে পড়ে যায়, এমনকি যে সমস্ত ফল বেঁচে থাকে সেগুলো বিকৃত আকার ধারণ করার জন্য কিন্তু খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে এবং কিন্তু তাদের যে দাম সেটাও কিন্তু কমে যায়। আর এই কুমড়া পোকার আক্রমণের ফলে কিন্তু ফসলের প্রায় 70% পর্যন্ত ফলন ব্যাহত হয়।
1: মাছি পোকা কুমড়া জাতীয় ফসলের কতটা বা কি ক্ষতি করতে পারে সেই সম্পর্কে তো আমরা জানলাম। এবারে আমরা একটু জানবো কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা নেওয়া উচিত।
0: কুমড়া জাতীয় ফসলের কিন্তু কচি ফল এবং ফুলের মধ্যে ডিম পাড়ে, সে কি করে, এই ডিম পেড়ে কিন্তু তখন থাকে না, চলে যায়, যার ফলে কি হয়, অস্থায়ীভাবে সে বসবাস করে। তো এই পোকার জীবনচক্র এবং দমনের ব্যাপারে কিন্তু কৃষকের সঠিক ধারণা না থাকার কারণে শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করে কিন্তু মাছি পোকা দমনের ব্যর্থ চেষ্টা করে থাকেন। আবার এই বিষাক্ত কীটনাশকের এরকম অপব্যবহার একদিকে যেমন কৃষক এবং ভোক্তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এবং পরিবেশ দূষণকারী, অন্যদিকে কিন্তু এর ফলে ফসল সমূহের বাজার দরও অনেক বেড়ে যায়, কারণ কি অধিক কীটনাশকের প্রয়োগের ফলে কিন্তু কৃষকের অধিক অর্থ ব্যয় হয়। আর এছাড়াও কিন্তু অধিক হারে কীটনাশক প্রয়োগের ফলে এ পোকা কীটনাশক প্রতিরোধী হয়ে পড়ে, যার ফলে কি হয়, এটা একদম দমন করা অসাধ্য হয়ে পড়ে কৃষকের পক্ষে। তাই একমাত্র সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা এই পোকা কার্যকরভাবে দমন করতে পারি।
1: আপনি সমন্বিত বালাই ব্যবস্থাপনার কথা বললেন এখানে, এবারে আপনার কাছে আমি একটু জানতে চাইব এই সমন্বিত বালাই ব্যবস্থাপনা এটি কি।
0: সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে আসলে পরিবেশকে দূষণ মুক্ত রেখে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের যে ক্ষতিকারক পোকা এবং রোগ বালাইকে অর্থনৈতিক ক্ষতিসীমার নিচে রাখাকে বোঝায়, পাশাপাশি কিন্তু পরিবেশকে যেন দূষিত না করে এই রকম একটা ব্যবস্থাকে আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলে থাকি। এই সমন্বিত বালাই ব্যবস্থাপনায় কয়েকটি উপাদান আছে, যেমন উপকারী পোকামাকড় সংরক্ষণ করা, বালাই সহনশীল জাত এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করা, যান্ত্রিক দমন পদ্ধতির ব্যবহার করা, এবং এখানে আমরা সর্বশেষ ব্যবস্থা হিসেবে আমরা নিয়ে থাকি সমযোজিত এবং যুক্তিসঙ্গত বালাইনাশকের ব্যবহার।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে মাছি পোকা দমনের কৌশলগুলো কি কি।
0: সমন্বিত বালাই ব্যবস্থাপনায় আসলে আমরা কয়েকটি কৌশল অবলম্বন করি, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এবং সেক্স ফেরোমন এবং বিষ্টক ফাঁদের ব্যবহার। তো আমি অল্প করে বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদটা কি, যেমন হচ্ছে মাছি পোকার যখন কীড়া দ্বারা আক্রান্ত করে তখন কিন্তু সেটার ফল দ্রুত পচে যায় এবং কি গাছ হতে সেই ফলটা মাটিতে ঝরে পড়ে। তো পোকা আক্রান্ত এই ফল কিন্তু কোনো অবস্থাতেই জমি বা জমির আশেপাশে আমাদের ফেলে রাখা উচিত নয়, কারণ কি উক্ত ফলে যে লুকিয়ে থাকে যে কীড়াটা সেটা কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হতে পারে এবং আবার নতুনভাবে আক্রমণ শুরু করতে পারে। সুতরাং পোকা আক্রান্ত ফলসমূহ সংগ্রহ করে ধ্বংস করে ফেললে কিন্তু মাছি পোকার বংশবৃদ্ধি অনেকটাই কমে আনা সম্ভব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে পোকা যে আমরা মাটিতে পুঁতে ফেলবো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কারণ মাটির নিচে পুঁতে ফেললেও কিন্তু সেই পোকাগুলো 2-3 সেন্টিমিটার গভীর পর্যন্ত পূর্ণাঙ্গ পোকায় পরিণত হতে পারে, সেজন্য এক্ষেত্রে আমরা প্রায় 20 সেন্টিমিটার পরিমাণ গর্ত করে আমরা পোকাকে মাটিতে পুঁতে ফেলবো। আরেকটি খুব কার্যকর একটি দমন পদ্ধতি আছে সেক্স ফেরোমন ফাঁদ এবং বিষ্টক ফাঁদের ব্যবহার।
1: আমি এই সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা আপনি বলছিলেন যে সেক্স ফেরোমন ও বিষ্টক ফাঁদের যৌথ যে ব্যবহার কিভাবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা করা সম্ভব।
0: আমরা সেক্স ফেরোমন ফাঁদ এবং বিষ্টক ফাঁদ একসাথে যৌথভাবে ব্যবহার করতে পারি। আমি একটু বলি সেক্স ফেরোমন ফাঁদটা কি। সেক্স ফেরোমন ফাঁদটা হচ্ছে পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে যাকে আমরা সেক্স ফেরোমন বলছি। তো এই সেক্স ফেরোমনটা কিন্তু আমরা কৃত্রিমভাবে আমরা তৈরি করতে পারি। তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী এই ধরনের এক ধরনের সেক্স ফেরোমন ফাঁদ তৈরি করেছেন যাকে আমরা পানি ফাঁদ বলে থাকি। এই পানি ফাঁদে সবসময় 3-4 সেন্টিমিটার পর্যন্ত সাবান মিশ্রিত পানি রাখতে হয় আর হচ্ছে প্রতি ফাঁদে 1 মিলিলিটার সেক্স ফেরোমন এক খণ্ড তুলার টুকরো হালকায় ভিজিয়ে পানি ফাঁদের প্লাস্টিকের পাত্রের মুখ হতে 3-4 সেন্টিমিটার নিচে একটি সরু তার দিয়ে স্থাপন করতে হয়। এই ফেরোমোন ফাঁদের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা ওই প্লাস্টিকের পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে এবং সাবান এবং পানিতে আটকা পড়ে কিন্তু মারা যায়। তো এইভাবে আমরা সেক্স ফেরোমোন ফাঁদটি ব্যবহার করতে পারি।
1: ধন্যবাদ মেহজাবিন খানম।

0: শুনলে তো
1: কৃষি
0: বিষয়ক গান গেয়েছেন মরিয়াম বেগম মারিয়া এবং এম আর হাসান। গানটি রচনা করেছেন রফিকুল ইসলাম ইরফান আর সুর দিয়েছেন এস এম আব্দুল আউয়াল। আসলে আমাদের কৃষক ভাইদের যে সচেতনতা যত বাড়বে ততই আমরা কিন্তু আমাদের ফসলের
2: লাভবান
0: বাড়াতে পারবো, লাভবান হবো, এটাই মূল কথা। তবে একটা জিনিস কিন্তু যে বিশেষ করে মশার
1: অত্যাচারে
0: বসা যাচ্ছে না, এখানে তো বসতে পারতেছে,
1: পায়ের কামড় দেয়, তারপরে এমন চুলকায়, এগুলোর মধ্যে যে কোনটা এডিস মশা বোঝাও তো কঠিন।
3: মাসার ভাই যে আমাকে পাড়ার বুঝছো জয়গুনের দাদি কইতেছিল, জয়গুন নাকি এরকম হঠাৎ করে জ্বর হইলো, দুই তিন দিন জ্বরে কিছু করতে পারে না, পরে বুদ্ধি পরামর্শ কইরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে তার ডেঙ্গু হইছে। এখন বুদ্ধি খাটে যে নিছিল, নাইলে তো ঘরে ফালে রাখলে তো একটা বিপদ হয়ে যেত।
0: এইটাই দরকার,
1: এই ডেঙ্গু মনে করো ডেঙ্গু থেকে নিস্তার
3: পাইতে হলে সচেতন হইতে আগে একটু জ্বর হইলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0: আসলেও তো আমরা যদি মানে
2: বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, আর কোথাও যেন পানি মানে এদিকে সচেতন হইতে হইব,
0: আমরা নিয়ম করে করি তাহলে কিন্তু আমাদের এটার থেকে বাঁচতেও পারি আমরা। তো চলো আমরা একটু আগে তো আমরা শুনেছিলাম কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, এবারেও ঠিক একই রকম আমন ধানের বালাই ব্যবস্থাপনা কিরকম হওয়া উচিত এ নিয়ে বলছেন কৃষিবিদ একেম শামীম আলম। চলো আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
4: আমাদের দেশের খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় উপাদান হল ধান। তার মধ্যে আমন মৌসুমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি নির্ভর ও বর্ষা পরবর্তী আবহাওয়ায় চাষ হয়। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বাতাসের উচ্চ আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমন মৌসুমে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। আমনে বালাইয়ের আক্রমণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব যদি সঠিক সময়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা যায়। ফসল বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে এ সকল ব্যবস্থাপনা করতে হয়, যেমন বালাই সহনশীল জাতের চাষ, এলাকাভেদে অনুমোদিত এবং রোগ পোকা সহনশীল আমন ধানের বিভিন্ন জাত রয়েছে সেগুলো চাষ করা যায়, যেমন বিআর ১১, বিধান ৪৯, ৫১, ৫২, ৭৫ এবং বিধান ৮৭। বিশোধন করেও আমন ধানের বালাই ব্যবস্থাপনা অনেকাংশে করা সম্ভব হয়। নিরোগ এবং পুষ্ট বীজ দিয়ে চারা তৈরি করতে হবে। রোপণের আগে অনুমোদিত ছত্রাকনাশক মিশিয়ে বীজ শোধন করে নিলে চারা অবস্থায় ছত্রাকজনিত রোগ অনেক কম হয়। আগের ফসলের নাড়া বা অবশিষ্টাংশ পুড়িয়ে বা মাটির সাথে মিশিয়ে চাষ করে পচিয়ে ফেলতে হবে। আইলের আগাছা পরিষ্কার রাখতে হবে, কারণ এগুলো অনেক পোকা এবং রোগের বিকল্প পোষক হিসাবে কাজ করে। সুষম সারের ব্যবহার করতে হবে। পরিমিত পরিমাণে সার ব্যবহার করতে পারলে বিশেষ করে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারে গাছ নরম হয়ে পড়ে এবং সেক্ষেত্রে রোগ পোকার আক্রমণ বেড়ে যায়। ইউরিয়ার সাথে সমপরিমাণ বা প্রয়োজনীয় এমওপি সার দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পানি ব্যবস্থাপনা বালাই দমনে বিশেষ ভূমিকা রয়েছে। পানি শুধু গাছের ধান বৃদ্ধি ঘটায় না, বরং সঠিকভাবে পানি নিয়ন্ত্রণ করতে পারলে অনেক পোকা এবং রোগ সহজেই দমন করা যায়। এক্ষেত্রে ভিজানো এবং শুকনো পদ্ধতি সবচেয়ে ভালো। জমিতে একটানা পানি জমিয়ে না রেখে মাঝে মাঝে শুকাতে হবে। বিশেষ করে বাদামি গাছ ফড়িং এবং খোল পচা রোগের আক্রমণ কমাতে জমিতে তিন চার দিন পানি আটকে রেখে তা বের করে দেওয়া এবং মাটি কিছুটা শুকানো বেশ কার্যকর। রোপণকালীন সময়ে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। চারা রোপণের প্রথম দুই তিন সপ্তাহ হালকা পানি রাখতে হবে যাতে আগাছা না জন্মায়। তবে অতিবৃষ্টির কারণে অতিরিক্ত পানি জমে গেলে দ্রুত নিকাশের ব্যবস্থা করতে হবে। আমন মৌসুমে বেশ কিছু মারাত্মক পোকার আক্রমণ ঘটে থাকে, যেমন মাজরা পোকা। এগুলি পোকার ক্যাটালিপার বা ক্রিয়া কাণ্ডের ভেতরে ঢুকে ভিতরের অংশ খেয়ে ফেলে। বাড়ন্ত গাছে আক্রমণ হলে মাজরা মরা বা ডেড হার্ট লক্ষণ দেখা যায়। শীষ বের হওয়ার সময় আক্রমণ হলে সাদা শীষ বা ব্ল্যাঙ্ক হেড তৈরি হয়। এ রোগ দমনের ক্ষেত্রে ক্ষেতের ভিতরে ডালপালা বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে যাতে পাখি বসে পোকা এবং মাকড় খেতে পারে। আলোর ফাঁদ ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় দিতে হবে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা, এগুলো গাছের গোড়ায় বসে রস চুষে খায়। পুরো ক্ষেতে ধান পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায়, যাকে হপার বার্ন বলে থাকি। জমিতে পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য প্রতি আট থেকে দশ সারি পরপর একটি সারি ফাঁকা রাখতে হবে। ক্ষেতের গোড়ার পানি সরাতে হবে। আক্রমণ দেখা দিলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় গাছের গোড়ায় লক্ষ্য করে স্প্রে করতে হবে। পাতা মড়ানো পোকার ক্ষেত্রে কিড়া পাতার দুই প্রান্তে সিল্কের সুতো দিয়ে মুড়িয়ে ভেতরে থেকে সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, ফলে পাতায় সাদা লম্বা দাগ পড়ে। এগুলি দমনের ক্ষেত্রে ল্যাম্পপোস্ট বা আলোর ফাঁদ দিয়ে মথ আটকানো যেতে পারে। ক্ষেতের বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দেওয়া গেলে এবং অতিরিক্ত আক্রমণ হলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। গান্ধী পোকাও এই সময় বেশি দেখা দেয়। ধান যখন দুধাবস্থায় থাকে তখন এরা দানার রস চুষে খায়, ফলে দানা চিটা হয়ে যায়। ক্ষেতের পাশে মরা কাঁকড়া বা শুটকি ঝুলিয়ে রেখে বা বিকালে কেরোসিন মিশ্রিত দড়ি ধানের উপর দিয়ে টেনে দিলে এ পোকা দমন হতে পারে। প্রয়োজনে রাতে ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এই সময় বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে, যেমন খোল পড়া রোগ। এই রোগের প্রথমে মাটির ঠিক উপরে পাতার খোলে সাপের চামড়ার মতো বা মার্বেল আকৃতির ধূসর সবুজ দাগ পড়ে এবং পরে দাগগুলো বড় হয়ে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। এ রোগ দমনের ক্ষেত্রে গাছের গোড়ায় ভালো আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, ইউরিয়া সার ধাপে ধাপে প্রয়োগ করতে হবে, পটাশ সারের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আক্রমণ তীব্র হলে অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় 5-7 দিন পর পর স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগের ক্ষেত্রে পাতার আগা বা কিনারা থেকে তরঙ্গাকারে হলুদ হয়ে শুকিয়ে আসে এবং পরে ধূসর বা সাদাটে রং ধারণ করে। এ রোগ দমনের ক্ষেত্রে জিঙ্ক এবং পটাশিয়ামের ব্যবহার বাড়াতে হবে। আক্রান্ত জমিতে পানি প্রবাহ বন্ধ রাখতে হবে। আক্রমণ তীব্র হলে অনুমোদিত রাসায়নিক জাতীয় বালাইনাশক ব্যবহার করতে হবে। ব্লাস্ট রোগের ক্ষেত্রে পাতায় চোখ আকৃতির দাগ পড়ে, কাণ্ডের গিট কালো হয়ে ভেঙে যায় এবং শীষের গোড়া পচে দানা চিটা হয়ে যায়। এ রোগ দমনের ক্ষেত্রে রাসায়নিক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। আন্তঃপর্যায়টাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আইল ফসল চাষ করা যেতে পারে। ক্ষেতের আইলে তিল, সূর্যমুখী এবং বালাই প্রতিরোধী গাছ লাগালে তা প্রাকৃতিক শত্রু পোকাকে আশ্রয় দেয়, যা ধানের ক্ষতিকর পোকা ধ্বংস করে। জৈবিক বালাইনাশক যতদূর সম্ভব স্প্রে করা যেতে পারে। সুষমভাবে তদারকি করতে হবে। প্রতিদিন সকালে বা বিকেলে ক্ষেত ঘুরে দেখতে হবে। পোকার উপস্থিতি অর্থনৈতিক ক্ষতির সীমা অতিক্রম করলেই কেবল রাসায়নিক বালাইনাশক বেছে নিয়ে প্রয়োগ করতে হবে। আমন ধানের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে নিয়মিত ক্ষেত তদারকি, সঠিক সময়ে সঠিক বালাই ব্যবস্থাপনা বেশ জরুরি। ঢালভাবে রাসায়নিক বিষ ব্যবহার না করে পার্চিং, আলোর ফাঁদ, সুষম সার এবং পানি নিষ্কাশনের মতো প্রাকৃতিক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এতে উৎপাদন খরচ যেমন কমে যাবে, তেমনি আমাদের পরিবেশ এবং ধানের উৎপাদন বেড়ে যাবে।

0: ಎಲ್ಲ ಹೇಗಲ್ಲ ದೀರಿಯು ಹೇಗಲ್ಲ ಐಸ್ ಕ್ರೀಮನ್ನು ಯಾರು ಕಿಶಿ ಕ್ರಮ ಕೊಡ್ತಾರೆ ಪೌನ್ ಸೇಬನ್ನ ಸಾಯಿ ಪಾರ್ಸಲ್ ಆಗಿ
1: ಹುಸನ್ ಭಾಯ್ ಎತ್ತ ದೂರ ಕೂ ಜ
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿಮ್ ভাই আর কইন না খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না মনে করলাম ঠিক হয়ে যাইব এখন দেখতাছি দিন দিন পোকা বাইরে যাইতেছে চিন্তা আছি
1: হ আমিও শুনছি তো ওইদিকে এমন করে কই যাইতেছ
0: কে উপজেলা কৃষি অফিসে যাই
1: ও এইদিকে যা কি করবা
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব
1: তাই তো তাহলে তাড়াতাড়ি যাও
2: কি হোসেন ভাই
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি এখন সব ভরসা আপনি
2: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হলো না
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানেও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
2: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুইনা শুইনা মন ভরে গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
4: হ্যাঁ আমাদের হাতের কাছে কিন্তু এখন নানান রকমের সেবার ব্যবস্থা রয়ে গেছে আমরা কিন্তু এটার সুযোগ গ্রহণ করা উচিত কি বলো
5: মাঠ পরিচর্যা বাড়াইতে হইব খেতে ফসল করলইব না প্রতিদিন যত্ন করতে হইব আর সমস্যা হইবার আগে খেয়াল রাখতে হইব সতর্ক
6: আর হলে একে সঙ্গে সঙ্গে মনে করো যে কৃষি অফিসার এর কাছে যায় পরামর্শ নিয়ে আসলে ফোনেও তো নেওয়া যায়
5: হ্যাঁ যে অত সুন্দর হন আমন ডাল খেতে দেহ
7: গবাদি
4: পশু বা হাঁস মুরগির যদি কোনো পরামর্শ বা সেবা লাগে তার জন্য অধিদপ্তরের কল সেন্টারের 1635 8 1635 8 ফোন করে কিন্তু নানা রকম সেবা বা পরামর্শ নেওয়া যায়
5: তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়
4: এখন তো অনেক কিছুই হয়েছে যেমন এই যে ডেঙ্গুর ব্যাপারটাই হচ্ছে যে আমরা ডেঙ্গুর কথা নিয়ে বারবার বলতেছি এই কারণেই যে আমাদের একটু সচেতনতা কিন্তু ডেঙ্গু
7: বিপদের থেকে রক্ষা করতে পারে
4: বিশেষ করে পানি জমা থাকবে কেন তিন দিনের বেশি
6: তারপরে মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই লাগবে তারপরে ঘরের মধ্যে মনে করো যে আমরা বিভিন্ন জায়গায় কাপড় চোপড় ঝুলি রাখি না সেগুলো পর্দা টর্দা এগুলোকে মনে করো যে চেষ্টা করতে হবে প্রতিদিনে বাড়ি টাড়ি দিয়ে মশা গুলা বাইর করে দেওয়ার জন্য আর শোয়ার সময় দিনে হোক আর রাতে হোক মনে করো মশাই টাঙ্গি শোয়ালে না হলে তো মনে করো যে যদি কামড় দেয় এডিস হয় তাহলে তো সর্বনাশ
7: না আরেকটা জিনিস কিন্তু আমরা মাস্টার ভাই খেয়াল করি না ফ্রিজে কিন্তু একটা ট্রে থাকে আমরা কিন্তু অনেকেই জানি না ট্রে এর মধ্যে পানি কিন্তু জমে থাকে ওইটা তিন দিনের মধ্যে ওই পানি পরিষ্কার করে হ্যাঁ ট্রে পানি করে
6: তারপরে যার বাড়িতে এসি আছে মনে করো এসির ওই থেকেও পানিও ইয়া হয় তারপরে যে বিভিন্ন জায়গায় আমরা ডাব টুব খেয়ে মালা গুলো ফেলে দিই না ডাবের ওগুলোর মধ্যে পানি জমি থাকে সবাইকে আসলে
4: আমাদের সচেতন হতে হবে তার উপরে নির্ভর করছে আমাদের স্বাস্থ্য এবং আমাদের সকল কুশল তো যাই হোক চলো আমাদের প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন প্রযোজনায় ছিলেন হরবিলাস রায় তো চলো আমরা আজকের মতো উঠি এবং সচেতন হই
6: আচ্ছা চলো

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুবারের আয়োজন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী।
0: দুবারে আজ শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, শুরুতেই শোনাব দি রেইন ছায়াছবির এই গানটি দিয়ে। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

চিত্রগীতির আয়োজনে এবারে লাল গোলাপ ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে শুনবেন পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়, এই গানটি।

0: আপনারা শুনছেন ছায়াছবির গানী অনুষ্ঠান চিত্রবতী। এবারে শুনবেন রংবাজ চলচ্চিত্র থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না গানটি।
1: সে যে কেন এলো না কিছু ভালো লাগে না।

দুলবারে আপনারা শুনছেন ছায়াছবির গানে অনুষ্ঠান চিত্রগীতি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখব। এই গানটি শোনাব কনক চাপের কণ্ঠে ছায়াছবি মন মানে না।

0: এই গানটির সাথে শেষ হয়ে এল ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রকীর্তি। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমাদের আজকের দুই বারের আয়োজন। আপনার সাথে ছিলাম আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী
2: এবং আমি রিজওয়ানুল কবির সুমন।
0: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। পঞ্চম ফেডারেশন কাপ তায়কান্দ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। একই প্রতিযোগিতায় নারী সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বিজিবি রানার্স আপ হয়েছে। আজ রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ অ্যাডিলেড স্ট্রাইকার 25 রানে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান করে। জবাবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 1 উইকেটে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স 5 উইকেটে নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে ফাইনালে ওঠে। আগামীকাল দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময়ে রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে আজ একই ভেন্যুতে টুর্নামেন্টের তৃতীয় দিনে ভারত থাইল্যান্ডের মোকাবেলায় মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের ম্যাচে শ্রীলঙ্কা 9 উইকেটের বড় ব্যবধানে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 389 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 94 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 208 উইকেট, পাকিস্তান 110 ও 3 উইকেটে 94। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। নরসিংদী পৌরসভার পশ্চিম ব্রাহ্মণ্ডিতে প্রীতি ফুটবল ম্যাচে পশ্চিম ব্রাহ্মণ্ডি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় পশ্চিম ব্রাহ্মণ্ডি একাদশ 3-2 গোলে ঘোড়া দিয়া একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলার শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশ দল এখন উজবেকিস্তানে অবস্থান করছে। আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। 3রা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার এবং 6ই সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10ই সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবে। ইতোমধ্যে টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতোমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব ২০ হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সচেতন জীবনযাপন নিরাপদ রাখবে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে। ছোট পরিবার সুখী পরিবার, এই লক্ষ্যে প্রতিটি দম্পতি সংসার জীবনের শুরু থেকেই পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তুলবেন। আর সেই লক্ষ্যে আমরা চাই সবাইকে সচেতন করতে আমাদের আয়োজনের মাধ্যমে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি আয়োজনে আমরা বলে যাই সচেতনতার কথা। সাথেই থাকুন এবং সচেতন জীবনযাপন করুন।

0: আমন্ত্রণ ডাকবাক্সের পালায় আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন। আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠি এবং ইমেল হাতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সাদর আমন্ত্রণ আজকের ডাকবাক্স অনুষ্ঠানে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি অন্যান্য দিনের মতো। শিকদার ইসাক আলী লিখেছেন আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার চিঠিতে আপনি খুব চমৎকার করে লিখেছেন, প্রতিদিন সকালে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে অনেক অনেক তথ্য জানতে পারছি। আপনি আরও লিখেছেন, জাতীয় অনুষ্ঠান প্রচারের কারণে মাঝে মধ্যে কথায় গানে সঙ্গীতমালা এবং ডাকবাক্স শুনতে পাননি।
1: শিকদার ইসাক আলী, আপনি সুখের ঠিকানা অনুষ্ঠানটি নিয়মিত শুনছেন এবং বিভিন্ন তথ্য জানতে পারছেন জেনে ভালো লাগলো। সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রতিদিন সকালে প্রচারিত হয়, আশা করি শ্রোতারা নিয়মিত শুনবেন এবং সবাই উপকৃত হবেন। জাতীয় অনুষ্ঠানের কারণে মাঝে মধ্যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীলের অনুষ্ঠান ঢাকা ক চ্যানেলে প্রচার করা সম্ভব হয় না, তবে তখন আপনি ইচ্ছে করলে ঢাকা খ চ্যানেলে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল তোমার কোনো তুলনা হয় না। আমি নিয়মিতই শুনি, মাঝে মাঝে আমি অন্যদেরকে নিয়েও শুনে থাকি। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসগুরি ছোট পরিবার ও সুখী সংসার, এই চারটি আয়োজনে বিভিন্ন আলোচনা এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি অনেক সচেতনতামূলক তথ্য।
1: শামীম শরীফ, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের চারটি অনুষ্ঠান সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো করি ছোট পরিবার এবং সুখী সংসার, আপনি সবকটি অনুষ্ঠানে নিয়মিত শোনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সবই জনসচেতনতামূলক, প্রতিনিয়তই নতুন নতুন পরামর্শ সবার মাঝে পৌঁছে দেওয়া হয়। প্রতি বুধবার এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে নাটকগুলো খুবই সুন্দর এবং এই নাটকে ছোট পরিবার, গর্ভবতী মায়ের যত্ন, করণীয়, পুষ্টিগুণ, শিশুদের স্বাস্থ্য সচেতনতা সহ নানা বিষয়ের উপর মূল্যবান কথাগুলো তুলে ধরা হয়। ধন্যবাদ জানাই সবাইকে এত সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ ওয়াসির রহমান মিন্টু। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। বুধবারের নাটক ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের শিক্ষণীয় অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার বাল্যবিবাহ প্রতিরোধের সমাধান, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের শিক্ষণীয় অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার বাল্যবিবাহ প্রতিরোধের সমাধান পেয়ে থাকি। এসবই ছোট পরিবার অনুষ্ঠানের সাপ্তাহিক নাটকগুলো বর্তমানে জীবন চলার পথে অনেক সঠিক পথ দেখায়, তাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
1: আরমান মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার গঠন ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ পাচ্ছেন যেগুলো আপনার উপকার করছে, একথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এসো করি ছোট পরিবার অনুষ্ঠানের নাটক সম্পর্কেও মতামতের জন্য অনেক ধন্যবাদ। নিয়মিত শুনবেন অনুষ্ঠানগুলো আশা করি।
0: আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন, একটা সময় ছিল যখন চিঠি মানে ছিল দূরের মানুষের গল্প, আর আজ ডাকবাক্স মানে হল কাছের মানুষের নিঃশ্বাস। রেডিওর ছোট স্পিকার থেকে যখন আপনাদের কণ্ঠ ভেসে আসে তখন মনে হয় কেউ পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলছে, ভয় পেও না আমি আছি। কেউ জ্বরের ঘরে প্রশ্ন পাঠায়, কেউ প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে লেখে, কেউ আবার শুধু একটু সাহস চায়। আর আপনারা প্রতিটা চিঠি ইমেলকে আপন করে নেন, ডাক্তারের পরামর্শ দেন, পুষ্টির টিপস দেন, মানসিক শান্তির পথ দেখান, কখনো হাসিয়ে দেন, কখনো চোখের পানি মুছিয়ে দেন। গ্রামের মেঠো পথের বাড়ি থেকে শুরু করে বিদেশের ফ্ল্যাট পর্যন্ত ডাকবাক্সের আওয়াজ পৌঁছে যায় সবার ঘরে। এটা শুধু একটা অনুষ্ঠান না, এটা ভরসা, এটা পরিবার। আপনাদের এই নীরব সেবার জন্য আজও হাজারো মানুষ রাত 8:10 রেডিওর নব ঘোরায়। আপনাদের জন্য অফুরন্ত দোয়া আর ভালোবাসা। আপনারা এভাবেই আলো হয়ে জ্বলুন যুগের পর যুগ।
1: আশিকুল ইসলাম নাইম, আপনি বেশ আবেগী ভাষায় ডাকবাক্স অনুষ্ঠান সম্পর্কে এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে এমনটাই আমাদের প্রত্যাশা।
0: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন, সূর্য গেল মেঘের বাড়ি, ডুবে গেল বেলা, তুমি বন্ধু ভালো থেকো এই সন্ধ্যাবেলা। ডাকবাক্সের চমৎকার উপস্থাপনা আমাদের অনেক ভালো লাগে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের কল্যাণে আমাদের জীবন হয়ে উঠেছে আরো সুন্দর ও বেগবান। জীবনজয়ের গল্প ও তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান শুনে বেশ উপকৃত হচ্ছি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ সকল কলাকুশলীকে।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ রবিউল ইসলাম, সকাল দুপুর সন্ধ্যা সব বেলাই যেন আমাদের শ্রোতারা ভালো থাকে এমনটাই আমাদের প্রত্যাশা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে আমাদের অনেক ভালো লাগলো। আশা করি সামনের দিনগুলোতে নিয়মিত থাকবেন এই সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে লিখবেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দেই আমাদের ইমেলের ঠিকানা betarphnc1207@gmail.com। আমি আবার বলছি betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। বন্ধুরা, এবারে জানিয়ে দিই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেল থেকেই নির্বাচিত করেছি। লিখেছেন ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে।
1: সাটুরিয়া মানিকগঞ্জের শ্রোতা ইমন আহমেদ দুলাল, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন। ইমেলটি আমরা মনোযোগ সহ পড়েছি, অনেক ভালো লেগেছে এবং এটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা আপনার ইমেল থেকে সরাসরি পড়ছি।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার একটি অন্যতম জনপ্রিয় মানসম্মত অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলাদেশের শহর থেকে গ্রামে প্রতিটি নাগরিক স্বাস্থ্য সচেতন হয়ে নিরাপদে পরিবার গঠন করে বসবাস করে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো হল ডাক্তারের মতো। এই সেলের নানা অনুষ্ঠানের মাধ্যমে সেবা নিয়ে থাকে দেশের মানুষ বিনামূল্যে। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সেই প্রথম থেকে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে, লাগে না কোনো অর্থ। এতে মানুষ আগ্রহ প্রকাশ করে এবং তারা বর্তমানে রেডিওর প্রতি বিশ্বাস রেখে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিকই জানে এই অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও তার উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সাধারণত নিরাপদ পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুশ্রম বন্ধ, বাল্য বিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভপাত, বয়সন্ধিকালের নানা দিক নির্দেশনা, জন্ম নিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী পদ্ধতি, মা ও শিশুর পরিচর্যা, শিশুকে বিভিন্ন টিকা দেয়া, গর্ভকালীন সময় মায়েদের পরিচর্যা, পরিবার ছোট রাখার দিক নির্দেশনা, উপকারিতা, শতভাগ শিক্ষা নিশ্চিতকরণ, ঋতু ভেদে বিভিন্ন রোগবালাই নিয়ে পর্যালোচনা থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ে গান, নাটক, বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে শ্রোতাদের প্রশ্নোত্তরে সরাসরি উত্তর প্রদান করে থাকে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়ে আমি এখন আমার পরিবারকে সুন্দরভাবে সাজিয়েছি এবং ভবিষ্যতে যেন এভাবেই থাকে তার জন্য কাজ করে যাচ্ছি। আমার গ্রামের প্রতিটি মানুষকে বাংলাদেশ বেতারে প্রচার হওয়া স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শোনার জন্য আগ্রহ তৈরি করে যাচ্ছি। আমি অতি আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে আমার গ্রামের সাধারণ মানুষের মাঝে আমার নিজের অর্থায়নে 4টি রেডিও সেট কিনে বিতরণ করেছি এবং যাদের হাতে স্মার্টফোন আছে তাদেরকে বাংলাদেশ বেতার অ্যাপস ডাউনলোড করে দিয়েছি। বর্তমানে তারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারের নানা অনুষ্ঠান নিয়মিত শুনছে এবং আমি তাদের সাথে ডাকবাক্সের অনুষ্ঠান শুনছি।
1: ইমন আহমেদ দুলাল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি যে আস্থা ও আগ্রহ প্রকাশ করেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ইমেইলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে শ্রোতারা কি কি বিষয়ে তথ্য পরামর্শ পাচ্ছেন তাও সুন্দরভাবে উল্লেখ করেছেন। নিজে আপনার পরিবারকে সুন্দর করে সাজিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে, একথা জেনে আমাদের ভালো লাগলো। আরো ভালো লাগলো যে আপনি বেতারের প্রতি শ্রোতাদেরকে আগ্রহ প্রকাশের জন্য নিজে রেডিও সেট কিনে দিয়েছেন এবং তারা সবাই বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন, অন্যদেরকেও শুনতে উৎসাহিত করবেন।
0: আবার ইমেল থেকে পড়ছি, আলী আহমেদ আরিফ ইমেল করেছেন সাপাহান নওগাঁ থেকে। আপনি লিখেছেন, 17ই আগস্ট আমার আব্বা আম্মা এবং আমার স্ত্রী মোসাম্মদ সঞ্জিতা সরকারকে নিয়ে রাত 8:10 সুখী সংসার শুনলাম। ওই দিনে সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব শুনে খুবই ভালো লেগেছে, দারুণভাবে সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করলাম।
1: আলী আহমেদ আরিফ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান উপভোগ করেছেন জেনে আমাদেরও ভালো লাগলো।
0: তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 17ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনীয় পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে অনেকেই উপকৃত হবেন বলে মনে করি।
1: তাসলিমা খানম সুমি, 17ই আগস্ট সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে আপনার ভালো লেগেছে এবং এটি শুনে অন্যরাও উপকৃত হবেন উল্লেখ করেছেন। আমাদেরও প্রত্যাশা শ্রোতারা উপকৃত হবেন।
0: বিএম কৌশিক আহমেদ সুজন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 17ই আগস্ট প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার ভালো লেগেছে জানিয়েছেন আমাদেরকে।
1: বিএম কৌশিক আহমেদ, আপনি 17ই আগস্ট সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব শুনেছেন এবং এই অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্বটি ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: ইমেল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে। 19ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি সম্পর্কে তথ্যমূলক পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ। এই পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু প্রচার প্রচারণার অভাবে আমাদের দেশে অনেকেই এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণা নেই। আপনারা আমাদেরকে সেই বিষয় সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন।
1: আশরাফুজ্জামান মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং অনুষ্ঠান শুনে মতামত আমাদের কাছে জানাচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: ইমেল করেছেন নিশিতা জাহান ত্রিশা। আপনার দীর্ঘ ইমেইলে আপনি খুব সুন্দর করে অনেক তথ্য দিয়েছেন, অনেক মতামত জানিয়েছেন। পড়ছি কিছু অংশ। আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত একনিষ্ঠ শ্রোতা হিসেবে আপনাদের অনুষ্ঠান ডাকবাক্স সেখানে ইমেল করছি মনের কথা তুলে ধরার জন্য। প্রতি রবিবার রাত 8:10 বাজলেই ডাকবাক্স নিয়ে হাজির হবেন, এই প্রত্যাশায় আমিও অধীর আগ্রহ নিয়ে রেডিওর সামনে বসে থাকি। গঠনমূলক আলোচনা উপহার দেন তা অতুলনীয়, গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে যুক্ত করেন তাতে আমরা উপকৃত হই। একটি সুস্থ সবল সচেতন জাতি গঠনে স্বাস্থ্য পুষ্টি এবং সঠিক জনসংখ্যা পরিকল্পনা নিয়ে আপনাদের আয়োজনগুলো আমাদের সমাজে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। এবং আপনি আপনার ইমেইলের শেষ দিকেও লিখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি সুস্থ সবল জাতি গঠনে আপনাদের এই মহতি প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
1: অনেক ধন্যবাদ নিশিতা জাহান ত্রিশা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন, একই সাথে ডাকবাক্স অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ দেখিয়েছেন। ডাকবাক্স শ্রোতাদের অনুষ্ঠান আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমরা আন্তরিকভাবে কথা বলে থাকি এবং এই অনুষ্ঠানটি আপনাদের সাথে আমাদের সেতু বন্ধনের একটি অন্যতম উপায়। অনেক ভালো থাকবেন, আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: আমাদেরকে আজকে ডাকবাক্সের আয়োজন শেষ করতে হবে, তবে জানিয়ে যাব সচেতনতার কোনো বিকল্প নেই। ঘরে বাইরে প্রতিটি ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, পুষ্টি বিষয় হোক, সকল বিষয়ে সচেতন মানসিকতা আমাদেরকে সবসময় সমাধানের পথে যেমন এগিয়ে নিয়ে যায়, তেমনি এগিয়ে নিয়ে যায় নিরাপদ জীবনের পথে। আর তাই আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া সব তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই, যেন আপনারা নিজেরা জানতে পারেন। নিজের জানা বিষয় অন্যের সাথে ভাগ করে নিলে তারও অনেক কিছুই জানা হয়ে যাবে, আর এভাবেই সচেতনতার কথা ছড়িয়ে পড়বে আমাদের সকলের মাঝে। সকলে মিলে তবেই তো ভালো থাকা। সবসময়ের জন্য সাবধান থাকুন, সচেতন থাকুন এবং থাকুন নিরাপদ ও সুস্থ।

0: আজ এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত, গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইলফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়ার বিষয়টি পালনের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2019 সালে মার্চ মাসের 8 তারিখে রাত্র 11টার সময় আমি এই প্রাইমারি স্কুলের ওখান থেকে ঠিক আমার এইখানে আসার সময় ওরা আমাকে তুলে নিয়ে যায়।
3: ঢাকার মিরপুরের দারুসসালামের বাসিন্দা মোহাম্মদ আবুল মিয়া এভাবেই তার গুম হওয়ার কথা তুলে ধরেন।
2: এক বাসায় অন্ধকার অবস্থায় ঢুকায়, ওখানে কিছু সময় রাখে, রাখার পরে তারা শারীরিক টর্চারিং করে।
3: আবুল মিয়া ফিরতে পারলেও অসংখ্য মানুষ আজও ফিরতে পারেননি, জীবিত কিংবা মৃত, যাদের ফেরার অপেক্ষায় এখনও পথপানে চেয়ে থাকেন স্বজনরা। তাদের একজন পিরোজপুরের মোহাম্মদ বাবুল হাওলাদার 2011 সালের 8ই মার্চ থেকে ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন বয়সের ভারে রিজু এই ব্যক্তি।
4: পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে ওর খালুর বাড়ি থেকে ওই সময় র‍্যাপ পরিচয় দিয়ে কিছু পোশাক ছাড়া লোক এরা এসে তুলে নিয়ে যায়।
3: গুম হওয়া অনেকের লাশ মিলত যেখানে সেখানে, এমনই এক হতভাগ্য ইসমাইল হোসেন আলামিন। 2011 সালের 28শে নভেম্বর আলামিনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার 8 দিন পর মুন্সীগঞ্জের ধলেশ্বর নদীতে মেলে তার লাশ। ছেলের শোকে কাতর আলামিনের মা আজও দরজায় কড়া নাড়া শব্দে চমকে ওঠেন। এই বুঝি ফিরল তার নারী ছেড়া দহন।
5: আমার ছেলে খুলনা লং মাসের থেকে আসার পরে ওরে তুলে নিয়েছে রাত্রে তুলে নিয়েছে 10টার সময়।
3: চলতি বছরের 5ই জানুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় প্রায় 6,000 মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে 1,282 জন ফিরলেও অধিকাংশ মানুষই আজও নিখোঁজ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে।
6: আর কোন মাকে সন্তানের জন্য, কোন স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে। এই দেশে ফ্যাসিবাদী আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রের আরেকটি পবিত্র দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো। আমি বিশ্বাস করি সরকার এ বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে ও আরো করবে।
3: গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম বন্ধে কঠোর আইন করার কথা জানান।
7: বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে, আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শক্তিশালী আইন আমরা পাশ করব।
3: অনুষ্ঠানে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং গুমের ঘটনাসমূহের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী তারিক রহমানের সাম্প্রতিক চীন সফরের অংশ হিসেবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, অন্তত 30টি চীনা কোম্পানি এদেশে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে বাংলাদেশের অন্তত 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের 2+2 কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব পূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইল ফলক হবে। তিনি আজ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। ডেনমার্ক ভিত্তিক টার্মিনাল অপারেটর APM টার্মিনালস 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রোববার সকাল 11টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে নির্মাণ হতে যাওয়া লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল কার্যক্রম। পরে অতিথিরা লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে এই টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে।
9: আমাদের লজিস্টিক্স এর দিক থেকে, ট্রেড ফেসিলিটির দিক থেকে এবং এই এলাকার সহ বাংলাদেশের উন্নয়নের দিক থেকে আমরা যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা বলেছি 2034-এর মধ্যে, এটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে।
8: বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের চলমান এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
10: আমাদের আমদানি রপ্তানি যে বাণিজ্য, তার প্রসার হতে চলেছে, আন্তর্জাতিক মানের হতে চলেছে, সেই জায়গা থেকে দিনটি স্মরণীয়। নিশ্চয়ই এটা জাতির জন্য সুসংবাদ, দেশের জন্য সুসংবাদ। বর্তমান যে সরকার আছে তার প্রতি, আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের যে আস্থা আছে।

0: যে সূচনা হলো, আমি মনে করি এটা চট্টগ্রামের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হলো।
1: অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান, এফএম টার্মিনালস লালদিয়ার সিও রমেশ টেবিট, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার বক্তব্য রাখেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানান সংশ্লিষ্টরা।
2: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2,00,000 শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে 10,000 শ্রমিককে বিনামূল্যে নেবে দেশটি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। মীর শাহী আলম জানান, মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশীদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল, সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ, হালাল ফুড খাতে মালয়েশিয়ার প্রায় $2 বিলিয়ন বিনিয়োগের ব্যাপারে প্রস্তুতি চলছে এবং খুব দ্রুতই এই সকল প্রক্রিয়া শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। ছয় যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার দুই সিটি কর্পোরেশনের নিবন্ধের আওতায় আসবে না বলে তিনি জানান।
3: এই ই রিকশাগুলো যত্রসত্র এখন তৈরি হচ্ছে, কে কোথায় তৈরি করছে আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নাই। এগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিজাইন অনুযায়ী যারা প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিগুলোরও লাইসেন্স সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে এবং পৌরসভার কাছ থেকে দিতে হবে।
2: এদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটির এক জরুরি সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অসম্পন্ন কাজ শেষ করে চালু করতে প্রায় 902 কোটি টাকা প্রয়োজন হবে। তিনি আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য শওকতার আক্তারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সারাদেশে প্রায় 1498টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা 2026 প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। পর্যটনমন্ত্রী আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয় বিবেচনা করছে। এদিকে লক্ষ্মীপুর দুই আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু সংসদকে জানান, চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় 1,208 কোটি 45 লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আজ রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত 9:00 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে।

0: হচ্ছে। মিডিয়াসেল জানায় তিনি এখন অনেকটা সুস্থ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোন ঝুঁকি দেখছে না এবং এটি অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া আজ তার সঙ্গে সাক্ষাতের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং সকল দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে একটি সমন্বিত এবং নমনীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে ঢাকা। আন্তর্জাতিক শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যেখানেই বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা অবদান রাখতে পারবে, ঢাকা সেখানেই তার সম্পৃক্ততা অব্যাহত রাখবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1516টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 93 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1097 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে অংশ নেওয়ার পর বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছে। প্রায় 8 মাস মধ্যপ্রাচ্যের সমুদ্রে অবস্থানের পর রণতরীটি ইতোমধ্যে সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি আজ এ তথ্য জানায়। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নিজ দেশে ফিরে যাওয়াকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় নেপাল ও তিব্বতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 768 জনে দাঁড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত অন্তত 752 জন মারা গেছেন এবং 2,500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। গ্রিসের সঙ্গে 3.4 বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল। আগামীকাল তেল আবিবে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে অ্যাকিলিস শিল্ড। এর লক্ষ্য হল গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে একই ভেন্যুতে টুর্নামেন্টের তৃতীয় দিনে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এক ওভারে বিনা উইকেটে 13 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ অ্যাডিলেইড স্ট্রাইকার্স 25 রানে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অ্যাডিলেইড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান করে। জবাবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইল ফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারে 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীরা যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রপতি বলেন, তিনি বিশ্বাস করেন রাষ্ট্র গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়াবে আর এর প্রতিকারে সর্বোচ্চ প্রয়াস নেবে। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য, সবার আগে ভুক্তভোগী, এখনই পদক্ষেপ। গুম প্রতিরোধ দিবসের প্রাক্কালে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের 74 জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেন। গুমের মতো অপরাধের তিক্ত ইতিহাস রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার স্বৈরশাসনকালে দেশ বহু গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী এই সময়ে 700-এরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এসব গুমের ঘটনা ঘটে। তাদের মধ্যে 40 ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং এখনও নিখোঁজ 200-এরও বেশি। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় শেখ হাসিনার শাসনযন্ত্রের গুমখানা আয়নাঘরে, যেগুলি ছিল গোয়েন্দাদের গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, ব্যবসায়ী, সাবেক আমলা, আইনজীবী, রাজনৈতিক নেতা, সাবেক সেনা কর্মকর্তা, কাউকে বাদ দেওয়া হয়নি গুমের শিকার থেকে। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তার আমলে গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও গুমের ঘটনায় জড়িতদের বিচারের পথ উন্মুক্ত হয়ে যায়। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে গুম বিরোধী সনদে যুক্ত হয়। আইন প্রয়োগকারী সংস্থার হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে 5 সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্ত কমিশন হাসিনা সরকারের 15 বছরের গুম সংক্রান্ত অভিযোগ যাচাই বাছাই করে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গুমের অপরাধ করা হয়েছে, এমনকি এর সঙ্গে খোদ সাবেক সরকার প্রধানের এই বিষয়ে সম্পৃক্ততা ছিল। কমিশনের এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে। এরপরে এটিতে সংশোধনী এনে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করা হয়। বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি সংসদে বিল হিসেবে আনা হলেও সেটি অনুমোদন করা যায়নি, কারণ সাংবিধানিক সময়সীমা 10 এপ্রিল শেষ হওয়ায় 11 এপ্রিল থেকে সেটি কার্যকারিতা হারায়। অধ্যাদেশটি কার্যকারিতা হারানোর পর 27 জুলাই আইনের নতুন খসড়া প্রকাশ করে বিএনপি সরকার। 27 আগস্ট বিলটি সংসদে তোলা হয়। খসড়া বিলে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ গুমের সাজা সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বোচ্চ 50 লাখ টাকার জরিমানা।
3: গুমের ফলে মৃত্যু হলে মরদেহ পাওয়া গেলে অথবা পাঁচ বছরেও ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা না গেলে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড যাবজ্জীবন অথবা সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের অধ্যাদেশে গুমের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের তত্ত্বাবধান ছিল জাতীয় মানবাধিকার কমিশনের হাতে থাকলেও নতুন বিলে তা সরকারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিলটি নিয়ে সংসদের আলোচনা চলবে, আশা করা হচ্ছে এটি অচিরেই সংসদে পাশ হবে। গুম মানবাধিকারের ঘোরতর লঙ্ঘন, দেশে স্বৈর শাসনামলে সংঘটিত গুমের তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার ম্যান্ডেট রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, এমনতর নিষ্ঠুরতা ও অমানবিকতা এই দেশে যেন আর না ঘটে এটাই সবার প্রত্যাশা। আশা করা যায় গুমের পিছনে জড়িতদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি ও একই সঙ্গে ভুক্তভোগী ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করার বিধান রেখে বিলটি সংসদে পাশ হয়ে একটি কার্যকর আইনি রূপ নিলে দেশে গুমের মতো ন্যাক্করজনক অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে একটি দেশের গান, শিল্পী সুবীর নন্দী, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ।

মাহফুজুর রহমান মাহফুজের লেখা দেশের গানটি শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন বাংলাদেশ বেতার খুলনা। এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটু পরেই এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

বীরনন্দীর কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন, বাংলাদেশ বেতার খুলনা। এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটু পরেই এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

বীরনন্দীর কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন, বাংলাদেশ বেতার খুলনা। এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটু পরেই এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আবু জাফর রচিত দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। দৃষ্টিপাত ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30, বেলা 1:05, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05, সন্ধ্যে 6:10, গোধূলি বেলা প্রবীণদের জন্য সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া বিকেল 3:05 ছায়াছবির গান শোনা যাবে। বিকেল 3:30 শুনতে পাবেন পাঁচমেশালি গান। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শিল্পী আশরাফুন্নাহার দিনু। এছাড়া মঞ্জুরা রহমানের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বেলা 2:30। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং প্রচারিত হবে সকাল 9:45। শহীদুল ইসলাম রাজুর গাওয়া আধুনিক গান শুনতে পাবেন বেলা 2:40। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন HM হাবিবুল্লাহ দুপুর 12:30। বেলা 2:50 পল্লীগীতি শিল্পী নাজভিন জুয়েল। তাপস বিশ্বাস লালন গীতি গেয়ে শোনাবেন দুপুর 12:40। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল শুনতে পাবেন দুপুর 12:50 এবং বিকেল 4:50। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة

0: ما صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: শ্রোতাবন্ধুরা, তেলাবাতে কালামে পাক ও বাংলা তর্জমার সাথে সাথেই শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের সকল অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।